আকাশবাণী শিলচর, আজ শুক্রবার, 8ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 14ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 29শে মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে, এবং FM 102.3 মেগাহার্টজে।

এখানে একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে এবং এফএম 102.3 মেগাহার্টজে।

বন্দনা অনুষ্ঠানের শেষ গানখানি শুনলেন সুরেশ ওয়াদিকারের কণ্ঠে। আকাশবাণী শিলচর। খেতে খামারে

কৃষক বন্ধুরা, এই রাজ্যের প্রায় সব জায়গাতেই মিষ্টি কুমড়ো জন্মায়। বর্তমানে আমাদের রাজ্যের অনেক স্থানেই ব্যবসায়িক ভিত্তিতে মিষ্টি কুমড়ো চাষ ও বাজারজাত করা হচ্ছে। মিষ্টি কুমড়োতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। আমাদের দেশের অধিকাংশ মানুষ পুষ্টির চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের শাকসবজির ওপর নির্ভর করেন, এর মধ্যে মিষ্টি কুমড়ো অন্যতম। মিষ্টি কুমড়ো চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করাও সম্ভব। এছাড়াও দেশের চাহিদা মেটানোর পর অতিরিক্ত উৎপাদন বিদেশে রপ্তানি করাও সম্ভব। এই ক্ষেত্রে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান সহায়তা দিয়ে থাকে। মিষ্টি কুমড়ো বিদেশে রপ্তানি করার জন্য এসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। কৃষক বন্ধুরা, মিষ্টি কুমড়ো চাষে জমি তৈরির ধাপগুলো হলো: ভালো ফলন পেতে হলে জমি গভীরভাবে চাষ করতে হবে, মাটি ও জমির প্রকারভেদে 5 থেকে 6টি চাষ ও মাচা দিয়ে জমি তৈরি করে নিতে হবে। চাষের সময় জমিতে রসের পরিমাণ কম থাকলে প্রয়োজনে জমি চাষের আগে সেচ দিয়ে নিতে হবে। মিষ্টি কুমড়োর বীজ সরাসরি জমিতে রোপণ করা যায়, তবে ছোট আকারের পলিথিন ব্যাগে চারা উৎপাদন করে তা জমিতে রোপণ করলে ভালো হয়। চারা রোপণের মাসখানেক আগে জমিতে 1.5 ফুট মাপের গর্ত তৈরি করে নিতে হবে, তবে সারি তৈরি করে তাতে গর্ত খুললে তা চাষের জন্য ভালো। এক সারি থেকে অপর সারির দূরত্ব মোটামুটি 6 ফুট রাখতে হবে এবং এক গর্ত থেকে অপর গর্তের দূরত্ব 6 ফুট রাখতে হবে। চারা রোপণের 10 থেকে 12 দিন আগে গর্তের মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে দিতে হবে। গুণগত মানসম্পন্ন ভালো ফলন পেতে হলে মিষ্টি কুমড়ো চাষের জমিতে যতটুকু সম্ভব জৈব সার প্রয়োগ করতে হবে। মাটি পরীক্ষা করে মাটির ধরন অনুযায়ী সার প্রয়োগ করা দরকার। তবে জৈব সার ব্যবহার করলে মাটির গুণাগুণ ও পরিবেশ উভয়ই ভালো থাকবে। বাড়িতে গবাদি পশু না থাকলে পাড়া প্রতিবেশী যারা গবাদি পশু পালন করেন তাদের থেকে গোবর সংগ্রহ করা

যেতে পারে। এছাড়াও ভালো ফলন পেতে হলে জমিতে আবর্জনাযুক্ত পচা সার ব্যবহার করা যেতে পারে। বাড়ির আশেপাশে গর্ত করে সেখানে আবর্জনা, ঝোড়া পাতা ইত্যাদি স্তূপ করে রেখে আবর্জনাযুক্ত পচা সার তৈরি করা সম্ভব। সার দেওয়ার পর হালকা সেচ দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে। তবে এই চাষের সময় জমিতে জল বেশি সময় জমতে দেওয়া যাবে না। মিষ্টি কুমড়োর ক্ষেতে মাছির আক্রমণ প্রায়ই হয়। মাছের আক্রমণ থেকে ফসলকে রক্ষার জন্য বিষটোপ অত্যন্ত কার্যকরী। এছাড়াও ফসলে পোকার আক্রমণ হলে স্থানীয়ভাবে উৎপাদিত জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে। এতে পোকা দমন না হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে। এছাড়াও চাষের সময় মাটির ঢেলা ভেঙে দিতে হবে, গাছের সব রকম যত্ন নিতে হবে। জমিতে আগাছা জন্মাতে দেওয়া যাবে না এবং আগাছা জন্মালে তা নিড়ানির সাহায্যে তুলে ফেলতে হবে। কৃত্রিম পদ্ধতিতে পুরুষ ফুলের রেণু স্ত্রী ফুলের উপর ছড়িয়ে দিলে উৎপাদন বাড়বে। গাছের গোড়ার দিকে ছোট ছোট শাখা প্রশাখা বের হয়, এগুলোকে শোষক শাখা বলে। শোষক শাখা গাছের বৃদ্ধিতে বাধা দেয় ও ফলন কমিয়ে দেয়। তাই গাছের গোড়ার দিকে 16 থেকে 18 ইঞ্চি পর্যন্ত গাছপালা ধারালো ব্লেড বা ছুরি দিয়ে কেটে ফেলতে হবে।

এটি থামারি অনুষ্ঠানটি শুনলেন আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে অনুষ্ঠান গান্ধী চর্চা।

ধর্মশাস্ত্রের ও পৃথিবীর নানা ধর্মের কিছুটা পরিচয় আমার হইয়াছিল বটে, কিন্তু সেই পরিচয় যে যথেষ্ট নয়, বিপদের সময়ে তা দিয়া যে পার পাওয়া যায় না, এই জ্ঞান আমার হওয়া উচিত ছিল। বিপদকালে যে বস্তু মানুষকে বাঁচায়, তৎকালে সে তা অনুমান দিয়া ধরিতে কে জ্ঞান দিয়া বুঝিতে পায় না। নাস্তিক বাঁচে তো বলে ঘটনাক্রমে বাঁচিয়া গিয়াছে, আস্তিক দেখে তাতে ঈশ্বরের হাত, ঘটনার পরে সে ধরিয়া লয়। লইতেও পারে যে ধর্মের অধ্যয়ন ও সংযমের ফলে ঈশ্বরের যে কৃপা তার লাভ হইয়াছে এ তারই ফল, কিন্তু বাঁচার সময়ে সে বুঝিতে পায় না তাকে তার সংযম রক্ষা করিয়াছে কি অন্য কিছু। এ কথা কে না জানে যে যখনই মানুষ আপন সংযম শক্তির বড়াই করে তখনই তার সংযম ধুলায় লোটায়। সংকটকালে জ্ঞানরহিত শাস্ত্রজ্ঞান সেটার মতোই অকেজ। শুধু ধর্মের জ্ঞান যে কিরূপ অকেজ তার প্রথম পরিচয় আমি বিলাতে পাই। এর পূর্বে বার কয়েক যে কিভাবে রক্ষা পাইয়াছিলাম তা বলিতে পারি না, হয়তোবা কাঁচা বয়স ছিল বলিয়া, কিন্তু এই ঘটনা যখন ঘটে তখন আমার বয়স 20। এক পুত্রের পিতা আমি, গৃহস্থাশ্রমের ব্যাপারে একেবারে আনাড়ি ছিলাম এ কথা বলা যাইবে না। খুব সম্ভব আমার বিলাতবাসের শেষ বছর 1890 সনে পোর্টসমাথে নিরামিষাশীদের এক সম্মেলন হয়। সম্মেলনে যাওয়ার নিমন্ত্রণ পাইয়াছিলাম, অন্য এক ভারতবাসীও নিমন্ত্রণ পাইয়াছিলেন। আমরা গিয়াছিলাম পোর্টসমাথ সামুদ্রিক বন্দর, অনেক জাহাজে লোকের সেখানে আনাগোনা ও বসবাস। ঠিক বারবধু না হইলেও ঢিলে ঢালা চরিত্রের বহু স্ত্রীলোকের সেখানে বাস, এমন এক গৃহে আমাদের থাকার ব্যবস্থা হইয়াছিল। এর মানে এই নয় যে জানিয়া শুনিয়া অভ্যর্থনা সমিতি ওই ব্যবস্থা করিয়াছিল। আমাদের মতো উটকো যাত্রীর থাকার ব্যবস্থা করার ব্যাপারে কোন গৃহ ভালো আর কোন গৃহ মন্দ পোর্টসমথের মতো শহরে তা ঠিক করিয়া ওঠা শক্ত। রাত হইয়াছে, সভা হইতে ঘরে ফিরিয়াছে, খাওয়ার পরে তাস খেলিতে বসিয়াছে। বিলাতে ভালো ঘরের মেয়েরা অতিথির সঙ্গে তাস খেলে, তাস খেলার সময় নির্দোষ ঠাট্টা তামাশা সকলেই করে, কিন্তু এখানে আমার সহযাত্রী ও খরণীর মধ্যে অশ্লীল ঠাট্টা শুরু হইল। আমার জানা ছিল না যে আমার সাথী এ বিষয়ে ওস্তাদ, আমাতেও তার ছোঁয়া লাগে এ ঠাট্টায় যোগ দিয়ে। তাস ও খেলা একধারে রাখিয়া সীমা ছাড়াইয়া যাইতে উদ্যত হইয়াছে তো আমার সুধীর সঙ্গীর মুখ দিয়া যেন ঈশ্বর বলাইলেন, তোমাতে কলি ভর হয়েছে বালক, এ কাজ তোমার নয়, পালাও। লজ্জা পাইলাম, সাবধান হইলাম, বন্ধুর মহা উপকারের জন্য মনে মনে তাকে কৃতজ্ঞতা নিবেদন করিলাম। মাকে দেওয়া কথা মনে পড়িল, ভাগিলাম, কাঁপিতে কাঁপিতে নিজ ঘরে ঢুকিলাম। বুক ধড়ফড় করিতেছিল, যেমন করে ব্যাধের হাত হইতে রক্ষা পাওয়া শিকারের। যতটা মনে পড়ে পরস্ত্রী দেখিয়া এই আমি জীবনে প্রথম কামক আতর হইয়াছিলাম, রঙরস করিতে গিয়াছিলাম, বিনা ঘুমে রাত কাটে, নানা চিন্তার আনাগোনা মনে চলে, ঘর ছাড়ব, পালাবো, ভাগ্যিস সাবধান হইয়াছিলাম নয়তো গিয়েছিলাম। খুব সতর্ক হওয়ার সংকল্প করিলাম, ঘর নয়, যত তাড়াতাড়ি পারা যায় পোর্টসমথ ছাড়িতে হইবে। দুই দিনের সম্মেলন ছিল, মনে আছে পরের দিন সন্ধ্যাবেলা পোর্টসমথ হইতে আমি চলিয়া আসি, আমার সঙ্গে দিন কয়েক থাকে। ধর্ম কি ঈশ্বরকে আর তিনি আমাদের ভিতরে কিভাবে কাজ করেন এর কিছুই তখন জানিতাম না। অন্য দশজনের মতন আমি ওপর ওপর ধরিয়া লইয়াছিলাম ঈশ্বর আমাকে বাঁচাইয়াছেন, বরাবর সংকটকালে ঈশ্বর আমায় বাঁচাইয়াছেন, ঈশ্বর বাঁচাইয়াছেন, এই কথার গূঢ় অর্থ এখন আমি অনেকটা ধরিতে পারিয়াছি।

আমি জানি, আবার ইহাও আমি জানি যে উহার পূর্ব মহিমা আজও আমার কাছে ধরা পড়ে নাই। অধিকতর অনুভব হইতেই কেবল তা সম্ভব। তবে এ কথা বলিতে পারি কি আধ্যাত্মিক প্রসঙ্গে, কি ওকালতির ব্যাপারে, কি সংস্থা পরিচালনার বিষয়ে, কি রাজনৈতিক ডামাডুল বহু সংকটে ঈশ্বর আমায় বাঁচাইয়াছেন। দেখিতে পাইয়াছি যখন সব আশা ছাড়িয়াছে, বন্ধু ছাড়িয়াছে, ভরসা মিলাইয়াছে, তখন জানি না কোথা হইতে সহায়তা আসিয়াছে। স্তুতি উপাসনা প্রার্থনা এসব কুসংস্কার নয়। আমাদের খাওয়া পরা চলাফেরা যতটা সত্য, তা অপেক্ষা এইসব অধিক সত্য। এইগুলি সত্য, আর সবই মিথ্যা। এ কথা বলিলে বেশি বলা হইবে না।

গান্ধীচর্চা অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত, সকাল 7:05, সকাল 7:20 দেশবন্দনা। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী বিবেক বন্দ্যোপাধ্যায়, সকাল 7:40 ও দুপুর 1টায়। সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী হৈমন্তী শুক্লা। লোকযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 8:50 ও দুপুর 2টায় শুনবেন দেবরাজ দাসের মাসিবাদন। এছাড়া রাত 8:30 শুনবেন পণ্ডিত শিবকুমার শর্মার সন্তুরবাদন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 ও রাত 10টায় খেয়ালি শিল্পী সুনন্দা পট্টনায়ক। খেলার জগৎ অনুষ্ঠানটি শুনবেন সকাল 9টায়। বাংলা ছবির গান বেলা 10টায়, হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12টা ও রাত 7:15। এছাড়া রাত 9:30 আবারও হিন্দি ছবির গান শুনবেন একক শিল্পীর কণ্ঠে। গজল শুনবেন নীলম সাহানি ও কল্যাণ রায়ের কণ্ঠে বেলা 11টায়। বেলা 11:30 আমার কথা, এতে নিজের কথা বলবেন দেবলীনা মৌলিক। এর অবহিত পরেই শুনবেন লোকগীতি মমতা চৌধুরী ও সাবিত্রী পালের পরিবেশনায়। দুপুর 1:40 লোকগীতির শিল্পী অজিত পাণ্ডে। এছাড়া রাত 8:30 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে মাটির গান অনুষ্ঠানে। দুপুর 2:30 গীত শুনবেন রাজশ্রী দত্তর কণ্ঠে। দুপুর 2:45 ভজনের শিল্পী সোনাবলাহা চৌধুরী। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। যুব বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী সন্ধে 6:15। সন্ধে 6:45 চাষাবাদের কথা, এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। কয়েকটি বিশেষ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। খেলার জগৎ সকাল 9টায়, বেলা 11:30 শুনবেন আমার কথা, এতে নিজের কথা বলবেন দেবলীনা মৌলিক। এর অপব্যয়িত পরেই শুনবেন

লোকগীতি মমতা চৌধুরী ও সাবিত্রী পালের পরিবেশনায়। দুপুর ১টা ৪০ মিনিটে লোকগীতি শুনবেন অজিত পাণ্ডের পরিবেশনায়। এছাড়া রাত ৮টা ৩০ মিনিটে আবারও লোকগীতি শুনবেন মাটির গান অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বিকেল ৫টা ৫ মিনিটে মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল ৫টা ৩৫ মিনিটে। যুববন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী সন্ধে ৬টা ১৫ মিনিটে। সন্ধে ৬টা ৩৫ মিনিটে চাষাবাদের কথা, এতে এই মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত ৯টা ১৫ মিনিটে। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে সংবাদ শুনবেন।

আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে এবং এফএম 102.3 মেগাহার্টজে। আজ শুক্রবার 14ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 29শে মে 2026 খ্রিস্টাব্দ। প্রিয় শ্রোতারা, সুপ্রভাত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। 1947 সালে আজকের দিনে ভারতে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন স্থাপিত হয়। আজকের দিনে 1953 সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন। 1977 সালে আজকের দিনে জাতীয় অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি শুনলেন। এবারে আজকের প্রসঙ্গ। আমরা যারা পাহাড় সম্পর্কে একেবারে অজ্ঞ, আমরা বুঝতে পারি না কি বিশাল কষ্ট স্বীকার করে মানুষ পাহাড়ে চড়ে। মানুষ বলতে পর্বতশ্রেণী আরোহণকারী অভিযাত্রীদের কথাই এখানে বলতে চাইছি। এ পর্যন্ত যারা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে চড়েছেন, তারা সত্যি সত্যি অসম্ভবকে সম্ভব করেছেন। আবহাওয়ার ভ্রুকুটি, প্রচণ্ড ঠান্ডা, বন্য জন্তুদের হুমকি এবং সর্বোপরি মৃত্যুর হাতছানি। বিশ্বের প্রথম যে অভিযাত্রী দলটি এভারেস্টে চড়ার জন্য বেরিয়েছিল, তারা পৌঁছতে তো পারেনি, খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে তাদের পৃথিবীর মায়া কাটাতে হয়েছে। প্রথম অভিযাত্রী দলটি এভারেস্টের উদ্দেশ্যে রওনা দেয় 1924 সালে। এই দলে ছিলেন জর্জ ম্যালোরি ও অ্যান্ড্রু সেন্ডি ইরভান। কিন্তু তাদের পর্বতারোহণের সময় দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রতি মুহূর্তে বাধা হয়ে দাঁড়ায়। দ্বিতীয় পর্যায়ে 28,300 ফুট পর্যন্ত তাদের দেখা গিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এই অভিযাত্রী দলটি বেঁচে ফিরে আসেনি। এভাবে আরও কয়েকটি দল এভারেস্টে বেরিয়েছিল ঠিকই, কিন্তু সফল হয়নি। আসলে হয়েছে কি, যত উপরে ওঠা যায় ঠান্ডা আবহাওয়া জাপটে ধরে অভিযাত্রীদের, এতে ভয়ঙ্কর জীবন সংশয়ের মুখে পড়েন সমতলের মানুষ। আবার কেউ কেউ উচ্চতায় উঠে এক ধরনের রোগের শিকার হন, এটিকে পর্বত শীর্ষের অসুস্থতা অর্থাৎ মাউন্টেন সিকনেস বলা হয়। আসলে অতিরিক্ত উচ্চতা মানব মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি তৈরি করে এতে হাইপোক্সিয়ার মতো রোগ দেখা দেয়। সাগরপৃষ্ঠ থেকে 8,000 ফুট উপরে উঠলে কোন অভিযাত্রী এ ধরনের অসুস্থতা বোধ করেন। কারো কারো প্রচণ্ড মাথা ব্যথাও হয়, এজন্য অনেকে খুব বেশি দিন ধরে পর্বত আরোহণ করতেও পারেন না। নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি ও নেপালের তেনজিং নোরগের বেলায়ও পর্বতারোহণের অসুস্থতা কম ছিল না। এই দুজন মূলত ছিলেন 1953 সালের ব্রিটিশ এভারেস্ট অভিযাত্রী দলের সদস্য। দলের প্রধান কর্নেল জন হান্ট ব্রিটিশ সাম্রাজ্যের বিভিন্ন স্থান থেকে সেরাদের বেছে নিয়েছিলেন। দলে যেমন ছিলেন একজন ফিল্ম মেকার, তেমনি ছিলেন এক লেখকও। আর একজন ফিজিওলজিস্ট সবসময় তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। এই দলটি এভারেস্ট শৃঙ্গে আরোহণ করা পর্যন্ত মোট 9টি ক্যাম্পে অবস্থান করেছিল। আজকের দিনে যারা হিমালয়ে চড়েন, এই শিবিরগুলোর কয়েকটি ব্যবহার করেন। এরপর যতই এভারেস্ট কাছে আসতে লাগল,

হান্টির দলের সদস্যদের সংখ্যা কমে আসতে লাগল। শেষ পর্যন্ত মাত্র চারজনই যাওয়ার সুযোগ পেলেন। হান্ট দলের অভিযাত্রীদের দুটো অংশে ভাগ করে দেন। প্রথম দলে ছিলেন টম বোট দিলান ও চার্লস ইভান্স। এই দলটি 26 মে এভারেস্টের উদ্দেশ্যে যাত্রা করে, কিন্তু এরা মাত্র 300 ফুট উপরে উঠতে পেরেছিলেন। খারাপ আবহাওয়া, তুষার পতন ও অক্সিজেন ট্যাঙ্কে অসুবিধার জন্য দলটি ফিরে আসতে বাধ্য হয়। দ্বিতীয় দলটিতে ছিলেন হিলারি ও তেনজিং। 29 মে 1953, অর্থাৎ আজকের দিন, 9 নম্বর শিবিরে ভোর 4টায় ঘুম থেকে উঠলেন হিলারি ও তেনজিং। হিলারি দেখলেন তার জুতোর বরফ জমে গেছে, আর তা পরিষ্কার করতে তার সময় লেগে গেল পাক্কা 2 ঘন্টা। সকাল 6:30 তারা শিবির ছেড়ে রওনা দিলেন, শুরু কঠিন বরফের উপর দিয়ে যাত্রা। কিন্তু হিলারি কঠিন পাথরে আরোহণের একটা নমুনা বের করে নিলেন। আজও এই পাথর হিলারি স্টেপ বলে খ্যাত। এদিন সকাল 11:30 হিলারি ও তেনজিং পৌঁছে গেলেন এভারেস্টে। পৃথিবীর সবচেয়ে উঁচু শিখরে দাঁড়িয়ে সেই বিরল মুহূর্তটি দুজনে ভাগ করে নিলেন। হাত মিলালেন একে অন্যের, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলেন, খাবার ভাগ করে নিলেন, পর্বতশ্রেণী ঘুরে দেখতে লাগলেন 1924 সালে সেই অভিযাত্রী দলের কোন চিহ্ন দেখা যায় কিনা। না, সেরকম কিছু খুঁজে পাননি হিলারিরা। মাত্র 15 মিনিট সময় তারা চূড়োয় কাটিয়েছিলেন, এরপরই কম বাতাসের জন্য নেমে আসতে বাধ্য হয়েছিলেন, আর এর মাধ্যমে এক অক্ষয় কীর্তি স্থাপিত হল। এডমন্ড হিলারি ও তেনজিং নোরগের হাত ধরে মানুষ পৌঁছে গেল পৃথিবীর সর্বোচ্চ ভূখণ্ডে।

0: গানখানি শুনলেন কবি সুমনের কণ্ঠে। এবারে গল্প পাঠ, এতে সুলোচনানন্দ মুখোপাধ্যায়ের মর্যাদা গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: তবু সে বিধবা, তবু তাকে সামাজিক অনুশাসন মেনে চলতে হবে, তবু তার এই দিদিমণির দেওয়া রঙিন কাপড়খানি পরবার উপায় নেই। হাস্য পরিহাস রসিকা দিদিমণি তাকে পরালে তবে ছাড়লে, দড়ি খিল বন্ধ করে দিয়ে দিদিমণি বললে, পর তো তুই, তারপর দেখি তোকে কে কি বলে, আমি রয়েছি, তোর ভাবনা কি? পড়লে মোহিনী, পড়তে বাধ্য হল। রঙিন শাড়ি পরে হাত কাটা আঁটো সাঁটো জামা গায়ে দিয়ে চমৎকার মানালো মোহিনীকে। দিদিমণি তাকে আরশির কাছে টেনে নিয়ে গিয়ে বললে, দেখ কেমন মানিয়েছে। তারপর তেমনি করে সাজিয়ে দিদিমণি তাকে সঙ্গে করে নিয়ে গেল তার নতুন শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ির অবস্থা ভালো, বর্ধমান জেলার একটি গ্রামে তার শ্বশুরবাড়ি। সঙ্গতিপন্ন গৃহস্থ, বাড়ি ঘরদোর চমৎকার, ঘাট বাঁধানো পুকুর, গোয়াল ভরা গাই গরু, খামারে ধান চালের মড়াই, অভাব বলতে কোথাও কিছু নেই। মানুষগুলিও ভালো, নতুন বউকে নিয়ে দিনরাত মেতে রইল সবাই, আনন্দের যেন হাট বসে গেল। মোহিনী ভেবেছিল লোকজনের গোলমালে সে নিজে কোথায় তলিয়ে যাবে, কেউ তার খোঁজ খবর নেবে না হয়তো, কিন্তু দেখে শুনে অবাক হয়ে গেল তাদের ব্যবহারে। বাড়ির 4 বছরের ছোট মেয়েটি থেকে দিদিমণির বড় ননদ পর্যন্ত সবাই মোহিনী মোহিনী করে অস্থির। সকালে চা হয়েছে, ডাকো মোহিনীকে। স্নান করবার বেলা হয়েছে, ডাকো মোহিনীকে। খাবার সময় হয়েছে, ডাকো মোহিনীকে। দিদিমণির বড় ননদের ফুটফুটে ছোট্ট মেয়েটি মোহিনী তাকে একবার মাত্র কোলে তোলে আদর করেছিল, সে যেন মোহিনীকে কিছুতেই ছাড়তে চায় না। সেদিন বিকেল বেলা মেয়েটা তাকে মোইনী মোইনী বলে খুঁজে বেড়াচ্ছে। দিদিমণির ননদ এসে তার মাথায় এক চড় মেরে কাঁদিয়ে দিলে, বললে, মোইনী মোইনী বলে নাম ধরে ডাকছে, দেখো হতবাগা মেয়ে, বল দিদি। মোহিনী বলবি না, খবরদার, দিদি বলে ডাকবি। মোহিনী ছুটে এসে মেয়েটিকে কুলে তুলে নিয়ে বললে, ডাকুক না মোহিনী বলে, আমি তো বাড়ির ঝি ছাড়া কিছু নয়। দিদিমণি ননদ বললে, তা হলেই বা ঝি, আমরা ভাই শ্বশুরে নই, আমরা পাড়া গায়ের মানুষ, ঝি চাকরকে আমরা নিজের বাড়ির লোক করে নে। মোহিনীর সমস্ত শরীর মন যেন জড়িয়ে গেল। কোনো ভদ্রলোকের বাড়ির মেয়ে যে তাকে দিদি বলে ডাকতে পারে তা সে কোনোদিন ভাবতেও পারেনি।
0: শ্রোতা বন্ধুরা, আসুন এবারে চোখ বুলিয়ে নেওয়া যাক আজকের সারির পত্রিকাগুলির গুরুত্বপূর্ণ খবরে। রাজ্য রাজনীতির একাধিক খবর আজ স্থানীয় সংবাদপত্রে বিশেষ গুরুত্ব পেয়েছে। জনসংঘ প্রধান খবরে লিখেছে, থাকছেন ভরসা সেই পুরনো মন্ত্রীরাই, বাদ পড়ছেন একাধিক, ছোট আকারে 12-14 জনের মন্ত্রিসভা। স্বামী প্রসঙ্গ আজ মূল খবরে দিয়েছে, নারীর সর্বাধিক মর্যাদা, তাই ইউসিসির বাইরে উপজাতিরা, বিল নিয়ে বিতর্কের মাঝে স্পষ্ট বার্তা হিমন্ত বিশ্ব শর্মার। অন্যদিকে বার্তালিপি আজ প্রথম পৃষ্ঠার প্রধান খবরে কর্ণাটকের রাজনীতি নিয়ে লিখেছে, সরলেন সিদ্দারমাইয়া, কর্ণাটকের নয় মুখ্যমন্ত্রী হচ্ছেন ডিকে শিবকুমার। খবরটি ছবি দিয়ে রয়েছে বাকি কাগজেও। এছাড়া গতকাল বিভিন্ন স্থানে ঈদ উল আজহা পালনের খবরও আজ রয়েছে পত্রপত্রিকায়। যুবসংঘের অ্যাঙ্কার নিউজ, শান্তিপূর্ণ কোরবানির ঈদে সম্প্রীতির বার্তা ইসলাম ধর্মাবলম্বীদের। সাময়িক লিখেছে, শান্তি সম্প্রীতি ও ত্যাগের বার্তায় দেশজুড়ে

পালিত ঈদুল আজহা। অন্যান্য খবরে যুবসংঘের পাতায় রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক নিয়ে প্রশ্ন কমলাক্ষের, মুখ্যমন্ত্রীকে চিঠি। দেবব্রত শইকীয়ার মন্তব্য নিয়ে বার্তা লিপি হেডলাইন, 72 থেকে কংগ্রেসে নুন খেয়েছি, দল ছাড়ার প্রশ্নই আসে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য আজ গুরুত্ব দিয়ে রয়েছে স্থানীয় কাগজে। সাময়িক লিখেছে অনুপ্রবেশকারীরা ফিরে যান, নইলে ডিটেনশন সেন্টারে স্থান। যুবসংঘ লিখেছে সীমান্তের 15 কিলোমিটারের মধ্যে অবৈধ নির্মাণ ভাঙা হবে। বার্তালিপির শিরোনাম স্বেচ্ছায় ফিরে না গেলে অ্যাকশন, অবৈধ বাংলাদেশিদের শাহী হুঙ্কার। বার্তালিপি অ্যাঙ্কারে নিট প্রশ্ন ফাঁসের ফলো আপ স্টোরিতে লিখেছে ডাইনি শিক্ষামন্ত্রী প্রধানের ইস্তফা চান দেশের সিংহভাগ মানুষ। উচ্ছেদ প্রসঙ্গে সাময়িকের হেডিং উচ্চ আদালতের নির্দেশের অপেক্ষা, নেহেরি বিলে ফের উচ্ছেদের প্রস্তুতি। যুবসংঘ জানাচ্ছে জ্বালানির দামে আগুন, প্রতি সপ্তাহে কমবে 1800 উড়ান। মণিপুরের খবর দিতে গিয়ে এক সাময়িক দিয়েছে মণিপুরের নাগা অপহরণকাণ্ডে গ্রেপ্তার 4। এবারে চলে যাচ্ছি সম্পাদকীয় শিরোনামে। যুবসংঘ তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে জঙ্গি ঘনিষ্ঠতা। সাময়িক প্রসঙ্গে সম্পাদকীয় চালের দাম বেপরোয়া, সংকটে খাদ্য নিরাপত্তা। বার্তালিপি সম্পাদকীয় আরশোলা। শ্রোতা বন্ধুদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। নমস্কার। আকাশবাণী শিলচর, দেশবন্দনা।

বন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন পূবালী মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর, স্টুডিও ঘড়িতে এখন সকাল 7:24 হয়ে 47 সেকেন্ড। প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ এবং পরে আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ শুনবেন।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আহমেদাবাদে আসন্ন কমনওয়েলথ গেমস এবং প্রস্তাবিত অলিম্পিকের প্রস্তুতি পর্যালোচনা করতে এক বৈঠক করেন। এয়ার ইন্ডিয়া পশ্চিম এশিয়ায় চলতি অশান্তির প্রেক্ষিতে ইসরায়েলে তাদের বিমান চলাচলের নিষেধাজ্ঞা জুলাই মাসের শেষ পর্যন্ত বৃদ্ধি করেছে। তিশা শর্মা মৃত্যু মামলায় অবসরপ্রাপ্ত বিচারক ও তিশার শাশুড়ি গিরিবালা সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। আইপিএল ক্রিকেটে আজ কোয়ালিফাই টু এর ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আদিবাসী সম্প্রদায়ের প্রতি তাদের এই নিষ্ঠা প্রশংসনীয়। তিনি আরো বলেন, বৈঠক চলাকালীন উপজাতি সম্প্রদায়ের উন্নয়ন এবং তাদের ক্ষমতায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিমুখী নীতি থাকতে পারে না। তিনি বলেন, দায়িত্বশীল দেশগুলির সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের অবস্থানে দ্রুত সিদ্ধান্তে আসতে হবে। মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমের এক বার্তায় জানিয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই সেবুর সভাপতিত্বে এই বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তার সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সহজলভ্য ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রসার ঘটানোর লক্ষ্যে 2025-26 সালে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে মোট 370টি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি সরকার। এই কেন্দ্রগুলির উন্নয়ন ও পরিচালনার কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত আর্থিক সংস্থান, কারিগরি নির্দেশিকা এবং অনুমোদিত তহবিলের নির্দেশিকা মেনেই সম্পন্ন করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ড পঙ্কজ কুমার সিং জানিয়েছেন। অন্যদিকে অনুমোদিত আর্থিক সংস্থানের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হচ্ছে বলে সংবাদ মাধ্যমে যে প্রতিবেদনে প্রকাশিত করা হয়েছে তা তথ্যগতভাবে সম্পূর্ণ ভুল বলেও তিনি জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তিন দিনের সফরে আজ কর্ণাটক, গোয়া এবং কেরলামে যাচ্ছেন। সফরের প্রথমে আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের 45 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশ্বব্যাপী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এরপর কর্ণাটকের দাবানগেরেতে অবস্থিত ইউনিভার্সিটি বিডিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর প্ল্যাটিনাম জুবলি উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। সফরের দ্বিতীয় দিনে উপরাষ্ট্রপতি পাঞ্জিতে গোয়ার রাষ্ট্র প্রতিষ্ঠা দিবসের উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং গোয়ায় অবস্থিত সিএসআইআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি ও পরিদর্শন করবেন। সফরের তৃতীয় দিনে রবিবার বেলথাঙ্গাতে সিরি ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন এবং কর্ণাটকের শ্রীক্ষেত্র ধর্মস্থল মঞ্জুনাথ স্বামী মন্দির পরিদর্শনের কর্মসূচি রয়েছে উপরাষ্ট্রপতি সিবি রাধাকৃষ্ণনের। একই দিনে তিনি কেরালাম সফর করবেন এবং কোট্টায়ামে দীপিকা মালায়ালাম ডেইলির 140তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আহমেদাবাদে আসন্ন কমনওয়েলথ গেমস এবং প্রস্তাবিত অলিম্পিকের প্রস্তুতি পর্যালোচনা করতে এক বৈঠক করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবিয়া, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, কেন্দ্রীয় সরকার ভারতে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো এবং সর্বাধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার সম্প্রসারণ ঘটাচ্ছে। উল্লেখ্য, আহমেদাবাদ 2030 সালের কমনওয়েলথ গেমস আয়োজিত করা হবে, পাশাপাশি 2036 সালের অলিম্পিক গেমস আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদনও জমা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।

আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এয়ার ইন্ডিয়া পশ্চিম এশিয়ায় চলতি অশান্তির প্রেক্ষিতে ইসরায়েলে তাদের বিমান চলাচলের নিষেধাজ্ঞা জুলাই মাসের শেষ পর্যন্ত বৃদ্ধি করেছে। এর আগে জুনের শেষ পর্যন্ত দিল্লি তেল আভিভ রুটে বিমান পরিচালনা স্থগিত করেছিল এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার একজন ঊর্ধ্বতন আধিকারিক বলেন, ওই অঞ্চলের সার্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করার পরেই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর এ সিদ্ধান্ত। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বিমান সংস্থাগুলি জ্বালানি সংকটের মুখোমুখি হচ্ছে, এর ফলে বিমান চলাচলে ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তবে এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তে ইসরায়েলে বসবাসরত 40,000-এরও বেশি ভারতীয় নাগরিকের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। যাতায়াতের বিকল্প ব্যবস্থা সীমিত হওয়ার ফলে খরচাও বেড়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে ইরানের কয়েকটি ড্রোন গুলি করে নামিয়েছে। পাশাপাশি ইরানের বন্দর শহর বান্দার আব্বাসেও হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে কুয়েত বলেছে তারা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উভয় হামলাই প্রতিহত করেছে। এ নিয়ে গত 3 দিনে মোট 2 বার ইরানে হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তাদের দাবি, আত্মরক্ষার্থেই এই হামলা চালানো হয়। ইরানের বিদেশ মন্ত্রক মার্কিন হামলার নিন্দা করেছে। তারা বলেছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার্থে ইরান সব রকম ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান 60 দিনের যুদ্ধবিরতি বৃদ্ধির সমঝোতা স্মারকপত্র মু স্বাক্ষরে সহমত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরেই এই চুক্তি চূড়ান্ত করা হবে বলে সেদেশের আধিকারিকরা জানিয়েছেন। এই মু স্বাক্ষর করা হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি আমদানির ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দ্রুত আপাতত ঠিক করা সম্ভব হবে। খসড়া সমঝোতা পত্রে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করার সমস্ত জাহাজ নির্বিঘ্নে ওই পথ অতিক্রম করতে পারবে। আরও বলা হয়েছে, ইরানকে আগামী 30 দিনের মধ্যে সমস্ত সামুদ্রিক মাইন ওই এলাকা থেকে সরিয়ে নিতে হবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে যে নৌ অবরোধ জারি রেখেছিল তাও তুলে নেওয়া হবে। খসড়ায় আরও বলা হয়েছে, ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে ইরানের ভাণ্ডারে থাকা অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম কিভাবে ব্যবহার করা হবে তা দুই দেশ মিলে 60 দিনের যুদ্ধবিরতির এই সময় সিদ্ধান্তে আসবে। তিশা শর্মা মৃত্যু মামলায় অবসরপ্রাপ্ত বিচারক ও তিশার শাশুড়ি গিরিবালা সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। ভোপালের বাড়িতে গতকাল সিবিআই এর একটি দল প্রায় 7 ঘন্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারি এড়াতে গিরিবালা সিং মধ্যপ্রদেশ আদালতে জামিনের আবেদন করলেও গতকাল মামলার গুরুত্ব ও তদন্তের বর্তমান পর্যায় বিবেচনা করে তাকে কোনো প্রকার আইনি সুরক্ষা দেওয়া হবে না বলে আদালত জানিয়ে দেয়। উল্লেখ্য, গত 12 মে ভোপালের কাটারা হিলস এলাকায় রহস্যজনক পরিস্থিতিতে তিশা শর্মার মৃত্যু হয়। শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে জানালেও তিশার পরিবার তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। এরপর গত 24 মে দিল্লির এইমসের এক বিশেষজ্ঞ দল ভোপালের এইমস হাসপাতালে তিশার মরদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করে। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF জানিয়েছে, বর্তমানে শ্রীলঙ্কার পরিস্থিতির উন্নতি হলেও ঋণ দেওয়ার ক্ষেত্রে সেদেশের অর্থনৈতিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংস্কার কর্মসূচির 5ম ও 6ষ্ঠ দফার যৌথ পর্যালোচনা করার পর IMF এই সিদ্ধান্তে এসেছে। উল্লেখ্য, শ্রীলঙ্কার বর্তমান ঋণের পরিমাণ 240 কোটি মার্কিন ডলার। শ্রীলঙ্কার IMF এর প্রধান আইভান পাপা জর্জিও বলেছেন, সেদেশে সামগ্রিকভাবে উল্লেখযোগ্যভাবে ঋণের বোঝা কমলেও তা এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে শ্রীলঙ্কার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পাপা জর্জিও মন্তব্য করেন। মার্কিন বিদেশ দপ্তর ব্রাজিলের 2টি অপরাধী চক্রকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন FTO-র তালিকাভুক্ত করেছে। বিশেষজ্ঞদের মতে, ফার্স্ট কমান্ড অব দ্য ক্যাপিটাল এবং রেড কমান্ড নামে এই 2টি অপরাধী চক্রের সম্মিলিত সদস্য সংখ্যা 50,000-এরও বেশি। মার্কিন প্রশাসন পশ্চিম গোলার্ধে মাদক পাচার মোকাবিলায় লাতিন আমেরিকার কার্টেলগুলিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার কৌশল অবলম্বন করেছে। এদিকে অক্টোবরে ব্রাজিলের রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচনের লক্ষ্যে বর্তমান রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা নিজের অপরাধী ভাবমূর্তি বিরোধী ভাবমূর্তি জোরদার করার পাশাপাশি অপরাধীদের সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দেওয়ায় তার বিরোধিতা করেছেন। অন্যদিকে ব্রাজিলের কংগ্রেস প্রাক্তন রাষ্ট্রপতি জেয়ার বোলসোনারো সমর্থকরা অপরাধী সংগঠনগুলির উপর আরও কঠোর আঘাত হানার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। কেরালামের 14টি জেলার মধ্যে 6টি জেলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় আজ হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আজ সকালে কেরালাম ও লাক্ষাদ্বীপের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে 5 মিলিমিটার থেকে 15 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে আজ বা আগামীকালের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। আইপিএল ক্রিকেটে আজ কোয়ালিফায়ার 2-এর ম্যাচে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ে মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই ম্যাচের বিজয়ী দল আগামী রবিবার আহমেদাবাদ

হায়দ্রাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল 2026 ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাইবাল সিকিউরিটি ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আহমেদাবাদে আসন্ন কমনওয়েলথ গেমস এবং প্রস্তাবিত অলিম্পিকের প্রস্তুতি পর্যালোচনা করতে এক বৈঠক করেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্যোগে গুয়াহাটিতে আজ পঞ্চায়েত নেতৃত্বাধীন সেবা প্রদান শীর্ষক একটি আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ প্রতিমন্ত্রী এস পি সিং বাঘেল এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী অতুল বোরা এই কর্মশালায় উপস্থিত থাকবেন। কর্মশালায় আসাম সহ অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান এবং তেলেঙ্গানার পঞ্চায়েত আধিকারিক, নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত সদস্য সহ রাজ্য সরকারের বিভাগীয় উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন। ডিজিটাল রূপান্তরের মাধ্যমে পঞ্চায়েত নেতৃত্বাধীন সেবা প্রদান শক্তিশালী করা, নাগরিকদের অংশগ্রহণ, উদ্ভাবন, বহুভাষিক প্রশাসন এবং তৃণমূল পর্যায়ে সরকারি সেবা উন্নত করার বিষয় নিয়ে এই কর্মশালায় আয়োজন করা হবে। আসাম সরকার রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের ঠিকা ভিত্তিক শিক্ষকদের মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য সেবা যোজনার আওতায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সমগ্র শিক্ষার মিশন সঞ্চালক ওম প্রকাশ ঠিকা ভিত্তিক শিক্ষকদের জন্য নগদ অর্থবিহীন চিকিৎসার সুবিধা প্রদান করতে জেলা মিশন সমন্বয়ককে চিঠি পাঠিয়েছেন। এই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে এজন্য মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার আওতায় চিকিৎসা সেবা সুবিধা নিতে আগ্রহী শিক্ষকদের কাছ থেকে সম্মতিপত্র নিতে হবে। অনুরূপভাবে শিক্ষকদেরও আরোগ্য যোজনার অধীনে অর্থ কাটার অনুমতি দিতে হবে। মিশন সঞ্চালক ওম প্রকাশ আগামী 15 জুনের মধ্যে ঠিকা ভিত্তিক শিক্ষকদের কাছ থেকে এই যোজনায় অন্তর্ভুক্তির জন্য যাবতীয় অনুমতিপত্র সংগ্রহ করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মনের ভাব ব্যক্ত করবেন। এটি হবে মন কি বাত অনুষ্ঠানের 134তম পর্ব। জনসাধারণ 1800117800 নম্বরে ফোন করে নিজেদের মতামত বা পরামর্শ পাঠাতে পারবেন। জনসাধারণ নমো অ্যাপ বা মাই গভ ওপেন ফোরামের মাধ্যমেও আজ মধ্যরাত পর্যন্ত পরামর্শ পাঠাতে পারবেন। এই অনুষ্ঠান আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক সহ আকাশবাণীর ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমে শোনা যাবে। প্রধানমন্ত্রী কার্যালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রক, আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলের মাধ্যমেও এই অনুষ্ঠান শোনা যাবে। আসাম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যোগে আগামী 1 জুন শ্রীভূমির সরস্বতী বিদ্যানিকেতনে জেলাভিত্তিক রবীন্দ্র নৃত্য ও রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রথম বিভাগে থাকবে রবীন্দ্র সঙ্গীত এবং দ্বিতীয় বিভাগে থাকবে রবীন্দ্র নৃত্য। উভয় বিভাগের জন্য 3টি বয়সভিত্তিক গ্রুপ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, নবীন প্রজন্মের মধ্যে রবীন্দ্র সংস্কৃতির চর্চা ও সাংস্কৃতিক প্রতিভার বিকাশ ঘটাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্তরের কম্পার্টমেন্টাল পরীক্ষা কেন্দ্রগুলির আশপাশ এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনা নিশ্চিত করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত আধিকারিক ছাড়া কেহ থাকতে পারবেন না। পাশাপাশি পরীক্ষার্থীরা পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস, ইয়ারফোন, পেনড্রাইভ সহ কোন ধরনের বৈদ্যুতিন সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবেন না। নির্দেশ অমান্য করলে ভারতীয় নাগরিক ন্যায় সংহিতার 223 ধারার অধীনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা

হবে। উল্লেখ্য, আজ থেকে আগামী 5ই জুন পর্যন্ত মাধ্যমিক স্তরের কম্পার্টমেন্টাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিলচর লোকনির্মাণ বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক যানবাহন চলাচল বজায় রাখতে সড়কের পাশে নর্দমার উপরে রাখার নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নির্মাণ সামগ্রী সড়কের পাশে ফেলে রাখার ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে এবং যান চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে। সড়কের পাশে রাখা এইসব নির্মাণ সামগ্রী অবিলম্বে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আগামী রবিবার দর্গাকোনা কমিউনিটি হলে বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AINNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিবেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর একটায়। আকাশবাণী শিলচর। আজকের বাকি অনুষ্ঠানগুলো সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। সকাল 1:40 ও দুপুর 1:15 আধুনিক গান শুনবেন হৈমন্তী শুক্লার কণ্ঠে। লোকযন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 8:50 ও দুপুর 2:00 শুনবেন দেবরাজ দাসের মাসিবাদন। এছাড়া রাত 8:30 শুনবেন পণ্ডিত শিবকুমার শর্মার সন্তুর বাদন। সকাল 9:30 ও রাত 10:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন সুনন্দা পট্টনায়কের কণ্ঠে। খেলার জগৎ সকাল 9:00, বাংলা ছবির গান বেলা 10:00, হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। এছাড়া রাত 9:30 আবারও হিন্দি ছবির গান শুনবেন একক শিল্পীর কণ্ঠে। গজল শুনবেন নীলম সাহানি ও কল্যাণ রায়ের কণ্ঠে বেলা 11:00। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন দেবলীনা মৌলিক। এর অপবৃত পরেই লোকগীতি শুনবেন মমতা চৌধুরী ও সাবিত্রী পালের পরিবেশনায়। দুপুর 1:40 লোকগীতি শুনবেন অজিত পাণ্ডের পরিবেশনায়। এছাড়া রাত 8:30 আবারও লোকগীতি শুনবেন মাটির গান অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 2:30 গীতের শিল্পী রাজশ্রী দত্ত। দুপুর 2:45 ভজন শুনবেন সোনাভলাহা চৌধুরীর কণ্ঠে। বিকেল 5:05 মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। যুব বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী সন্ধে 6:15। সন্ধে 6:45 চাষাবাদের কথা, এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। কয়েকটি বিশেষ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গান শুনবেন হৈমন্তী শুক্লার কণ্ঠে। খেলার জগৎ সকাল 9:00, গীত শুনবেন রাজশ্রী দত্তর কণ্ঠে দুপুর 2:30। বিকেল 5:05 মরুপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, যুববাণী সন্ধে 6:15। সন্ধে 6:45 চাষাবাদের কথা, এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। আজকের বাকি অনুষ্ঠানগুলো সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিলাম।

আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে প্রভাতী সংবাদ এবং এরপর শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের সংবাদ শুনবেন।

এতক্ষণ আধুনিক গান শুনলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে। আকাশবাণী শিলচর লোকযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এখন দেবরাজ দাসের বাঁশি বাদন শুনবেন।

লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ দেবরাজ দাসের বাঁশি বাদন শুনলেন আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে খেলার জগৎ।

0: 25শে মে ছিল তৃতীয় বিশ্ব ফুটবল দিবস। এই দিনে তাৎপর্য ও ফুটবলে ভারতবাসীর প্রত্যাশা ঘিরে আজ এক সাক্ষাৎকারে শিলচর ফুটবল একাডেমির সিইও সুবিমল ধর তাঁর ভাবনা তুলে ধরলেন আকাশবাণীর শ্রোতাদের কাছে।
1: আমরা সবাই জানি 25শে মে ওয়ার্ল্ড ফুটবল ডে, ওয়ার্ল্ড

0: ২৫শে মে ছিল তৃতীয় বিশ্ব ফুটবল দিবস। এই দিনে তাৎপর্য ও ফুটবলে ভারতবাসীর প্রত্যাশা ঘিরে আজ এক সাক্ষাৎকারে শিলচর ফুটবল একাডেমির সিইও সুবিমল ধর তাঁর ভাবনা তুলে ধরলেন আকাশবাণীর শ্রোতাদের কাছে।
1: আমরা সবাই জানি ২৫শে মে ওয়ার্ল্ড ফুটবল ডে, ওয়ার্ল্ডের প্রত্যেক দেশে এই দিনটা সেলিব্রেট করি থাকে এবং ফিফার অ্যাফিলিয়েটেড 211টা কান্ট্রি এই ফুটবল ইভেন্টটা খেলে থাকে, যেটা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। এবং তার মধ্যে ভারত আমাদের দেশ 136 নম্বরে আজকের দিনে আছে। যদিও আমরা ফুটবল প্রেমী মানুষ হিসাবে আশা রাখছি ভারতও একদিন ওয়ার্ল্ড কাপ ফুটবলে খেলবে এবং এআইএফএফ মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এটার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে, যাতে গ্রাসরুট লেভেলে ফুটবল নিয়ে কাজ করে যাতে ওয়ার্ল্ড কাপ ফুটবলে আমাদের দেশ ভারতবর্ষ দেশ পার্টিসিপেট করতে পারে, যেটা আগামী জুন মাসে এবার শুরু হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফুটবল এবং ফাইনালটা হচ্ছে 19শে জুলাই ওয়ার্ল্ড কাপের। তো সেই অনুসারে ওই ফুটবলের কাজ হিসাবে আমাদের ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে এবং জেলাতেও কাজ চলছে, সেই অনুসারে আমাদের শিলচর জেলাতেও আমরা একটা ফুটবল শিলচর ফুটবল একাডেমি নামে একটা একাডেমি 1997 ইংরেজিতে আমরা স্থাপিত করেছিলাম এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এখান থেকে ভালো ছেলে বেরিয়ে যাতে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে পারে এবং এবং একটা দিন যাতে আমাদের দেশ যাতে ওয়ার্ল্ড ফুটবলে যেটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল সেটাতে অংশগ্রহণ করতে পারে।
0: ২৫শে মে বিশ্ব ফুটবল দিবসে হাইলাকান্দিতে আকাশবাণীর সঙ্গে কথা বলেছেন বর্ষিয়ান ক্রীড়াবিদ তথা ফুটবলার বিজয় কুমার ধর। অতীত ফুটবলের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন,
2: আমার যদ্দূর জ্ঞান সেই মতে খুব সম্ভবত গভর্নমেন্ট স্কুল থেকে প্রথম ফুটবল শুরু হয়। এখানে এসডিও ছিলেন জনস্টন বলে একজন, তিনি গভর্নমেন্ট স্কুলে গিয়ে একদিন ওখানকার হেডমাস্টার ক্রিশ্চিয়ান ছিলেন ওর সাথে আলাপ করে ফুটবল খেলাটা চালু করার ব্যবস্থা করেন। ওইটা 1905 সালে। তবে আমার যেটা ধারণা পরবর্তীকালে কিছু কিছু বক্তব্য শুনি যে তখন বঙ্গভঙ্গ আন্দোলন চলছে, 1905 শিখলাম তো সমস্ত ভারতবর্ষে বিশেষ করে পূর্ব ভারতে বঙ্গভঙ্গ আন্দোলন নিয়ে যে ইউথ সেকশনটাকে ওটাকে পলিটিক্যাল থেকে মোড় ঘোরানোর জন্য যেন খেলাধুলার জন্য একটা চেষ্টা করা হয়েছিল। এই স্কুলে গিয়ে খেলাধুলা আরম্ভ করলেন আর কি, খুব সম্ভবত এটা আমার ধারণা আর কি নেই, ধারণা না দু একজনের বক্তব্য থেকে এটাই জানা গেছে আর কি। যাই হোক, ওই গভর্নমেন্ট স্কুল থেকেই শুরু হলো আর কি খেলাধুলা এখানে। পরবর্তীকালে এখানে ফুটবল আরম্ভ হয়েছে, ক্রিকেট ফ্রিকেটের কথা জানি না, আমার তো জ্ঞান তো আমি জানি না এখানে ক্রিকেট খেলা হয় কিনা। তো ফুটবলটা আরম্ভ হয়েছে এইভাবে, তো ধীরে ধীরে এটা 1900 খুব সম্ভব 1700-1800 সালে একটা ক্লাব গঠিত হয় হাইলাকান্দি স্পোর্টিং ক্লাব বা এরকম হাইলাকান্দি ক্লাব হিসাবে আর কি।
3: আচ্ছা,
2: তখন কোনো ক্লাব ছিল না আর কি। তো এটা পরবর্তীকালে 1932 সালে ওএমএসি ক্লাব সন্তোষ রায়ের তত্ত্বাবধানে ওএমএসি ক্লাব হয় আর কি। আর 36 সনে হয় মুসলিম স্পোর্টিং নাম দিয়ে একটা, আর 44 ইংরেজিতে হয় টাউন ক্লাব হাইলাকান্দি টাউন ক্লাব। এই হলো মোটামুটি। আর একটা অ্যাসোসিয়েশন ছিল হাইলাকান্দি ফুটবল অ্যাসোসিয়েশন নাম নিয়ে, এটা সেক্রেটারি ছিল সন্তোষ রায়, তিনি চালনা করতেন আর কি। তো তখন দেখতাম গভর্নমেন্ট স্কুলের টিম ছিল লিগ খেলা, তো আফটার ইন্ডিপেন্ডেন্স, আর ইন্ডিপেন্ডেন্স পরে মুসলিম স্পোর্টিংয়ের নামটা স্পোর্টিং ইউনিয়ন হয়ে যায় আর কি, মুসলিম শব্দটা উঠে যায় আর কি, হাইলাকান্দি স্পোর্টিং ক্লাব। মেইনলি এই তিনটে ক্লাবই ছিল, হাইলাকান্দি স্পোর্টিং ক্লাব, টাউন ক্লাব আর ওএমএসি ক্লাব। এর মাঝে আর দু একটা ক্লাব হয়েছে, পাইকের থেকে একটা ক্লাব এসেছিল বা কালীবাড়ি রোড অ্যাথলেটিক ক্লাব হয়েছে, এরকম দু একটা ছোটো ক্লাব পরবর্তীকালে হয় আর কি। এবং এখানে ফুটবল লিগ হতো, তো একটা টুর্নামেন্ট হতো, এটা খুব সম্ভব সন্তোষ রায় ঠাকুরদা প্রতাপ রায়ের নামে, পিসি রায় মেমোরিয়াল ফুটবল কাপ, এটা একটা প্রতিযোগিতা হতো এখানে।

0: আমাদের ছোট স্কুলে পড়ার সময় দেখেছি, তখন বাইরের থেকেও টিম আসতো, শিলচর থেকেও তো আসতোই, এমনকি বাংলাদেশে মানে তখনকার পূর্ব পাকিস্তান থেকে হবিগঞ্জের টিমও আসছে এখানে খেলতে, সিলেটের টিমও আসছে বা শিলচরের টিম এরা আসছে এখানে খেলতো এই টুর্নামেন্টটা।
1: এটা খেলার মাঠ কি ওই ডিএসএর বর্তমান মাঠই ছিল?
0: এই মাঠেই খেলো তখন, এটা খেলার মাঠ না, এটা অ্যাকচুয়ালি 1963 ইংরাজিতে আমি যখন প্রথম হাইলাকান্দি আসি চাকরি, শিলংয়ের চাকরি ছেড়ে হাইলাকান্দি এসে আমি একটু চেষ্টা করলাম যে হাইলাকান্দির যে খেলাধুলার যে অর্গানাইজেশন এগুলো অ্যাফিলিয়েটেড না কেন আসামের সঙ্গে, তখন ইচ্ছা মতো চলতো, তো তখন আমি একটু চেষ্টা করলাম। আর সিদ্ধার যে বলে একজন কন্ট্রাক্টর ছিল, আমরা দুজনে একটু চেষ্টা করলাম করে, আর এখানে ইএসসি ছিল আশিস দত্ত, ইএসসি খুব খেলাধুলার ইয়ে ছিল আর কি, একটু সবাই মিলে চেষ্টা করে আসাম ফুটবলের সঙ্গে যোগাযোগ করলাম। এই প্রথম 1963 সালে আমরা অ্যাফিলিয়েশন পেলাম আসাম ফুটবল অ্যাসোসিয়েশনের, আর এই ডিএসএ গঠিত হলো ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন। তার আগে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন বলে কিছু ছিল না,
1: হাইলাকান্দি 1963
0: এর আগে ছিল হাইলাকান্দি ফুটবল অ্যাসোসিয়েশন করে সন্তোষ রায় চলতো আর কি, অ্যাফিলিয়েটেড ছিল না কেন, মানে তখন কোনো খেলাধুলার আইন কানুন মানা হতো না, কারণ অ্যাফিলিয়েটেড না তো, শিলচরের খেলোয়াড় কর্মজ খেলতো, কর্মজের প্লেয়ার শিলচর খেলতো, শিলচরের হাইলাকান্দি এরকম ছিল আর কি। যাই হোক, 63 সালে আমরা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন আনলাম, তারপরে আমরা ক্রিকেটেরও অ্যাফিলিয়েশন আনলাম, ইন্টার ডিস্ট্রিক্ট খেললো, আমরা হাইলাকান্দি টিম মণিপুরও গেছে, অন্য জায়গায় গেছে, ইন্টার ডিস্ট্রিক্ট খেললো, ক্রিকেটও আরম্ভ হলো তখন ইন্ডিয়ান টাইম। তার আগে হয়তো ক্রিকেট ছিল, টুর্নামেন্ট ছিল, তখন তো সমস্ত সিলেট টিলেট নিয়ে একটা টুর্নামেন্ট হতো, তো পরবর্তীকালে ইন্ডিপেন্ডেন্সের পরে তো সিলেটটা আলাদা হয়ে গেলো, তখন শিলচরে বরাকবিলির একটা টুর্নামেন্ট হইতো, তখন ক্রিকেট চলতো স্কুল টুর্নামেন্টে, দেখি ক্রিকেট ফুটবল ভলিবল এগুলো চলতো আর কি।
1: তখনকার দিনে ফুটবলে কি কোনো দক্ষ খেলোয়াড় ছিলেন হাইলাকান্দিতে আপনার?
0: হাইলাকান্দিতে লোকালি নিজামুদ্দিন চৌধুরী ছিল খুব ভালো প্লেয়ার, বা রেজাক আব্দুল রেজাক ইরফানি লস্করের ছিল আব্দুল রেজাক, সে শিলচর ইন্ডিয়া ক্লাবে খেলতো, আর আমার এক দাদা ছিল অজয় ধর, সে ইন্টার ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করেছে আর কি, জিসি কলেজে। তারও আগে, সেটা ইন্ডিপেন্ডেন্সের আগে কিন্তু হাইলাকান্দি টিম, সন্তোষ রায়ের যে ওয়াইএমএসসি টিম হয়েছিল সেটা 1943-44 এই সময়টায় তারা ব্রাহ্মণবাড়িয়াতে একটা বড় বাসন্তী শিল করে একটা খেলা হইতো, হ্যাঁ, সেটাতে ইস্টার্ন ইন্ডিয়ার অনেক টিম আছে, ইভেন ক্যালকাটার ইস্ট বেঙ্গল ক্লাবও আসতো এখানে, ওইবার এখানে গেছিল এই হাইলাকান্দি টিমটা, ওই টিম আমার বাবাও ছিল এই দলে, খেলার দলে, আচ্ছা, সন্তোষ রায়ের ওয়াইএমএসসি টিমে গেছে, ওদের অনুরাগ ছিল, সে তো ক্যালকাটা ইউনিভার্সিটি ব্লু ছিল, সন্তোষ রায়ের ছোটো ভাই, সে খুব ভালো অ্যাথলেট ছিল, ক্যালকাটা ইউনিভার্সিটি ব্লু ছিল আর কি। তারা আগরতলার মহারাজ বীর বিক্রম কি একটা মহারাজ ফুটবল নাকি একটা বেতিয়ায় গেছিল বিহারের ফুটবল খেলতে, এই হাইলাকান্দি টিম। আর ইন্ডিপেন্ডেন্সের পরে 49 ইংরেজি স্পোর্টিং ইউনিয়ন কলকাতার আইএফএ শিল্ডে যোগদান করেছে হাইলাকান্দি স্পোর্টিং ইউনিয়ন, সে বছর টাউন ক্লাবও গেছিল, শিলচর টাউন ক্লাবও আইএফএ শিল্ড খেলতে কলকাতা গেছিল। তো এই এই 63-র পর থেকেই আরম্ভ হইলো আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট খেলা আর কি। আর 1968-এ আমি অনেক চেষ্টা করে হাইলাকান্দি ফুটবল এই যে গ্রাউন্ডটা নিলাম আর কি, গভর্নমেন্ট থেকে খাস লেনটাতে গভর্নমেন্ট থেকে নিলাম, মহেন্দ্রমন্ড চৌধুরী তখনকার ইয়ে ছিল, রেভিনিউ মিনিস্টার ছিল, সে হাইলাকান্দি এসেছিলো, তো এখানকার এডিও ছিল পি কে দত্ত, সে আমাকে সাহায্য করেছে, তো ওর সাহিত্যে আমরা এখানে প্রথম ল্যান্ড পাইপ ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশন বানাই, যখন 18 বিঘা 14 কাটা জায়গা গভর্নমেন্ট আমাদেরকে হ্যান্ড ওভার করে দেয় আর কি, তো ওই নিজস্ব মাঠ হলো আর কি জিএসএর। তখন
1: তখনকার দিনে ফুটবল কি খুব জনপ্রিয় ছিল?
0: হ্যাঁ, ফুটবলই তো একমাত্র খেলা হাইলাকান্দি ছিল, গ্রামেগঞ্জে কাবাডি সাবাডি অন্যান্য খেলা হইতো কিন্তু ফুটবলটাই ছিল মেইন, এখানে লিগ হইতো এ ডিভিশন বি ডিভিশন দুইটা গভর্নমেন্ট স্কুলে এক টিম বি টিম দেখছি আমরা, বি টিমেও খেলছি আমরা, স্কুল টুর্নামেন্ট হতো, এরপরে তো আমাদের লিগ হলো ইন্টার ডিস্ট্রিক্ট খেলা, আমরা বাইরে বাইরে যেতাম হাইলাকান্দি টিম। 1968-এ প্রথম হাইলাকান্দিতে আমরা আসাম ইন্টার ডিস্ট্রিক্ট জুনিয়র ফুটবল অ্যারেঞ্জমেন্ট করি এখানে, আর 74-এ জোনাল ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল হয়েছে এখানে, জোনাল খেলাটা আর কি, তখন আইজল মিজোরামও আমরা এই আসাম ফুটবলের আন্ডারে ছিল আর কি, মণিপুর টুনিপুর সব আসাম ফুটবলের আন্ডারে ছিল, এখন তো সব আলাদা হয়ে গেছে, তখন একত্র ছিল আসাম ফুটবলের বা আসাম ক্রিকেটের আন্ডারে ছিল আর কি, শিলং শিলং সবই।
1: বর্তমান দিনের ফুটবলের সঙ্গে আগের ফুটবলের কি কোনো তফাৎ?

0: করিল।
1: তফাৎ হলো টেকনিক্যাল তফাৎ, কিন্তু মানে পৃথিবীর বিভিন্ন দেশ, ফুটবলটা মেইনলি হলো ইউরোপিয়ান খেলা, ইউরোপীয় ক্রিকেটের খেলা নাই, কিন্তু একমাত্র ইউরোপিয়ান হইলো ফুটবলটা হইলো মেইন। ইউরোপীয় এখন পর্যন্ত ক্রিকেটে ইউরোপীয় কোনো টিম নেই জাম্বিয়া ছাড়া, জাম্বিয়া না এটা কি বলে আর একটা টিম ছাড়া, বাকি ক্রিকেটের যে টিম আছে একটাও কিন্তু ইউরোপিয়ান না। ইউরোপিয়ান হইলো মেইনলি ফুটবলটা। টেকনিক্যালি আমাদের সময় থেকে এখনের যেটা ফুটবল, এখন হল্যান্ডের একটা ক্রাইফ নয়নে একটা আর কি, সে একটা ফুটবলে একটা আমূল পরিবর্তন আনে, এটাকে বলে টোটাল ফুটবল বলে। অর্থাৎ আগে যেমন আসছিল ব্যাক দিয়ে ব্যাকেই খেলে সেন্টার ফোয়ার্ড, যে সেন্টার ফোয়ার্ড এখন তাই না, সে বলছে সেন্টার ফোয়ার্ড দূরে এসে ব্যাকে আসতে পারে, ব্যাক গিয়ে সেন্টার ফোয়ার্ডে গোল করতে পারে, টোটাল ফুটবল আর কি। যেমন এখন সিস্টেম, আগে যেমন আসছিল দুজন ব্যাক, তিনজন হাফ, পাঁচজন ফরওয়ার্ড, সেটা এখন এখন হয়েছে গিয়ে 4-3-3, 4-2-1, এরকম নানা রকম ফরমেশন হয়েছে আর কি। এই ফরমেশনগুলো টেকনিক্যালি খুব চেঞ্জ হইতেছে বর্তমান কালে। আর এখন রয়েছে কি, ডিফেন্সিভ হয়ে গেছে, আগে 4-5-6 এরকম করে গোল হইতো, ওখানে 1-2 বেশি গোল হয় না, কারণ ডিফেন্সিভ হয়ে গেছে খেলাটা। এখন 4 ব্যাক, সব টিমে 4 ব্যাক খেলে, আগে যেটা 2 ব্যাক ছিল, এখন 4 জন ব্যাক থাকে, তারপরে 3-3, 11 জন, তো 10 জন গোলকিপার ছাড়া 10 জন, 4-3-3, 4-3-2 এরকম করে খেলে আর কি, 4 জন রাখে কিন্তু ডিফেন্সে, ফলে গোলের সংখ্যাটা এখন কম হয় আর কি।
2: পঁচিশে মে ছিল তৃতীয় বিশ্ব ফুটবল দিবস। আজ এ নিয়ে এক সাক্ষাৎকারে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সচিব মৃণাল কান্তি রায় আকাশবাণীকে জানালেন,
3: আমরা 25 মে ওয়ার্ল্ড ফুটবল ডে আমরা পালন করি থাকি প্রতিবারের ন্যায়, এইবারও আমরা 25 মে ওয়ার্ল্ড ফুটবল ডে পালন করি। ডিএসএর পক্ষ থেকে, ডিস্ট্রিক্ট প্রসেসনের পক্ষ থেকে আমরা 2টো টিম বানিয়ে জুনিয়র এবং সিনিয়রের মধ্যে এক্সিবিশন ম্যাচের আয়োজন করি। এতে আমরা আমি নিজেও খেলেছি এক্সিবিশন ম্যাচে, আমরা সিনিয়ররা 2-3-1 জয়লাভ করি। ওই দিন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় অজনন্দী মহাশয়, ওনাকে আমরা বরণ করে ছোট্ট উপহার তুলে স্মারকপত্র দিই, এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তী মহাশয়, ফুটবল শাখার চেয়ারম্যান অজয় কুমার দাস মহাশয়, আমি নিজে উপ সচিব মৃণাল কান্তি দাস, এবং ডেপুটি সেক্রেটারি কিশোর দাস সহ প্রাক্তন খেলোয়াড় বন্ধুবর পৃথ্বীরাজ দে, উদয়শঙ্কর মজুমদার, সুবীর দত্ত, যিশু দাস, জয় দাস অনেকেই ছিলেন সিনিয়রের মধ্যে, আর জুনিয়রের মধ্যে তো ছিলেনই সবাই, অনেকেই অনেক কথা বলেন ওয়ার্ল্ড ফুটবল ব্যাপারে। তো আমরা এইবার ঠিক করেছি এই সামনের ওয়ার্ল্ড ফুটবল ডে মানে 25 মে আসার আগে আমরা ফুটবল একাডেমি একটা খুলব ডিএসএর তরফ থেকে। এবার আমরা ক্লাব লীগের ডিভিশন হতো, এবার সুপার ডিভিশন শুরু হবে, সেটা আমরা ঠিক করে নিয়েছি, এবং আর কিছু টুর্নামেন্ট আমরা যে অনেক 26 বছর পর আমরা করতে যাচ্ছি এবার হবেই, পুজোর আগে পরে টুর্নামেন্টটা হবে। আমি টিমগুলোর সাথে কথা অলরেডি হয়ে গেছে, আর এই জুন মাসের ঠিক করে নিয়েছি, সম্ভবত 7 তারিখ ঈদ আছে, আমরা 8 তারিখ থেকে শুরু করব। আজ কালকের মধ্যে ফিক্সচার হয়ে যাবে, স্কুল লীগ আন্ডার 13 আন্ডার 15 করবে, স্কুল লীগ শুরু হবে, তারপরে একাডেমিটা শুরু করব, এরপরে তো কলেজ লীগ, ওমেন লীগ সব আছে, সব করবো আমরা করবই। তাছাড়া দেখুন মাঠের জন্য আমরা মাঠ, আমাদের একটি মাঠ গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল প্লেগ্রাউন্ড, এটার মধ্যে সব ফুটবলও হবে, ক্রিকেটও হবে, অ্যাথলেটিক্স হবে, সরকারি স্কুল যেহেতু মাঠ আমরা দেখভাল করছি ডিএসএ, সরকারি স্কুল মাঠে সরকার থেকে

0: কোনো কিছু কেউ আসলো, খেলা বন্ধ করে পর্যন্ত হেলিকপ্টার নামা হয়, এই এর চেয়ে দুঃখ কিছু আছে বলুন? খেলা আধা খেলে বন্ধ করতে হয় হেলিকপ্টার নামে বলে, এটা কখনো কোথায় আছে কি না আমরা তো জানা নেই, কিন্তু আমাদের এখানে আছে, এর চেয়ে দুঃখ মানে আর কি বলবো। সবচেয়ে বড় কথা হলো মাঠের অভাব, মাঠে নেই। একটা নিম্ন স্কুল মাঠ নেওয়া হলো, দেখুন সরকারি প্রোগ্রাম দুদিন পরপর থাকে, কলেজের মাঠে তো বলেই আপনি 12 মাসই থাকে প্রোগ্রাম, অল্প স্কুলের মাঠও খেলার উপযোগী নয়, আমাদের কোথায় মাঠ বলুন? আমাদের আগের যারা ডিএসএর কর্মকর্তারা ছিলেন, যারা আমরা দেখে আসছি, আগে একটু সুযোগ ছিল খালি জায়গা নেওয়ার, অনেক তখন তো অনেক কঠিন হয়ে গেছে, খালি সরকারি খালি কাস্টল্যান্ড পাওয়া, আগে যদি ওনারা একটু ইনিশিয়েটিভ নিয়ে একটা জায়গা নিয়ে রাখতেন, আজকে কী উপকৃত হতাম আমরা বা ছোটো ছোটো ছেলেমেয়েরা, সেইটা কাকে বলবো আর বলার নেই, এই দুঃখটা রয়ে গেল আর কি।
1: তার মানে ফুটবলের মাঠ যদি তৈরি হয় তাহলে আমাদের জেলা থেকে অতীতে যেরকম প্লেয়ার বেরিয়েছিলেন ফুটবলে, আজও বেরোবেন বলে আপনি মনে করছেন?
0: হ্যাঁ, আরও বেশি বাড়বে। আমাদের শ্রীভূমি জেলাতে স্কুলের বাচ্চারা অনেক অনেক ট্যালেন্ট আছে, আপনি দেখবেন স্কুল লিগে খেলা হবে আন্ডার 13-15, 8 তারিখ থেকে শুরু হবে, দেখবেন অনেকগুলো বাচ্চা কী সুন্দর খেলে, আমি দেখেছি ওদের খেলা, সেই জন্য বলছি। আমরা মাঠের অভাবে, আমরা মাঠ প্র্যাকটিসও করতে পারি না, মাঠ খালি মাটি নাই, কোথায় খেলবে বাচ্চারা? আজকাল কোনো স্কুলের মাঠ নেই, নিজস্ব কোনো মাঠ নেই, কোথায় খেলবে? আসে গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট স্কুল আসে তো ওরা খেলতে পারে না, নিষেধ করা হয়, কীভাবে সেটা মানে আমরা কবে যেন হবে, আমরা দেখে যেতে পারবো কি না এই মাঠের অভাবটা, সেটা স্বপ্নে রয়ে যাবে আর কি।
1: তো ফুটবলের চর্চা যদি বাড়ানো যায় এবং ফুটবলকে যদি ক্রিকেটের মতো জনপ্রিয়তায় আনতে হয় বা ওই যে বিশ্বকাপে ফুটবল অংশগ্রহণ করবে ভারতবর্ষ, সেই ধরনের প্রয়াস কী মানে কী পদক্ষেপ নিলে আপনি মনে করেন সেটা আমাদের সাকসেস হবে?
0: দেখুন, জনপ্রিয় কিন্তু ফুটবলেরই, ওয়ার্ল্ড স্পোর্টসে সবচেয়ে ফুটবলই জনপ্রিয়। আপনি দেখে নেবেন, আপনি দেখুন এই সবগুলো উন্নত দেশ, আপনি দেখুন না উন্নত দেশের মধ্যে আমেরিকা বলুন উন্নত ফুটবল টিম আছে, ওয়ার্ল্ড ফুটবলে আছে, রাশিয়া বলুন 2 নম্বর আছে ওর ফুটবল টিম আছে, চীন বলুন, চায়না বলুন ফুটবল টিম আছে, ফ্রান্স বলুন, জাপান বলুন, জার্মান বলুন, সব যারা ওয়ার্ল্ড যারা ই করছে ডোমিনেট করছে ওদের ফুটবল টিমই আছে, যাই হোক সেটা বড়ো কথা না, বড়ো কথা ওয়ার্ল্ড আমাদের এই সামনে লাস্ট নেক্সট আমরা এই 26-এ যে ওয়ার্ল্ড কাপ হবে, ফিফা ওয়ার্ল্ড কাপ, 48টা টিম হবে, লাস্ট 32টা ছিল, 48টা টিম, নিশ্চয়ই আপনারা শুনেছেন 48টা টিম দিয়ে ওয়ার্ল্ড কাপ আরও বেড়ে গেছে। কোন কোন দেশ ফুটবল খেলে না, জনপ্রিয় সবচেয়ে ফুটবলই আমি মনে করি এবং সবাই মনে করি। এতে আমাদের এখানে ব্যাপার হয়েছে, আমাদের বাচ্চারা বা গার্জিয়ানরা ফুটবল খেলতে দেওয়া হয় না, একটা কারণ আছে। আজকাল আমরা যে সময় ছোটো ছিলাম, আমরা যে ছিলাম আমাদের ভাই বোন, ধরুন আমার ভাই বোন ছয় ভাই ছয় বোন ছিলাম, আমি সবার ছোট, 12 নম্বর আমি, তে আমার মা বাবা সবাইকে তো এক হাতে ই হয় না, সে কেউ ডাক্তার, আমার ঘরে দেখুন আমার দিদি ডাক্তার, আমার দাদা ইঞ্জিনিয়ার, আমার দাদা অফিসার, আমি অল্প খেলাধুলা করেছি, এরকম ছিল মানে যে যেদিকে যেদিকে লাইনে গেছে, কোনো মানে অত রেস্ট্রিকশন ছিল না। এখন দেখুন ঘরে যে কোনো ছেলে বা ফ্যামিলিতে একটা দুটো সন্তান, এটা একটা আমি মনে করি এটা বিগ একটা মানে সমস্যা, একটা দুটো সন্তান, ধরুন আমারও একটা মেয়ে, আমি আমাকে নিয়ে বলছি, আমি ওকে কোথায় দেবো? ওকে পড়াশোনা করবো, ইঞ্জিনিয়ার বানাবো, ডক্টর বানাবো, উকিল বানাবো, ব্যারিস্টার বানাবো, অফিসার বানাবো, না খেলতে দেব।

0: না ফুটবল দেবো না ক্রিকেট দেবো। আজকালকে বেচারে তো মাটিতে পাড়া দিতে হবে না, দেখুন দেখবেন আপনারা মাটি অনেকের বাড়িতে তো মাটি মাটিতে যে কত মাটিতে পা রাখা মানে আর্থিকের প্রয়োজন। এই এই নানা সময় যখন ফুটবলে যে দেবে আমাদের এখানে তো বিশ্বাস করে আমাদের এখানে বড় বড় জায়গায় কিন্তু সেরকম না, মারা নিয়ে যাচ্ছে স্কুলে যেরকম নিয়ে যায় কাঁধে ব্যাগ নিয়ে মারা কোচিং সেন্টার নিয়ে যায়। আমাদের এখানে মনে করে ফুটবল খেললে হাত পা ভেঙে যাবে, পরিশ্রম হয়ে যাবে, পড়তে পড়াশোনা করতে পারবে না, ঘুমিয়ে থাকবে, এটা মনে করে। ক্রিকেটে অত পরিশ্রম লাগে না আমাদের এখানের কথা বলছি, মনে করে আপনি এখানে এখানে করাও হয় এইরকমই আমি দেখেছি, আমাদের এখানে শেখানো হয় সেরকমই শেখানো হয়, মানে নবমিষ্ণু করে তে ওইটা একটা মানে মনে করে। হ্যাঁ মনে করে ফুটবল খেললে যেমন হাত হাত পাটা ভেঙে যেতে পারে বা কিছু হয়ে যেতে হবে, ইনজোর হতে পারবে বা পরিশ্রম বেশি হয়ে যাবে ও বাচ্চারা এসে ঘুমিয়ে থাকবে, এটা আমি কারণ আমি মনে করি আমার নিজের ফিলিংয়ে বুঝছি, আমি আমার এক্সপিরিয়েন্সে বুঝছি এই আমাদের এলাকায় এই এটা একটা বিগ প্রবলেম। আর মাঠে তো বললামই আপনার আমাদের সমস্যা হলো মাঠ, আর এইরকম এই সিচুয়েশন হলো এই বাচ্চাদের গার্জিয়ানদের, সেই জন্য একটা
1: সমস্যা
0: খুব বিগ সমস্যা।
1: আপনি কি আশা করছেন আগামীতে একাডেমি খুললে ফুটবল একাডেমি খুললে মানে এই ওই এই বাধাগুলো দূর হবে?
0: আমি দৃঢ় বিশ্বাস, আমি দৃঢ় বিশ্বাস এবং স্কুল স্কুলে আমি নিজে গিয়ে আমি ফর্মগুলো দিয়ে আসছি অ্যাডমিশন ফর্ম, আর তাছাড়া আমি কিছু ইয়ে আছে কিছু গার্জিয়ান আছে আমি অনেকে আমাকে কন্ট্যাক্ট করেছে, আমি ওদের সাথে পার্সোনালি দেখা করেছি দেখা করছি ফোনে কথা হচ্ছে, উপকৃত হবেন প্লেয়ার বেরোবেন 100%।
1: এবং আগামীতে করিমগঞ্জ জেলাতে ফুটবল জনপ্রিয় হলে এই ফুটবল দিবসগুলো পালন সার্থক হয়ে উঠবে মনে করছে?
0: মনে করছি একদম একদম, তখনই এই আমাদের এই ওয়ার্ল্ড ফুটবল ডে তখনই মানে সার্থক হবে যখন আমরা আমাদের থেকে প্লেয়ার বেরোবে, প্লেয়ার জাতীয় পর্যায়ে রাজ্য পর্যায়ে খেলবে তখনই আমাদের এই সার্থক হবে।
1: এবং আপনি আশা করছেন আগামীতে ভারতবর্ষ বিশ্ব ফুটবলে মানে অংশগ্রহণ করবে?
0: নিশ্চয়ই আশা করছি, এখন এখন অনেক আগের থেকে দেখুন অনেক র্যাঙ্কিংয়ে উঠে গেছে ইন্ডিয়া, ইন্ডিয়া লাস্ট কোনি আমরা এই আন্ডার 70 সাব গেমসে জিতেছে কয়েকদিন আগে, আপনার নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশের হাতে টাই ব্রেকারে জিতেছে, কি আমরা ইন্ডিয়া খেলছে ভালো খেলছে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে আছে।
1: অতীতের মতো আমাদের এই এলাকা থেকেও প্লেয়ার বেরিয়ে যায়?
0: একদম একদম একদম, অতীতের মতো আমাদের দেবাশিষ রায়, মতিলাল দাস, অনুপ ভট্টাচার্য, বিশ্বজিৎ দত্ত, গোপাল দাস, যারা এই বিগ বলার সুব্রত দাস, নিত্য দাস, অনেকে আমরা ওদের সাথে আমি আমি ছোটো থেকে দেখেছি ওদের খেলা দেখেছি, খেলা থেকে বড় হয়েছি, আমরা যখন খেলতে প্র্যাকটিসে যেতাম ওরা একদম ভোর 5টা থেকে মাঠে চলে যেত, আমরা তখন ছোটো আমরা যখন মাঠে যেতাম আমরা এই একদম মানে কে কার আগে কে যাবে কে আগে যাবে কার ফার্স্ট পেপারে ফার্স্ট টাইম ফার্স্ট সার্ভিসের মতন আর কি, আমরা গেলে অনেক অনেক সময় আমরা যেতাম হ্যাঁ আমরা টাইম দিয়ে যেতাম আমরা পেয়ে যেতাম সুযোগ খেলার ওদের সাথে খেলার ওদের সাথে খেলার জন্য আমরা মুখে থাকতাম, তাই আমরা কোনোদিন হয়তো দেরি হয়ে গেল হয়ে গেছে মানে টিম হয়ে গেছে দুটো টিম বাটা হয়ে গেছে মানে ভাই বলে দিত মতিদা বলে দিত তোমরা বাইরে খেলো আজকে তোমরা বাইরে পুশ পাস করে চলে যাও, এই সেম এই ভাষায় মানে তখন আমরা মানে কীভাবে মানে আমরা কালকে আজকে মিস করলাম ধরুন কালকে কীভাবে আসবো ঘুম হতো না বিশ্বাস করুন, ঘুম দুবার তিনবার করে ভেঙে যেত, ঘুরে যাকতাম মানে ভুল হয়েছে কি না, আমরা তো রাত্রিবেলা 2টার সময় 3টার সময় উঠে যেতাম ভুল হয়েছে কি না, এর মানে আমি কী বলবো এটা মনের কথা আমি কী বলবো সত্যি কথা বলছি, 2টার সময় কতদিন উঠেছি 2টার সময় উঠে দেখি তারপর ধরি রাত্র পুরো হয়েছে আর ঘড়ি দেখি 2টো বাজে আর একটু ঘুমাই ওই তো ঘুম হতো না টেনশনে মানে কীভাবে গেম খেলবো প্র্যাকটিস করবো,
1: তখন তো আপনার কোনো ফুটবল একাডেমি ছিল না?
0: কোনো একাডেমি ছিল না,
1: কিন্তু তারা তখন খেলে রাজ্য থেকে জাতীয় টিমে অংশগ্রহণ করছেন, আজ কেন হচ্ছে না এটা?
0: ওই যে বললাম দাদা আপনি সব ফ্যামিলিতে ছিল তখন 10টা 12টা 14টা
1: ছেলে
0: ভাই বোন ভাই বোন এর মধ্যে ওই আমার ফ্যামিলির কথা বলছে, ওই ওই তখন অত রেস্টুরেন্ট ছিল না কে কোন দিকে খেলা আপনার ভাই বোন ওরা খেলতে যাচ্ছে কোনো কোনো বাধা
1: ছিল
0: বিদ্য ছিল না, এখন এইরকম পারবেন না আপনি ঘর থেকে বেরোতে আপনার বাচ্চাকে ছেড়ে দেবেন আপনি ছাড়বেন না, ওই ওই ওই একটাই আপনার বাচ্চা ওইটাকে আপনি নিয়ে যাবেন ওখানে দেবেন স্কুলে যাবেন সকালবেলা না, তখন ছিল 10টার সময় স্কুল কোনো অসুবিধা

0: আমরা প্র্যাকটিস করে আরামসে চান করে ভাত খেয়ে যেতে পারতাম।
1: তো ওই সমস্যাগুলো দূর হলে আগামীতে ফুটবল এখান থেকে বেরিয়ে যাবে,
0: নিশ্চয়ই বেরিয়ে যাবে। মানে একাডেমি দৃঢ় বিশ্বাস, একাডেমিতে আমরা খুলবো আর এটার থেকে আমরা প্লেয়ার বার করে আমরা দৃঢ় বিশ্বাস আমরা। আর আমি আপনি বলেছিলেন যে শেখানোর জন্য যে একাডেমি আমাদের এখানে আগে যে আমরা ধরো আমরা যখন আমরা যে সময় ফুটবল খেলতাম তখন এক্স প্লেয়াররাই যারা বড়ো বড়ো এক্স প্লেয়াররা আমাদের শেখাত, এখন টেকনিক্যালি অনেক চেঞ্জ হয়েছে, এক্স প্লেয়ারে শেখাতে পারবে কিন্তু অতটা ই করতে পারবে না। তাই আমার কোচিংয়ের এখন তো কোচিংয়ের খুব প্রয়োজন, কোচ বনা খুব প্রয়োজন, ই একাডেমি আপডেট করতে হলে কোচের দরকার। তো আমাদের এখানে অনেক সাত আট জন আমরা ডি লাইসেন্স করেছি গত বছর আগের বছর আপনি হয়তো দেখেছেন ডি লাইসেন্স করেছি, আমরা ছয়টা ছেলে পাস করেছে মনে করি, এর আগেরও পাস করা আছে আর আমি আছি নিজে সি লাইসেন্স কোচ, এশিয়ান ফুটবল কনফেডারেশন একটা সি লাইসেন্স কোচ করা আছে আমি করেছি। তো আমরা এই কোচ কোচরে মিলেই আমরা এই কোচিংটা দেবো, আমরা সবাই মিলে দেবো রোটেশন নিয়ে, কারণ রোজ হয়তো আপনি জমাইতে পারবেন না, আমার অসুবিধা হবে থাকতে পারে, আমরা কয়েকজনে মিলে এটা আমরা রোটেশন করবো, আমি ঠিক করে রেখেছি সব।
1: এবং এই একাডেমি ফুটবল
0: মাস পার কন্টিনিউ করে
1: আচ্ছা এই ফুটবল একাডেমির মধ্যেই দিই একদিন সার্থক হবে,
0: সার্থক হবে একদম এই আশায় আছি, আমরা দেখে যেতে পারি যেন আমরা নেক্সট জেনারেশন মানে আগের মতন যেন ঘুরে আসে, সেটা আমরা দৃঢ় বিশ্বাস আসবে।

শ্রোতা বন্ধুরা, খেলার যোগ্যতা এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, শব্দগ্রহণ ও উপস্থাপনে ছিলাম অনির্বাণ জ্যোতি গুপ্ত। এছাড়াও শব্দগ্রহণ করেছেন জসীমউদ্দিন লস্কর, নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন খেলার জগৎ আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তি নাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 2627 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন সুনন্দা পট্টনায়কের কণ্ঠে খেয়াল, রাগ নট ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ নট ভরে ব্যাগে সুনন্দা পট্টনায়কের কণ্ঠে খেয়াল শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানখানি শুনবেন অনুসন্ধান ছবিতে শিল্পী লতা মঙ্গেশকর ও কিশোর কুমার।

একটি ঘোষণা। স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তি নাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যেকোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 262-779 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন। বাংলা ছবির গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গানখানি বন্ধন ছবিতে শিল্পী সোনু নিগম।

গানটির সাথে শেষ হলো বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে আজ প্রথম গানখানি শুনবেন, ক্রান্তি ছবি থেকে গেয়েছেন লতা মঙ্গেশকর ও নীতিন মুকেশ।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে সবশেষ গানখানি শুনবেন কুমার শানু ও জসপিন্ডন নেরুলার কণ্ঠে বিরাসত ছবি থেকে।

প্রোগ্রামটির সাথে শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 262-779 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলচর। এখন গজল শুনবেন নীলম সাহানি ও কল্যাণ রায়ের কণ্ঠে।

এতক্ষণ প্রথমে নীলম সাহানি ও পরে কল্যাণ রায়ের কণ্ঠে শুনলেন গজল আকাশবাণী শিলচর।

0: এখন শুনবেন অনুষ্ঠান আমার কথা। এতে আজ নিজের কথা বলে শোনাবেন দেবলীনা মৌলিক।
1: নমস্কার, আমি দেবলীনা মৌলিক, আমি একজন গৃহবধূ। আজ আমি আমার কিছু মনের কথা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমার বাবা চা বাগানে চাকরি করতেন, দয়াপুর চা বাগান, তাই আমার ছোটবেলাটা বাগানেই কেটেছে। উদারবন্ধ ডিএনএইচএস স্কুল থেকে আমি মাধ্যমিক পাশ করেছি। আমাদের বাড়ির পরিবেশটা ছিল গান বাজনায় ভরা। বাবা, কাকু, পিসি, ঠাকুমা গান করতেন সবাই, আমিও একটু একটু করতাম। কিন্তু গান থেকে নাচটা করতেই আমার বেশি ভাল লাগতো, আমার খুব প্রিয় ছিল নাচ। তাই যখন

কলেজে ভর্তি হতে আমি শিলচরে আসলাম। তখন এসে আমি শিলচর সঙ্গীত বিদ্যালয়ে নাচ শিখতে ভর্তি হয়ে যাই। মণিপুরী রবীন্দ্র নৃত্য আমি শিখেছি। নৃত্যগুরু স্বর্গীয় মুকুন্দদাস ভট্টাচার্যের কাছ থেকে নাচের অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি, অনুষ্ঠানও করেছি অনেক। ভেবেছিলাম ভবিষ্যতে প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হব। তারপর বিয়ে হয়ে যায় আসামে বরপেটা রোডে। কিন্তু বিয়ের পর কিছু পারিবারিক সমস্যার জন্য আর নাচটা চালিয়ে যেতে পারিনি, কিন্তু নাচটা ছেড়েও দিইনি। মাঝে মাঝেই কিছু বাচ্চারা আসে আমার কাছে নাচ শিখতে, তাদের শিখিয়ে দেই। আর আমার ছেলের স্কুলের অনুষ্ঠানেও আমি আমার ছেলেকে নাচ শিখে দিই, তার মধ্যে দিয়েই আমার নাচের চর্চাটাও হয়ে যায়। বই পড়া, রেডিও শোনা আমার ছোটবেলার থেকে অভ্যেস ছিল। যখন সময় পাই এখনো বই পড়ি, রেডিও শুনি। ছোটবেলায় যেহেতু আমি চা বাগানে বড় হয়েছি, তাই চা বাগানের ঠান্ডা পরিবেশটাই আমার খুব ভাল লাগে। আর স্কুল কলেজের স্মৃতি তো অনেক আছে, সেগুলো এখনো মনে হয়। আরেকটা অভ্যেস আমার স্কুল কলেজে ছিল, যেটা হলো গল্প লিখতাম। আমি স্কুল কলেজের ম্যাগাজিনে একটু একটু গল্প লিখতাম। এখনো সংসারের কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে একটু একটু লেখালেখি করি। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে জীবনে এগিয়ে চলেছি, আর আমি মনে করি সুখ দুঃখ এগুলি নিয়েই জীবনের এগিয়ে যেতে হবে আমাদের সবাইকে, তাই না?

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আমার কথা। এতে নিজের কথা বলে শোনালেন দেবলীনা মৌলিক, আকাশবাণী শিলচর। এখন লোকগীতি শুনবেন মমতা চৌধুরী ও সাবিত্রী পালের পরিবেশনায়। অনুষ্ঠানে প্রথমে মমতা চৌধুরী।

0: এতক্ষণ প্রথমে মমতা চৌধুরী ও পরে সাবিত্রী পালের পরিবেশনায় শুনলেন লোকগীতি আকাশবাণী শিলচর।
1: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর, সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে।

আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন তাল ছবি থেকে, গিয়েছেন উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিক।

অনুষ্ঠানে এবারের ছবি ম্যা হুনা। শিল্পীরা হলেন অনু মালিক, কে কে, শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহান।

এই গানটির সাথে শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে অনুষ্ঠান মহিলা মজলিশ।

0: সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আসর। ক্যান্সার, এই মারণ ব্যাধির নাম শুনলেই আমরা ভয়ে আটকে উঠি। সত্যি এই এমন এক রোগ যা থেকে নিস্তার পাওয়া সহজ নয়, কিন্তু যদি আমরা সময় মতো সচেতন হয়ে যাই তাহলে এই রোগকে আমরা কিন্তু দূরে রাখতে পারি। কি করে? আগেই বললাম যে আমাদেরকে সচেতন হতে হবে, আর আমরা দেখতে পাই যে আমাদের শরীরের যে কোনো অঙ্গেই কিন্তু ক্যান্সার আক্রান্ত হতে পারে। তবে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। আমরা আজকে শুনব ব্রেস্ট ক্যান্সার নিয়ে আলোচনা, কি করে সেটা হতে পারে এবং সেটা থেকে আমরা দূরে থাকতে পারব, এ নিয়ে আমরা জানব, বলবেন ডাক্তার যদুমণি বোরা গুহায়।
1: আজ আমাদের আসরে এসেছেন ডাক্তার যদুমণি বোরা গুহায়, ক্যান্সার বিশেষজ্ঞ, আর আমাদের আজকের আলোচনার বিষয় স্তন ক্যান্সার। নমস্কার ডাক্তার বাবু।
2: নমস্কার।
1: আমাদের এখানে আজকাল স্তন ক্যান্সারের রোগী বেশ দেখা যাচ্ছে, এর কারণটা কি? কারণ আমরা মানে অনেক আগের কথা বলছি, তখন কিন্তু স্তন ক্যান্সারের এতটা প্রকোপ ছিল না, আমরা শুনতে পেতাম না।
2: আগে স্তন ক্যান্সার এটা ওইটা একটু কম ছিল, জরায়ুর ক্যান্সারটা স্তন ক্যান্সারের থেকে বেশি ছিল। এখন যেটা আমার আরবানাইজেশন হয়েছে, যত ডেভেলপ হয়েছে তত ব্রেস্ট ক্যান্সারটা বাড়ি গেছে, কিন্তু জরায়ু ক্যান্সারটা কমে গেছে। আপনি দেখতে চাই যে বাহিরের দেশে ওরা ব্রেস্ট ক্যান্সারটা বহুত বেশি,
1: জরায়ু
2: বিদেশের, এটা ওয়েস্টার্নাইজেশন হয়েছে, আমার সোসাইটিটাও এখন একটু।

0: ওয়েস্টার্নাইজেশন হয়ে গেছে, তার জন্য ব্রেস্ট ক্যান্সারটা একটু বেশি হয়ে গেছে। কেন ওয়েস্টার্নাইজেশনের এফেক্টটা কি রকম? প্রথম কথা হচ্ছে, আমার আগে মানুষের ইনকাম এত ভালো ছিল না, টাকা পয়সা বেশি পাইছিল না, তখন খাওয়া দাওয়া এত বেশি ভালো পুষ্টিকর খাদ্য যেটা এটা এরকম ছিল না। তখন মেইন ব্রেস্ট ক্যান্সারের জন্য একটা যেটা একটা হরমোন যেটা আমার জরায়ু কয়, জরায়ুর কাছে দুটা ওভারি থাকে ইংরাজিতে, এটা ওভারি কয়, ডিম্বা হয়, ওইখান থেকে এমনি প্রথম কাজ করে না। যখন একটা মহিলার যখন মেয়ের এটা মাসিকী আরম্ভ হয়, তখনই এটা কাজ করা আরম্ভ করে, তার ঠিক ঠিক একটা হরমোন রিলিজ হয় বাহিরে, এটার নাম হয়েছে এস্ট্রোজেন। আর এস্ট্রোজেনটাই মেইনলি ব্রেস্টত এফেক্ট করে, ওইটার থেকে ক্যান্সার হয়। আর যখনই আমার খাদ্যটা ভালো হয়, খাদ্যটা ভালো হইলে মেয়েগুলো তাড়াতাড়ি একটু আগে নর্মালের থেকে আগে মাসিকই আরম্ভ হয়ে যায়, ওভারিয়ে কাজ করা আরম্ভ করে, আর এস্ট্রোজেনটা এক্সপোজার হয় ব্রেস্টের জন্য, স্টনের জন্য, আর স্টন ক্যান্সার হওয়াটা চান্সটা বাড়ি যায়। আর এক্সপোজার যত হয়, আমি আর একটু কইতে চাই, আর যতদিন পর্যন্ত এই মাসিকিয়াটা চলবো কন্টিনিউয়াসলি, ঠিক আছে, ততই মানে মহিলার ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্সটা বেশি থাকে। আর এই যেটা কন্টিনিউয়াস চলি থাকে যখন থেকে আরম্ভ হয়েছে মাসিকিয়া আর যখন বন্ধ হয়েছে, তার যদি মধ্যে আমি বন্ধ করতে পারে কয়েকদিন, তখন ব্রেস্ট ক্যান্সার রিস্কটা একটু কমে যায়। আর যত তাড়াতাড়ি বন্ধ করতে পারে একটু, তখনই ব্রেস্ট ক্যান্সার রিস্কটা একটু কমে যায়। যখন মহিলা গর্ভবতী হয় বিয়ার পরে, বিয়ার পরে যদি আমি যদি 20 বছরের ভিতরে যদি বিয়া হয়ে যায়, অথবা 20 বা 25 বছরের ভিতরে, তখন যদি গর্ভবতী হয়, 9 মাস দিন গর্ভবতীর সময় ওভারিয়া কাজ করে না, ওইখান থেকে এস্ট্রোজেনটা রিলিজ হয় না, তখন ওই টাইমে ব্রেস্ট ক্যান্সার রিস্কটা কমে যায়। আর মহিলা যদি 30 বছর পরে যদি গর্ভবতী হয়, তখন তাদের ক্যান্সার রিস্কটা বেশি থাকে, আর যে গর্ভবতী হয়েই না তাদের রিস্কটা আরও বেশি থাকে। তারপরে ব্রেস্ট ফিডিং, আমার এখন আগে কি ছিল, গ্রামে থাকে, কাজ মেনলি মানে বাইরে যায় না, কাজ করে না, বাড়িতে থাকে, বাচ্চা দেখে, আর তাদের ব্রেস্ট ফিডিং করায় 1 বছর 1.5 বছর 2 বছরও কোনো কোনো জায়গায় চলে। এখন মহিলা নিজে কাজ করে, বাইরে যায়, সব ওয়ার্কিং মাদার হয়, তো তারা ব্রেস্ট ফিডিং বেশি দিন দিতে পারে না, কোনো দিন 3 মাস দিয়ে, তো ব্রেস্ট ফিডিংটা যখন চলে তখনও ওভারিটা কাজ করে না, আমার মাসিক এটা বন্ধ থাকে তখন মহিলার। তো এটা যদি কমসে কম 6 মাস পর্যন্ত যদি ব্রেস্ট ফিডিংটা করতে পারে, তখনও এই ওভারি কাজ করাটা বন্ধ থাকবো, আর এই এস্ট্রোজেন যেটা হরমোন ওভারির থেকে বাহির হয়, ওইটা কম বাহির হইব, আর ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্সটা একটু কম থাকিব।
1: আপনি যে বললেন পুষ্টিকর খাওয়া দাওয়া, তাহলে কি যাতে বাচ্চারা কম বয়সে যাতে তাদের মাসিক না হয়, তার জন্য ওদের খাওয়া দাওয়ার ব্যাপারে কি প্রথম থেকে একটু দৃষ্টি দেওয়া দরকার?
0: না, খাওয়া দাওয়াটা দিতে লাগে না, এটা আমি কইছি না, খাওয়া দাওয়া তো খাইতে লাগবে, সবাই স্বাস্থ্যের জন্য খাদ্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি একটু দেখতে লাগবে যে শরীর চর্চাও একটু আছে, খেলাধুলা যেরকম করতে লাগে এরকম করতে লাগে, এক্সারসাইজ বা কোনো জায়গায় গিয়ে যে বাচ্চা খেলি ভাল পায়, এগুলো যদি রুটিনলি চলে তখন এটা এত বিশেষ এফেক্ট করে না।
1: তাহলে কি মানে এখন যেমন
0: হেলদি লাইফস্টাইল লাগে,
1: অনেক আগে যেমন বাচ্চাদের মাসিক হয়ে যাচ্ছে, সেটা কি তখন একটু পেছনে যাবে?
0: এটা মেইনলি এটা নিউট্রিশনের উপরে আপনার এই করে, নিউট্রিশনটা যদি ভালো থাকে তখন একটু তাড়াতাড়ি মাসিকিয়াটা আরম্ভ হয়।
1: আচ্ছা, তারপরে দেখুন আপনি আরো বললেন যে 20-25 বছরে যদি মা হওয়া যায়, আজকাল দেখুন 20-25 বছরে তো কেউই মা হয় না সাধারণত, আমাদের
0: এটা আমি
1: শহরাঞ্চলে বিশেষ করে,
0: তার জন্য শহরে ব্রেস্ট ক্যান্সার বেশি হয় আরবানাইজেশন। এখন যদি আপনি আমার যেগুলো এখন ক্যান্সার রেজিস্ট্রি আছে মুম্বাই দেখা যায়, মুম্বাই যেটা ক্যান্সার রেজিস্ট্রি, তাদের শহর অঞ্চলত 100,000-এর উপর 27% ব্রেস্ট ক্যান্সার হয়, কিন্তু গ্রামে এটা 8% মাত্র, তো এত ডিফারেন্স আছে, এটাই মেইনলি একটা এফেক্ট।
1: আচ্ছা, তাও বোঝা গেল। আপনি আবারও বললেন যে মানে যতদিন পর্যন্ত মাসিকটা চলতে থাকবে, কিন্তু আমরা কিছু কিছু বইপত্র পড়ে যেটুকু জানি যে মাসিক বন্ধ হয়ে গেলে পরে মহিলাদের আরো নানা ধরনের অসুবিধে দেখা দেয়, তা ওই ব্যাপারটা যদি একটু স্পষ্ট করে বলেন, যে আপনি বলছেন কারুর 50-55 অবধি মাসিক চলতে পারে।
0: যখন পর্যন্ত মাসিকটা চলে তখন পর্যন্ত ওভারিটা কাজ করে, আর ওভারির থেকে তখন হরমোনটা রিলিজ হয় যেটা এস্ট্রোজেন নাম দেয়। আর ইয়ে যেটা ব্রেস্ট স্টোন ক্যান্সার কয়, যখন মাসিক আসলে তাদের রেটটা বেশি রেটে ক্যান্সার হয়, আর এটা যে বন্ধ হইলে ক্যান্সার হইতো না এরকম না, তার

0: পরেও ক্যান্সার হইতে পারে। আর এটা একবার ক্যান্সার ডেভেলপ হওয়ার একটা সূত্র থেকে বহু বছর লাগে, সিন্ডিসটা একদম আগে আরম্ভ হয়ে গেছে আর এটা হইতে হইতে একটু টাইম লাগে ব্রেস্ট ক্যান্সারটা হওয়াটা।
1: আচ্ছা, ব্রেস্ট ক্যান্সারে আমরা যে প্রথম যে একটা লাম্প বা একটু টিউমার মতো যে দেখা বা বোঝা যায় হাত দিয়ে, ক্যান্সারটা কি তারও অনেক আগে থেকেই শরীরের মধ্যে বাসা বাঁধে?
0: হ্যাঁ, বহু 7-8 বছর আগে থেকে থাকে এটা। তারপরে যখন আমি বুঝে 1 সেন্টিমিটার সাইজ বড় হয়, ওইটা আজকে বা 1 মাস বা 1 বছরের ভিতরে হয়েছে না, এটা ওইখান না 7-8 বছর আগে থেকে আসে।
1: ওটা কি কোনোভাবে ওটা জানা যায় না যে 7-8 বছর আগেই হয়েছে? তখন তো আরো কম, তখনই যদি কোন
0: মেমোগ্রাফি মেমোগ্রাফির থেকে এটা আমি বোঝা যায় যে ব্রেস্ট ক্যান্সার আছে কিনা। এখন আমার ওয়েস্টার্ন কান্ট্রিত ওইখানে একটা রুল হয়ে আছে, 1 বছর পরে পরে 40 বছর পরে থেকে ওরা মেমোগ্রাফি করে প্রতি বছরে। তখন ব্রেস্ট ক্যান্সারটা ডাক্তারে বোঝার আগে থেকে মানে মেমোগ্রাফি করিয়া বুঝতে পারব। তাদের যদি ট্রিটমেন্ট করে ওই স্টেজে, 100 জন যদি রোগী ট্রিটমেন্ট করে, 100 জন রোগী বাঁচি থাকার চান্স আছে। কিন্তু এই ওয়েস্টার্ন কান্ট্রিত কি হয়, ওখানে ক্যান্সার রোগটা বেশি, 100,000 উপরে 90 তাদের ইনসিডেন্ট যেটা ক্যান্সার, নতুন ক্যান্সার হয়। কিন্তু আমার দেশে WHO-তে এটা 20 জন হয়, 100,000 উপর এটা নাম্বার যদি কয় আপনি 20% এটা ব্রেস্ট ক্যান্সার হয়। তার জন্য আমার দেশে গরিব দেশ আর বহুত এরকম রোগ আছে, তার জন্য ওইগুলোর জন্য সরকারে বেশি ধ্যান দিছে। ব্রেস্ট ক্যান্সারটা যদি হয় তখন কম রেট, তার জন্য এটা স্ক্রিনিংটা হয় না। যদি স্ক্রিনিং হয় 40 বছর থেকে আরম্ভ করা যায় এই মেমোগ্রাফিটা,
1: 40 বছরের থেকেই করতে হয়, তার আগে হয় না নাকি?
0: তার আগে করা যায়, কিন্তু ব্রেস্টের যেটা হইছে ডেনসিটি কথা আছে, বেশি যদি ডেন্স হয়, ফ্যাট বেশি থাকে মানে আগে থাকে না, তো ডেন্স ব্রেস্টের মেমোগ্রাফি বোঝা যায় না। 30 বছর বা 40 বছর আগে যদি মেমোগ্রাফি করা যায়, ওদের ভালো করে বুঝতে পারে না ওইটা ক্যান্সার আছে কি নাই, ওইখানে আলট্রাসাউন্ড করিয়ে বোঝা যায় বা MRI করিয়ে বোঝা যায়। কিন্তু 40 বছর উপর থেকে আপনার যদি মেমোগ্রাফি করে, তাদের তখন আপনার যদি চেঞ্জেস আছে বুঝতে পারবো ওইখানে ক্যান্সার আছে কি নাই। আর 40 বছরে যখন আরম্ভ করা যায়, তার প্রতি বছরে এটা যদি মেমোগ্রাফি করে, তখন আমার বহুত আগে বুঝতে পারবো যে এখানে ক্যান্সার আছে কি নাই। আর তখন আমি যদি ট্রিটমেন্ট করে রোগী ভালো হওয়ার চান্স যথেষ্ট বেশি, মানে 100 জনের ভিতরে প্রায় 100 জন রোগী বাঁচি থাকবো। আর একটা টেস্ট আছে কি, যখন ছোট থাকে 1 সেন্টিমিটার, তখনও যদি সচেতন হয় তখনও আমি বুঝতে পারি। আমার দেখা যায় যথেষ্ট, আমার যেটা কাছাড় ক্যান্সার হসপিটালে আমি রোগী দেখে, ম্যাক্সিমাম রোগী অ্যাডভান্স স্টেজে আয়, যখন 10 সেন্টিমিটার হয়ে যায় বা 15 সেন্টিমিটার হয়ে যায়, তার যাতে ঘাও হয়ে যায় ওই স্টেজে আয়। যদি ওই স্টেজে ট্রিটমেন্ট করে, তখন 100 জনের ভিতরে আপনার রোগী বাঁচি থাকার চান্স আছে 20% কিওর হওয়ার চান্স থাকে। আর যদি ওই 1 সেন্টিমিটারের রোগী যদি বুঝতে পারে, ওরা যদি ট্রিটমেন্ট করে, তখন কিওর হওয়ার চান্স 90 থেকে বেশি থাকে, এটা 92-93 এরকম বহুত বেশি ট্রিটমেন্ট কিওর হওয়ার চান্স থাকে। যদি 1 সেন্টিমিটার আমি বুঝতে কিরকম পারিব যে রোগী ডায়াগনোসিসটা। আর একটা ক্যান্সারের একটা বড় কথা হচ্ছে, ক্যান্সারের আরম্ভ অবস্থাত ব্যথা করে না, পেন হয় না। যখন ব্যথা করে না তখন মানুষে কেউ ডাক্তার পরামর্শ লয় না, এটাই হয়েছে আরো আমার বড় কারণ। আরো আমার কিছু আমার মহিলা লজ্জা করে একটা, তার জন্য ডাক্তারের কাছে যায় না, আসে আর ব্যথা করছে না, বাকি মানুষে বাড়ির বেশি ইম্পর্টেন্স দিয়ে, ওইটার একটা আছে। তো সবটা মিলিয়ে ডায়াগনোসিসটা ডিলে হয়ে যায়। আর আমি কইতে চাই কি রকম আপনার কইলে এটা বুঝতে পারবো যে রোগটা, যে মাসিকিয়া হয়ে থাকে মাসে মাসে, তাদের যদি মাসিকিয়া 7 দিন পরে নিজে ব্রেস্টে যদি হাত দিয়ে 3 আঙুলটা মধ্যে 3 আঙুল দিয়ে যদি দেখে, তখন হয়তো বুঝতে পারবো ব্রেস্টে কিছু চেঞ্জেস হয়েছে নেকি। মানে একবার যদি দেখে তখন ডিমার সাইজের মতন অসুবিধা থাকলে বুঝতে পারবো যদি গোটা থাকে। আর যদি প্রতি মাসে দেখে তখন ছোট একদম 1 সেন্টিমিটার মার্বলের সাইজেরও বুঝতে পারবো যে এখানে আগে গত মাসে তো ছিল না, বা গত 3-4 মাসে দেখছে, এই মাসে আমি দেখলাম এটা নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে, পরিবর্তন হয়েছে, ডাক্তার দেখাইতে লাগে। আর একটা কথা যে যেরকম এই গোটা দেখা যায়, 10 জন যদি মহিলা দেখা যায়, 10 জনের ক্যান্সার হইতো না, তার 3-4 জনের ক্যান্সার হইব। কিন্তু যখন পর্যন্ত আমি বায়োপসি করি বা FNAC করি, কনফার্ম করে

0: না যে এটা ক্যান্সার নাই তখন পর্যন্ত আমি বসে থাকতে লাগে না, কনফার্ম করতে লাগে যে ক্যান্সার আছে কি নাই, ওটা ক্যান্সার বলে ধরতে লাগে।
1: অনেকেই আবার বায়োপসিতে একটু ভয় পান, মনে করেন যে বায়োপসি মানে কাটা ছেঁড়া, তারপরে আবার কি থেকে কি হয়।
0: এটা আমার মানুষের বহুত একটা ভুল ধারণা থাকে যেটা এফএনএসি, এফএনএসি মানে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি কয়, ওইটা একটু বেজি লইয়া ওই যেখানে গোটা থাকে সিরিঞ্জ দিয়ে ওইখান থেকে একটু রক্ত বাইর করে স্লাইডে লইয়া এটা মাইক্রোস্কোপের আন্ডারে দেখা যায়, আর ওইটা দেখি আমি কইতে পারবো এখানে ক্যান্সার আছে কি ক্যান্সার নাই। আর এটা যদি টেস্ট করা যায়, এটা টেস্টে কোনো রোগ ফেলায় না, স্প্রেড করে না। আমার মানুষের একটা ভাব আছে কি আমার এফএনএসি লাগে না, আমার বায়োপসি লাগে না, এটা করলে রোগটা বাড়ি যায়, কিন্তু এরকম কোনো নাই। মানে এখন পর্যন্ত পৃথিবীর যতটা টেস্ট আছে পুরো ওয়ার্ল্ডত কোনো টেস্টে কইছে না, কোনো স্টাডিয়ে কইছে না এটা করলে রোগটা বাড়ে বলে। বরঞ্চ এটা যদি করা যায় তখন তাড়াতাড়ি ডায়াগনোসিস হইব এটা ক্যান্সার আছে কি নাই, আর যদি ক্যান্সার আছে এটা তাড়াতাড়ি ট্রিটমেন্ট আরম্ভ করতে পারবো, আর তখনই রোগী ভালো হওয়ার চান্সটা বেশি থাকবে।
1: মানে যত তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু হয়
0: হাত দিয়ে বুঝতে পারলে আপনি কিরকম ব্রেস্ট ক্যান্সার আছে হয়েছে কি না, তার আগে একটা তার থেকে আগে ম্যামোগ্রাফি করে দেখতে পারলে, দুই নম্বরটা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন নিজে দেখে আর বুঝতে পারলো, তিন নম্বরটা যদি মাসে মাসে মানে বছরে বছরে আমার ভুল হয়েছে প্রতি বছরে যদি আমি ডাক্তারকে দেখাই যে ক্যান্সার দেখে উনি কইতে পারবো যে এখানে ব্রেস্ট ক্যান্সার আছে কি নাই।
1: মানে প্রতি বছর কাকে দেখাবো?
0: ক্যান্সার বিশেষজ্ঞ আমার দেশে বহুত কম, এত বেশি নাই, কম ক্যান্সার সবাইকে সব থেকে যাওয়ার অসুবিধা। তবু যদি আপনি আপনি নিজে যদি আপনি মেডিকেল কেউ কোনো ডাক্তারে বুঝতে পারবো যে কোনো ডাক্তারে হাত দিলে এখানে কি রোগ আছে কি নাই, এটা নর্মাল ব্রেস্ট না এটা কোনো প্রবলেম আছে, আর যদি কোনো প্রবলেম আছে হয় তখন ক্যান্সার স্পেশালিস্টের কাছে আইলে তখন তাড়াতাড়ি মানে মে কনফার্মেশন হইব কি রোগটা আছে কি নাই। আর তারপরে আমি আমি কইতে চাই কিরকম আমি বুঝতে পারবো ক্যান্সার হয়েছে কি, ক্যান্সার হইলে কিটা কি কি অসুবিধা হয়, মানে প্রথম গোটা একটা হইতে পারে, দুই নম্বর আপনার এটাত নিপুল যেটা কয় নর্মালি নিপুলটা ভিতরে ঢুকি থাকে না, এটা নিপুল ঢুকে যখন এটা রিট্রাকশন কয়, নিপুল যদি এখন যদি কয়েকদিনের ভিতরে নিপুলটা ভিতরে ঢুকে গেছে তার মানে এখানে কিছু অসুবিধা আছে ক্যান্সার হইতে পারে, বা নিপুল থেকে যদি কোনো জল বাহির হয় এখানে যেটা রক্ত বাহির হয় রক্ত বাহির হওয়াটাও খারাপ ওইটা তো ক্যান্সার হইতে পারে, দুই দিকে যদি বাহির হয় কোনো জল তখন চান্সটা কম থাকে, বা নিপুলত বহুত মানে ওপেনিং থাকে ডাক্ট ওপেনিং খোলা মুখ থাকে বহুত ছাড়া বহুত জায়গার থেকে যদি হয় তখনও চান্সটা কম থাকে, যদি একটা জায়গা একটা সাইডে হয় আর এক জায়গার থেকে হয় আর এটা যদি রক্ত থাকে তখন এটা ক্যান্সার হওয়ার চান্স থাকে, নিপল ডিসচার্জ যেটা কয়। তারপরে যদি আপনার ব্রেস্টার নর্মালি ব্রেস্টার স্মুথ বাকি স্কিনের মতন থাকে, এটা আমি যদি অরেঞ্জ কয় কমলা কয় কমলার উপরটা যেটা দেখা যায় ইরেগুলার থাকে, এইটা এরকম যদি চেঞ্জেস হয় ব্রেস্টার স্কিনের উপরে বা ওইটাতো ক্যান্সার হইতে পারে, এটা পিডি অরেঞ্জ কয় অরেঞ্জ অরেঞ্জের মতন দেখতে হয় ইরেগুলারিটি হয় একটু একটু ঢুকি যায় একটু একটু উঠা থাকে স্কিনটা একটু ডার্ট হয়ে যায় এইরকমও ভিতরে ক্যান্সার থাকলেও বাইরে এরকম হয়, আর যখন বড় হয়ে যায় ঘাও হয়ে যায় তখন এটা ক্যান্সার হওয়ার চান্স থাকে, বা একজিলা যেটা আর্মপিট কয় এখানে যদি ফুলি আছে এখানেও ক্যান্সার, এগুলো বড় বড় অ্যাডভান্স যখন হয়ে যায় তখন এটা বড় আমার দেশে
1: অবস্থায় শুধু
0: গোটামতো তখন ডাক্তারে যাইতে লাগে, আর যদি মেমোগ্রাফি করে গোটা না হওয়া আগেও এটা বুঝতে পারবো যদি মেমোগ্রাফি করে।
1: আচ্ছা
0: আমি আর একটা কইতে চাই আপনার যদি আপনার টাইম আছে, ধরে লোক এটা যে কি ক্যান্সারের ট্রিটমেন্ট যেটা ব্রেস্ট ক্যান্সারের ওইটা অপারেশন লাগে তারপরে রেডিওথেরাপি দিতে লাগে আর তারপরে কেমোথেরাপি দিতে লাগে, তিনটা যখন মিলায় ট্রিটমেন্ট করা যায় তখন রোগী ভালো হওয়ার চান্সটা বহুত বেশি থাকে, আর যখন ছোট অবস্থার থাকে এক সেন্টিমিটার সাইজে পুরো ব্রেস্টটা অপারেশন করে ফেলাইতে লাগে না, তখন ছোট লাম্পটাই বাহির করলে হয় আর তা পুরো ব্রেস্টটা বাঁচানো যায়, আর তারপরে কেমোথেরাপি লাগে আর রেডিওথেরাপি লাগে, আর যখন বড় হয় তখন পুরো ব্রেস্টটা কাটি ফেলাইতে লাগে, আর তারপরে যখন অপারেশন পুরো ব্রেস্টটা কাটি ফেলাইতে লাগে ওইটাও আবার রিকনস্ট্রাকশন করার সুবিধা আছে, এখন কাপড় পাওয়া যায় এরকম ব্রা পাওয়া যায় যার সঙ্গে ফিট থাকে ব্রেস্টের মতন, তো ওইটা কমার্শিয়ালি অ্যাভেলেবল আছে, ওরা যদি অ্যাপ্লাই মানে

0: কেউ চায় ওইটা নিজের ব্রেস্টটার যেটু মানে বাহিরের অ্যাপিয়ারেন্সটা পুরা রাখতে পারে প্রস্টেসিস লাগায়। আর তার উপরে যদি যাইতে চায় প্লাস্টিক সার্জারি করতে পারে, প্লাস্টিক সার্জারি করিয়ে দুসরা জায়গার থেকে মাংস এনে এখানে লাগাইতে পারে, লাগাইয়া আবার ব্রেস্টের সাইজ একটা দিতে পারে। বা একটা আলাদা মেডিসিন আছে যেগুলো ভিতরে স্কিনের ভিতরে ঢুকায় ওইগুলো দিয়ে ব্রেস্টের সাইজের মতন করতে পারে। তারপরে যে যখন ট্রিটমেন্ট করা যায়, ট্রিটমেন্ট যদি যখন কেমোথেরাপি দেওয়া যায় রোগীর চুল হয়, মানুষে কয় না না আমার কেমোথেরাপি লাগে না, কেমোথেরাপি লেলে আমার ফুল পুরো চুল যাইব, চুল যাইব, কিন্তু এটার এফেক্টটা আলটিমেটলি ভালো হইব, রোগের থেকে কিওর হওয়ার চান্স থাকিব। কারণ ব্রেস্ট ক্যান্সার যখন ছোট থাকে তখনই দুসরা জায়গার স্প্রেড হওয়ার চান্স থাকে, দুসরা বাকি শরীরের বাকি জায়গার যেটা সেল যদি গৈছে স্প্রেড হয়েছে এটা মারার জন্য কেমোথেরাপি দিতে লাগে। কেমোথেরাপি দিলে আবার হওয়ার চান্সটা যথেষ্ট কম থাকে, আর যখন দেওয়া যায় তখনই মানুষের চুল যাইতে পারে, আবার যখন ট্রিটমেন্টটা বন্ধ হইব চুল আবার আই যাইব, তার জন্য আমার চিন্তা করার কোনো বিশেষ প্রয়োজন নাই। আর আমি চিকিৎসাটাই জরুরি, আর যত তাড়াতাড়ি পারে আর্লি স্টেজে। আর আমি কইতে চাই যে ব্রেস্ট ক্যান্সার মানে হেরিডিটারি না, 100 জনের ভিতরে যদি 5% রোগী হয়তো বংশানুক্রমে আইতে পারে, আর একজন আইলে দুসরা জন বা মিলিলে হ্যান্ডশেক করলে ব্রেস্ট ক্যান্সার যায় না, এটা কন্টেজিয়াস না,
1: মানুষ আশা করি সবাই জানেন,
0: যেটা জানে তবু মানুষে করে আবার রোগ আসে আমাকে আমার দিয়ে আইয়া দিয়ে।
1: আরেকটা কথা আছে কি, মানে অনেকে মনে করেন যে যাদের ক্যান্সার হয়েছে তাদের খাওয়া মানে তারা যে সমস্ত কাপ্লেটে খাচ্ছেন বা বাসন কোসনে খাচ্ছেন তা থেকেও হয়তো হয়ে যেতে পারে, এরকম
0: একটা এরকম এগুলো ভুল ধারণা না, এরকম কোনদিন এটা মানে এরকম কোন ধরনের এখন পর্যন্ত কোনো টেস্টে এস্টাবলিশ করতে পারছে না এরকম যে আছে কোনো রোগী খাইলে ওখানে আমি যদি খাই আমার হইব, এরকম না, এটা কন্টেজিয়াস না,
1: মানে এটা সম্পূর্ণ অবস্থাতেই সংক্রামক না,
0: সংক্রামক না। তো ব্রেস্ট ক্যান্সার হলে তার পুরা কিওর হওয়ার চান্স আছে যদি আমি আর্লি স্টেজে বুঝতে পারি। ক্যান্সার হওয়ার পরেও মানুষের একটা মিনিংফুল লাইফ আছে, এইটা না ওরা ক্যান্সার হল আর লাইফে কিছু না, এরকম না। এখন আরম্ভ স্টেজে যদি বোঝা যায় ওরা পুরা কিওর হওয়ার চান্স আছে।
1: ডাক্তারবাবু আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
2: ব্রেস্ট ক্যান্সার নিয়ে আলোচনা শুনলেন, বিষয়ের উপরে আলোকপাত করলেন ডাক্তার যদুমণি বুড়াগোহাই, তার সাথে সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মধুছন্দা ভট্টাচার্য। শ্রোতাগণীরা আসুন আসলে এবারে নিজের লেখা কবিতা পাঠ শুনব মহুয়া চৌধুরীর কাছ থেকে।
3: ধূসর পৃথিবীতে জনারণ্যে বয়ে চলা এই জীবনের নিরবধি যাত্রায় অবিরত দিকবদল করে মানব স্রোত ক্যালিওডোস্কোপের রঙিন মায়ায়, চলন্ত এই সরণিতে দৃশ্যাবলী দ্রুতপট পরিবর্তন করে দীপাবলির আলোকমালায়, ফুলঝুরি উৎসবে ঢাকা পড়ে নিত্যকার ভাঙা পথ ভাঙা মনে ধুলিমলিন জীবনের একঘেয়ে পরিক্রমা, উজ্জ্বল তারাবাজি আলো আর জীবনের কলরবের মাঝে চলতে চলতে শুধু আমার চোখের চশমার কাছে দুঃসহ ধুলো জমে এক ধূসর পৃথিবী সৃষ্টি করে, ঝাপসা দৃষ্টিতে বারে বারে পথ হারিয়ে কাচের দেওয়ালে প্রতিহত বিপর্যস্ত আমি, তবুও ডুবন্ত মানুষের খড়কুটো আঁকড়ে ধরার প্রবল আকাঙ্ক্ষায় এই ধূসর পৃথিবীতেই কপাল কুণ্ডলার দেখা পাওয়ার আশায় চোখ পেতে থাকি, মনে হয় কোনোদিন সে এসে বলবে পথিক তুমি কি পথ হারাইয়াছ, এবং মমতাময়ী দিকদর্শী হয়ে নিয়ে যাবে কোনো উদ্যান বাটিকার নিরাপদ আশ্রয়ে। আমার দ্বিতীয় কবিতা তবুও অতৃপ্তি। বিবর্তনের অরূপ লীলায় মানব জীবন জীবশ্রেষ্ঠ বসুন্ধরায় নিজ কর্মগুণে তবুও অতৃপ্তি তার জন্ম জন্মান্তরে, সুরভিত উপবনে প্রস্ফুটিত ফুলে জন্মাবধি মধুপায়ী প্রজাপতি মন ভালোবাসার বাসা খুঁজে রামধনু রঙে, নিয়তির মায়াবিরূপ হাতছানি দিয়ে স্বপ্নের রূপকথার অলীক জগতে সর্বশক্তিমানের দণ্ড তুলে দেয় হাত।

মুহূর্তে দীপ্ত ভুবন আলোক ছটার আশ্চর্য বিভায় আকাঙ্ক্ষার কারুকার্য রচে মর্মস্পর্শে সুখে অনন্ত পথের যাত্রায় সঞ্চরণ করে। ভালোবাসা তোমার জন্য, ভালোবাসা তোমার জন্য আমি ঘর থেকে দরজা, আকাশ থেকে মেঘ, মাটি থেকে নবত্রিণাঙ্কুর, স্রোতস্বিনীর স্বচ্ছ ধারা সব জড়ো করে রেখেছি, জড়ো করে রেখেছি সবার চোখের আড়ালের সবুজ মাঠ চোরা কাটা বেছে, নিভৃতে সাজিয়েছি তুষার শুভ্র পবিত্রতায় পাহাড়ের নীলাব কুয়াশা ভেদ করা অরুণিমায় একখণ্ড স্বর্গ। এই আমার ভালোবাসা, কখনো তোমাকে দেখেছি ঝড়ের দুরন্ত হাওয়ায় অক্লেশে চুরমার করে দিতে বাধার পাহাড়, ক্রন্দসী মানব ভূমিতে বুক পেতে শুষেনিতে ব্যথা রক্ত ননা অশ্রুজল অগস্ত পিপাসায়। দেখেছি পাপ আর পাপের ছায়া মুছে দিতে তোমার মরণ পণ লড়াই, মুগ্ধ আমি নিজেকে নিঃস্ব করে বিলিয়ে দেই তোমার কাছে। রাত শেষ হয় বাস্তবের মুখোমুখি হয়ে সার সত্য জানি, ভালোবাসা তুমি স্বপ্নেই আছো, বাস্তবের মরুপ্রান্তর যে স্বপ্নের নিঃশেষে শুষেনে মরিচিকা জল, তবু ভালোবাসা এই তোমার জন্যই আমার জন্মান্তরের পিপাসা। বনসাই হয় মহিরুহ আমার বুকের সেফটিপিনে আটকে থাকা গোপন দুঃখ, খুলতে গিয়ে আব্রু হারায় রক্ত ঝরায় গোপন ক্ষত। এই তো সময় নিরবয়ব নিরাভরণ নিজের কাছে, তুমুল ঝড়ের টব ভাঙলেই বনসাই হয় মহিরুহ। অদৃশ্য কণ্ঠ রাত্রির গভীরতা মাপতে মাপতে কখন নিজের ভেতর তলিয়ে যাই বুঝতে পারি না, আকাশী ওড়নায় সোনালি ফুল তারা চিকমি কালোর দিশারি হয়ে সারা রাত জেগে থাকে আমার সঙ্গে, চোখের ওপর দিয়ে দেশ কাল স্রোতে ভেসে যায়, কখনো উৎসব সজ্জায় কখনো সন্ত্রাসী হামলায়, চারা গাছগুলি চোখে চোখে কথা বলে বড় হয় কিন্তু একটিও মহিরুহ হয়ে উঠতে পারে না, সস্তা সৌখিনতায় দিন কেটে যায়। প্রকৃতির অকৃপণ দানে যে সম্ভাবনার বীজ মৃত্তিকার গভীর থেকে অঙ্কুরিত হয়, সেই বীজ অথবা মৃত্তিকাই হয়তো আত্মঘাতী দূষণে হন্তারকের ভূমিকা নিয়েছে। এই স্রোতে ভাসা জীবন চিত্রণে তবু আমার মনে তারকা খচিত আকাশ জ্যোৎস্না ঝরায়, শিউলির সুরভি ভাসে বারুদ গন্ধ ছাপিয়ে, অমানিসার আধারে অদৃশ্য এক কণ্ঠ বলে ওঠে, অন্ধকার যখনই গাঢ় হয়ে আসে তখনই বুঝতে হবে ভোর হতে আর দেরি নেই। আমার সূর্যোদয় তোমার পাশে চলতে চলতে আমার এই বড় হয়ে ওঠা, তোমার বুকের আকাশ ছায়া আর নীল পাহাড়ের প্রতিবিম্বের অবিস্মরণীয় স্বরলিপিতে আমার দীপান্বিতা, আমার শিশু বয়সের সূর্যোদয় পিতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, জবাকুশমশঙ্কা শঙ্কাশ্য প্যং মহাদ্যুতিম, তোমার লোহিত জলে বিম্বিত হয়ে আজও প্রতিধ্বনিত। শব্দ দূষণের কোনো ক্রূরদত্ত অথবা সময় তাকে বিন্দুমাত্র ম্লান করতে পারেনি, ম্লান করতে পারেনি তোমার বুকে জাহাজে ভেসে জলযাত্রায় ছোট ভাইয়ের সহর্ষ করি বিসর্জন। আজও আমার শৈশব একরাশ সুরভিত স্মৃতি বুকে নিয়ে তোমার পারে দাঁড়িয়ে থাকা কোনো পরিত্যক্ত জাহাজের মতো নিশ্চল দাঁড়িয়ে, এখনো আমার মন জুড়ে আছে সদ্য শিশির পাতে হিমানি ঘাসে

0: পা ফেলে গিয়ে যাওয়া পিতার হাতে আমার ছোট্ট হাত, গলাবন্ধ কোঠে কণ্ঠ ঢেকে রেনরেনে গলায় উদিত সূর্যের দিকে তাকিয়ে বলা, জবা কুসুম সংখ্যা সংকাশ্য পেয়ং মহাদ্যুতিম।
1: নিজের লেখা কবিতা পাঠ করে শুনালেন কবি মহুয়া চৌধুরী। শ্রোতাবোনেরা, আসলে এবারে আমরা এখানে আধুনিক গান শুনব শিল্পী আরতি মুখোপাধ্যায়।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গানখানি শুনলেন, আর এরই সাথে আমাদের আসরের সময়সীমা শেষ হয়ে এলো। আজ তাই এ পর্যন্তই, এখানে আমাদের বিদায় নিতে হচ্ছে। আপনারা ভালো থাকবেন, শুভেচ্ছা রইলো।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মহিলা মজলিস আকাশবাণী শিলচর। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী বিবেক বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিবেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী শিলচর। এবারে আধুনিক গান শুনবেন হৈমন্তী শুক্লার কণ্ঠে।

এতক্ষণ আধুনিক গান শুনলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29:40। কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলা জাতীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই লড়াই কোনো দুমুখ নীতি নিতে পারে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশ রোধে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের গৃহীত ব্যবস্থার প্রশংসা করে বলেছেন, অনুপ্রবেশকারীরা নিজে থেকেই চলে গেলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। ভারতমুখী আরেকটি জাহাজ নেসেসকেরেস তেল নিয়ে সাফল্যের সঙ্গে হরমুজ প্রণালী পেরিয়েছে। 3 জুন জাহাজটির বিশাখাপত্তনমে এসে পৌঁছানোর কথা। আবহাওয়া দপ্তর এবছর জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশের স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আফ্রিকায় ইবোলা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের প্রেক্ষিতে বিশ্বকাপ ফুটবলের আয়োজনকারী 3 দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো দর্শক ও খেলোয়াড়দের সংক্রমণ ঠেকাতে ত্রিপাক্ষিক স্বাস্থ্য নির্দেশিকা জারি করেছে। আইপিএল ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিমুখী নীতি থাকতে পারে না। তিনি বলেন, দায়িত্বশীল দেশগুলি সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের অবস্থানে দ্রুত সিদ্ধান্তে আসতে হবে।
1: Terrorism constitutes as one of the most serious threats to international security, and he felt that this is something for which all international security experts must address this threat. It is an antithesis of everything that humanity stands for. India has been a victim of state-sponsored terrorism.
0: মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমের বার্তায় জানিয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সার্গেই সেইবুর সভাপতিত্বে এই বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তার সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনুপ্রবেশ রোধে যে সকল ব্যবস্থা নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগরে এক জনসভায় গতকাল তিনি বলেন, ক্ষমতায় আসার 7 দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার কাজ করা হয়েছে। শ্রী শাহ বলেন, অনুপ্রবেশকারীরা যদি নিজে থেকেই ভারত ছেড়ে যান তাহলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আগামী দিনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুপ্রবেশ এবং অন্যান্য অস্বাভাবিক কারণে দেশের জনবিন্যাসে কৃত্রিম পরিবর্তন রুখতে নতুন আইন আনা হতে পারে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল গান্ধীনগরের এই অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকারের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি দেশজুড়ে এই জনবিন্যাস পরিবর্তনের কারণগুলি খতিয়ে দেখবেন। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মেনে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু করা হয়েছে বিশেষ

0: সেন্টার। রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রগুলিতে বর্তমানে মোট 386 জনকে রাখা হয়েছে। সরকারি নথি অনুযায়ী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীনে তিনটি শিবিরে সবচেয়ে বেশি সংখ্যক আটক রয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে বিদেশি নাগরিক বা পরিচয় নিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করার পর তাদের নির্দিষ্ট হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। ভারতমুখী ও বিশাখাপত্তনমগামী একটি তেলের ট্যাঙ্কার সাফল্যের সঙ্গে হরমুজ প্রণালী পেরিয়েছে। তেসরা জুন নাগাদ বিশাখাপত্তনমে সেটি এসে পৌঁছানোর কথা। মিসেস কিরশ নামে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ওই তেলের ট্যাঙ্কারটি 21 মে সারজা থেকে যাত্রা শুরু করে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী গত 24 ঘণ্টায় 23টি বাণিজ্যিক জলযানকে হরমুজ প্রণালী পার হতে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান শারজিনের যুদ্ধবিরতি বৃদ্ধির সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরে সহমত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরই এই চুক্তি চূড়ান্ত হবে বলে সেদেশের আধিকারিকরা জানিয়েছেন। এই মৌ স্বাক্ষর হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি আমদানির ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দ্রুত ঠিক করা সম্ভব হবে। খসড়া সমঝোতাপত্রে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করার সমস্ত জাহাজ নির্বিঘ্ন এই পথ অতিক্রম করতে পারবে। আরও বলা হয়েছে, ইরানকে আগামী 30 দিনের মধ্যে সমস্ত সামুদ্রিক মাইন ওই এলাকা থেকে সরিয়ে নিতে হবে। দীর্ঘ 9 মাস পর আগামী 31 মে জম্মু থেকে স্বাভাবিক ট্রেন চলাচল আবার শুরু হবে। কাঠুয়া এবং মাধুপুর রেল শাখার 17 নম্বর সেতুর সংস্কার কাজ সম্পূর্ণ হওয়ার পরেই এই ট্রেন চলাচল শুরু হবে। উল্লেখ্য, গত বছর আচমকা বন্যায় ওই রেল সেতুর ক্ষতি হয়। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানাচ্ছেন, বাতিল হয়ে যাওয়া ট্রেনগুলি 31 মে থেকে আবার যাতায়াত শুরু করবে। সাবস্ট্রেট প্রস্তুত প্রযুক্তি ভারতে নিয়ে আসার জন্য সমঝোতাপত্রে সই করায় কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওড়িশা সরকার ইন্টেল ও 3DGSকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এই বার্তায় মন্ত্রী বলেন, এর ফলে দেশের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আরও উন্নত হবে। কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত আজ বেঙ্গালুরুতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর সঙ্গেই মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন তিনি। তবে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সিদ্দারামাইয়াকে তার দায়িত্ব পালন করার অনুরোধ জানানো হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সময়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। উল্লেখ্য, সিদ্দারামাইয়া গতকাল লোকভবনে তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং শিবরাজ সিং চৌহান আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন চৌধুরী চরণ সিংহের প্রয়াণবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাজনাথ সিং বলেন, কৃষকদের স্বার্থে প্রাক্তন প্রধানমন্ত্রীর অবিচল অঙ্গীকার তাকে দেশবাসীর অন্তরে জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। আবহাওয়া দপ্তর এবছর জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে। 2026-এর বর্ষা মরশুমের দ্বিতীয় দীর্ঘমেয়াদী পূর্বাভাসে দপ্তরের মহানির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, এই সময় দেশের উত্তর পূর্বাঞ্চলে স্বাভাবিক বৃষ্টি হলেও উত্তর পশ্চিম, মধ্য এবং দক্ষিণ অববাহিকায় জুন থেকে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে।
1: 2026 মনসুন ঋতু জুন সে সেপ্টেম্বর কে দৌরান পুরে দেশ মে সামান্য সে কম বারিশ হোনে কা সবসে জ্যাদা সম্ভাবনা হে। দক্ষিণ পশ্চিম মনসুন ঋতু জুন সে সেপ্টেম্বর 2026 মে উত্তর পূর্ব ভারত মে সামান্য বর্ষা হোনে কা সম্ভাবনা হে। এ সামান্য কা অর্থ হে কি লং পিরিয়ড এভারেজ কা 94-106%। ইসকে সাথ সাথ মধ্য ভারত আর দক্ষিণ প্রায়দ্বীপীয় ভারত মে লং পিরিয়ড এভারেজ কি 94% সে লেস যানি সামান্য সে কম বর্ষা হোনে কা সম্ভাবনা হে। আর উত্তর পশ্চিম ভারত মে 92% সে কম যানি ওহাঁ ভি সামান্য সে কম বারিশ হোনে কা জ্যাদা সম্ভাবনা হে।
0: যোগব্যায়ামের প্রসারে এবার দেশে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। এইবারের মূল ভাবনা সুস্থ বার্ধক্যের জন্য যোগ। আগামী 21 জুন মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন যোগ বিশারদ ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যেই সেনাবাহিনীর ছাড়পত্র পাওয়া গিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সদ্য প্রয়াত পরিচালক অনিক দত্তের শেষকৃত্য কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হচ্ছে। এর আগে পিস ওয়ার্ল্ড থেকে তার মরদেহ প্রথমে নন্দনে নিয়ে আসা হয়। সেখানে বহু বিশিষ্ট মানুষ ফুলমালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত সহ বহু বিশিষ্ট মানুষ। তার অনুরাগী সাধারণ মানুষও সেখানে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। এরপরই তিনি যেখানে যে কাজ করেছেন। টালিগঞ্জে সেই NTU1 স্টুডিওতে তার মরদেহ নিয়ে আসা হয়েছিল।

0: সেখানে সিনেমা শিল্পের সঙ্গে জড়িত অভিনেতা অভিনেত্রী পরিচালক প্রযোজক কলাকুশলীরা তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। আফ্রিকার বেশ কিছু অংশে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় ওইসব অঞ্চল থেকে আগত যাত্রীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা দ্বিপাক্ষিক স্বাস্থ্য বিবৃতি জারি করেছে। আগামী ফিফা বিশ্বকাপে দর্শক, ক্রীড়াবিদ ও পর্যটকদের কথা মাথায় রেখেই তিন দেশের এই সমন্বিত প্রয়াস বলে মনে করা হচ্ছে। এর আগে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, রাষ্ট্রপতি ট্রাম্পের প্রশাসন ইবোলা ভাইরাস আটকাতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক তেদ্রেস আধানম গেব্রেয়াসুস বলেছেন, কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। সে দেশের চলতি সংঘাত, নিরাপত্তাহীনতা, খাদ্য সংকট সহ বিভিন্ন কারণে ইবোলা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে উঠেছে। কঙ্গোর রাজধানী কিনশাসার বিমানবন্দরে সাংবাদিকদের গেব্রেয়াসুস বলেন, ইবোলা শিকার হওয়া জনগণের পাশে থাকার বার্তা দিতেই তিনি সেদেশে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটে কোয়ালিফায়ার টু ম্যাচে আজ গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30। উল্লেখ্য, এই ম্যাচের বিজয়ী দল আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল 2026-এর ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই লড়াইয়ে কোনো দুমুখ নীতি থাকতে পারে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশ রোধে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের গৃহীত ব্যবস্থার প্রশংসা করে বলেছেন, অনুপ্রবেশকারীরা নিজে থেকেই চলে গেলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আবহাওয়া দপ্তর এবছর জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এ পরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী শিলচর।
2: কি রে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতিক ঠিক আছে তো?
3: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
2: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
3: হঠাৎ এই কথা কেন বলছিস?
2: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
3: তাই নাকি? কি হবে সেখানে?
2: এখানে অভিজ্ঞ সব ডাক্তারবাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
3: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
4: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
5: এবারে লোকগীতি শুনবেন অজিত পাণ্ডের পরিবেশনায়।

0: অজিত পাঙ্গের পরিবেশনায় শুনছেন লোকগীতি।
1: কামচে হাচি ভাতচে হাচি ঘরচে হাচি বিবিচে হাচি।

আকাশবাণী শিলচর লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন দেবরাজ দাসের বাঁশিবাদন।

লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেবরাজ দাসের বাঁশি বাদন। আকাশবাণী শিলচর, অল্প কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে শুনবেন হিন্দিতে সংবাদ।

আকাশবাণী শিলচর। এখন গীত শুনবেন রাজশ্রী দত্তের পরিবেশনায়।

রাজশ্রী দত্তের পরিবেশনায় এতক্ষণ শুনলেন গীত আকাশবাণী শিলচর। এবারে ভজন শুনবেন সুনাব লোহা চৌধুরীর কণ্ঠে।

এতক্ষণ ভজন শুনলেন সুনাবলহা চৌধুরীর কণ্ঠে আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে।

0: आप सुन रहे हैं विविध भारती।
1: सखियों के दिल की जुबान। हेलो सहेली।

আকাশবাণী শিলচর শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে এবং

0: আকাশ বাণী শিলচর হোজিং নিদায়রমি পংমাগা মিনিট মঙা চাতবগা মে থাকে তারিখ কুমাপন খ্রিস্ত চাহি লিগুন্তর ইরাই নিমিতকে মণিপুরি থরম সন্দোক হোজরে থরম সন্দোকচরিব মেডিয়াম ওয়েভ মিটার সহম মুফুনিথই দশমিক আহমনি কিলোহার্স চানিপান কুনিপান আমাদি এফ এম মেগাহার্স চামগানি দশমিক আহম মাসি এখয়কি থরম লেজরে নুপিগি থরম থরম পাংথুকপিরিব সনুরা ইয়াইফলোক সিঙ্গেরবনগি নুপি মেম্বারসিং লবিরসি নুপিসিংগি মখল মথেলগি থরম
1: চনুরা এফলোপ সিঙ্গেরবনগি মেম্বারসিং থরম তাবিব তারাম নকচাবগা খুরুমজরি আইকুইগি থরমগি আহানব লাইচান ওয়না লবিরসি সেরেং পাবা সেরেং পাবিগদবি মৈরাংবম প্রেমী দেবী
2: কেলামদাই সিঙ্গারিনা নিঙ্গমদ ইয়েলি ইবিরপ্প লোখামমঙ্গি নাইত ভূষণ চিংয়া তামিয়া ইয়ৌন হুমলরে মপাও পুব আসেনব মালংব নংখং পেরেং সিনব থংনঙ্গ্রানব কৌরৌ মসেকন ইয়েকলরে নিংব কায়ন থাজন কানরমদ আওয়ামসা লাংখরে থামুইমদ পিরাপিরোইনন কেলামদাই সিঙ্গারিনা লুলুন খাঙ্গমজমসা লাংন লাংন মপাং কানরব জুলিয়েট পুনিংসিংন অমুক হেন চাকচে আত্যা থাক্ত পোমবি চিকল আনি তুফান খপন পামিনব উরুবদ নুসিরব সুর নুসি ইসে সাপ খলাই সুর খন্তং দ সেই সংনব তারুবদ কেলামদাই লেরাঙ্গি থাওয়াই খোই মুন থানুং থান গুন গুন গংদি অমুখান লকি গদ তাইবং দ তানি মনা
1: প্রেমি দগি সেরেং মা তাবিরে মতং দ অমুক আপুন বগি খঞ্জেল দ কাঙ্গি খুবাই ছাই তাবিরাসি সরুক জাবিরিব সিংদি মৈসনামংবি থামান্তন দেবী মৈরাংবম উংবি গুণমণি দেবী মৈসনাম উংবি বিলাসিনী দেবী এলাংবম উংবি বেনু দেবী পুং এই বিবা হরমম জয়কুমার সিং

0: আপুন বাকি খঞ্জেল দা কাঙ্গি খুবা গেছে তাবিখ্রে থারমগি আর বই না ওয়ারি মচা পাতকি গদবি মুতুম সানা তুমি দেবী
1: লানথকচারি ওয়ারি মচা আওয়ামন ওয়ারি মচা আসিবু ইবিরকপা সি এস বিদিত কুমার হকচিক লাংদুনা আসুম সরোকি আচত আউ ইয়েংদুনা লেরামবদগি আইগি ইয়ুমদ চংনাতুনা হান্দক থাকিবা মেট্রিক পরীক্ষাগি পাখুম সে মিয়ামদো ইয়েংব হৌগি খানদুনা মঙ্গোনদা ফক আমা থাদুনা ফমথাবত মঙ্গাইরি সুমাংদ আহল আমগা মৌয়াই আমগা চংলাপগুম তৌই হাদুনা ইয়েংথকলুবদ আকচানারুরে কারিগুমবা আমতা হংজগি কারি তাকপিগদবা ওজা মঙ্গল জাউগি ইয়ুমবু আহোই ইয়ুম

এইবো আকাশবাণী শিলচর প্রোগ্রাম খনায়ও সিনে সাইসনি জিনি ডিমাসা প্রোগ্রাম জেনবা লগু লগু হামজং মাখা সমা খনারে হে প্রোগ্রাম জেনডু মিডিয়াম ওয়েভনি মিটার জাতাম বিশাতাম মাগনি পয়েন্ট মাকটাম মাগনি গ্রাউডে রেজা যাই মাখন যে কিলো হারসা অটে এফএম নির জাশে মাগনি পয়েন্ট মাকটাম মেগা হারসা দিনি শুক্রী বসাই মে বডাইনি সাইহন শুকু ইংরেজি মাইথাইনি জিংনি মাইথাই খন্দ জিনি ডিমাসা প্রোগ্রাম হাদিনি খনারে নংসকাং থাওয়া রেজাইয়া সাউসিনি খুরাং হার জাপটাইনি প্রোগ্রাম থাইসান দি ওদে হের নালাইলেনি সাইসনি গ্রাউ জমা দুসকাং থার জাপথাই বহা দিনের জায়া বনশ্রী বর্মানী খুরংহা জাপথাই নালাই

आकाशवाणी शिलचर ग्रावजमा प्रिडु रेबिका लंमाइले दांहजा मंगश्रीदि द्रुपति मुर्मु मियाहा गेंगटकनि फाजर लावयाम हाजायाबा अलंकरण भारत सिक्किम पुलिसनि दांहजा पुलिस दुजा मानियाव पाखा एबुनि लुगु सिक्किम एबमान मायाबा देशनि फिंजरा अदे सानजा सांग्लिबनि माकटाम राजि जाखा एबमेलहा दांहजा द्रुपति मुर्मु सिक्किमनि पुलिस गेहामसिख्लाहि नायसमानि ग्राव रिलांका बु सुबुं मासाजि राव দুখিসা ওডে আনসারাও কে সেন্সিভিটি ফুনুমানে সাইনটি লঙ্কা মুংশ্রীটি মুর্মু সাইনটি লঙ্বা পুলিশ ফর সাইবার ক্রাইম অনলাইন ফ্রড ডিফেক্ট নিয়াবা টেকনোলজিক্যাল ক্রাইম কে নাইসমানে ক্লাহি রেডি যাহি দমানে বু আসামারি লঙ্কা সিকিম পুলিশ মডার্ন টেকনিক নিয়াওয়াই হি ইবো জাথাই মাথাও ফুনাং বু সাইনটি লঙ্বা সিকিম পুলিশ ল ওডেহে অর্ডার কে মেইনটেইন ক্লাইবানি ওডেহে গিবিন হামি এবার জাথাই মাথাওয়ানি ক্লাহি সিকিম পুলিশ কে হামসিনিং হামবাটি হি সাইনটি লঙ্কা সাইনটি বাজারে ডাঙ্গজা পুলিশ মডার্ন পুলিশ ফোর্স নি রিয়াবা ক্রিপ্টানে বাংডাও থাওয়াবা মানসে মিনিষ্ট্রি অফ পঞ্চায়েত দিনে গুহাটি হা পঞ্চায়েত লেট সার্ভিস ডেলিভারি হা মাসে জেনারেল ওয়ার্কশপ সালাইবা এবং ওয়ার্কশপ হা সেন্টার পঞ্চায়েতি রাসিলা মন্ত্রী এস পি সিং বাগেল অডেহে মন্ত্রী অতুল বরা ডংনাং এবং ওয়ার্কশপ হা এবং জেলানি ক্রিপ্টানে হামদাও থৌ পারফর্ম খাইয়াবা নলাই অডেহে চ্যাম্পিয়ন কমন সার্ভিস সেন্টার কে মানরেনাং WhatsApp Digital Transformation Citizen Participation Innovation Multilingual Government Odehe Ground Ha Khushi Dangya Roke Hamdauri Mane Klahe Grau Sign Lainang Montri Jao Narendra Modi Haitibari Khale All India Radio Program Jagini Aba Man Ki Baat Program Ha Bharat Ode Bidesa Dongya Rao Jang Sign Lainang Ebo Program Raja Shi Sign Team Ji সাইমরি বুফিন জামা শুভম বুথর এবং প্রোগ্রাম নিকলাহে মাগনাজাং সাইলে ইয়াবা নম্বর হা 1800117800 হা কল ক্লাহে যার যার নিগ্রাউটাই গ্রাউমাকে সাইনথিলা বুধ শুভম বুথর নরেন্দ্র মোদি এপ অডে মাই গভ মক্তা মঞ্চ অরানি সং যার নি খুশি হাবাকে সাইনথিলা বুধ এবকে গার্হিব শুভম বুথর 1922 হা মিস কল ক্লাইমা অডে হে এস এম এস লিঙ্ক নি কেব ইয়াওয়াই হে ডাইরেক্ট মন্ত্রিস কাউকে যার নি বাউটাইকে হাইলা ফুডু ইবো মন কি বাত নি ক্লাইহে ইবো এপিসোড নি ক্লাইহে দিনে সুশি রিলা ফুডু শ্রীভূমি ডিস্ট্রিক্ট সর্জার ওয়েলফেয়ার অফিসার মাসিক রওজা মাহা সাইনটিবা জেলা নি এক সার্ভিসম্যান ওডে বুনি নকটু নি সুবুং নি ক্লাইহে ফাইন্যান্সিয়াল ইয়ার রিজিং নি মাইটে কন ওয়া মাইটে কন দোহা ওয়েলফেয়ার বেনিফিট নি ক্লাইহে অ্যাপ্লিকেশন খাইকন কা গ্রাউজা মাহা সাইনটিবা এক সার্ভিসম্যান ওডে হে বুনি নকটু নি সুবুং সেপ্টেম্বর বাটাই নি সাইনটিম জি বিশিংহা অ্যাপ্লিকেশন টাংসিংলা এবার এপ্লিকেশন নিয়ে হাবা হাঠার মাইসিং মা ঠিকাদে ডিস্ট্রিক্ট সার্জার অফিস অফিসার অফিসার সাইনলেই ফুলা ফুটু শিলচর চৌধুরী আই হসপিটাল নিয়ে নাং জমাজাং ডাকনাসুনি হাইটিবাড়ি খালি দার্গাকোনা কমিউনিটি হল হা রং নাংহি মুঠাইনাই জবা মাইডু ফ্রংনি বুবলি মাঝিহা আসাম কপনি লিঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড উদু ফাইগিনিয়া বা জুন বাডাইনি পুলিশ পাসাইন খালে শ্রীভূমিনি সরস্বতী পিতা নিকন্টন হা জেলা জাং রবীন্দ্র বাইথাই অডেহে রবীন্দ্র রজাবথাই নিবসাও হা বাডাই রাইনাং গ্রাউজমা পরিবাদিন দে রানিং জামকা আকাশবাণী শিলচর ডাকনানি জিনি ডিমাসা প্রোগ্রাম হা টংনাং রজাবথাই অডে রজাব হাগং অডে সাইন্সনি গ্রাউজমা ক্রিপনি হামজমা খাসমা খানারি ভিন সাইন্সনি জিনি ডিমাসা প্রোগ্রাম ইরানি সামগাদু চুথাই

ডিমাসার অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ।

এতে এই মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন একক শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 10:00 খেয়ালের শিল্পী সুনন্দা পট্টনায়ক। শুনলেন আজকের বাকি অনুষ্ঠানের সময়সূচি, এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল অমৃতবাণী সকাল 6:05, বন্দনা সকাল 6:10, অনুষ্ঠান খেতে খামারে সকাল 6:30, সকাল 6:35 ও দুপুর 2:30 লোকগীতি শুনবেন যুগল কৃষ্ণ বণিকের পরিবেশনায়। বেলা 11:35 লোকগীতি শুনবেন স্বপ্না চক্রবর্তী ও ফিরদৌসী রহমানের কণ্ঠে। এছাড়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে আবারও লোকগীতি শুনবেন রাত 9:30। সকাল 7:05 সুপ্রভাত, দেশ বন্দনা সকাল 7:20, সকাল 7:40 ও দুপুর 1:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন ঋতু গুহর কণ্ঠে। সকাল 8:40 নজরুল গীতি শুনবেন ছন্দনীর সঙ্গীত সংস্থার শিল্পীদের পরিবেশনায়। হিন্দি ছবির গান শুনতে পাবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 খেয়াল শুনবেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সকাল 9:30 শুনবেন বুদ্ধদেব দাশগুপ্তের শরদ বাদন। এছাড়া লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ওস্তাদ রশিদ খাঁর কণ্ঠে শুনবেন ঠুমরি রাত 8:30। বাংলা ছবির গান বেলা 10:00 ও সন্ধ্যে 6:15। বেলা 11:00 গজল শুনবেন বিভিন্ন শিল্পের কণ্ঠে। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন এম পঞ্চমী দেবী। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শুনতে পাবেন বেলা 12:30। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী শ্যামল ঘোষ। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনবেন দুপুর 1:40। এতে শুনবেন বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত শিক্ষিকা গৌরী দত্তের সঙ্গে একটি সাক্ষাৎকার। লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন তপন চট্টোপাধ্যায়ের সিনথেসাইজার বাদন। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, চাষাবাদের কথা সন্ধ্যে 6:45। এতে কেঁচু সার তৈরি পদ্ধতি নিয়ে বলবেন ডক্টর মনোজ কুমার কলিতা। রাত 8:00 শ্যামা সঙ্গীত শুনবেন মনিকা চক্রবর্তীর কণ্ঠে। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। রাত 10:00 শুনবেন সমবেত সঙ্গীত শিক্ষার আসর, এর অব্যবহিত পরে শুনবেন দেশাত্মবোধক গান। এতক্ষণ প্রথমে আজকের বাকি অনুষ্ঠানের এবং পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: যুবা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের যুববাণী অনুষ্ঠান।
1: আকাশবাণীর গৌরবময় 90 বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয়েছে বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতার।
0: সেই কর্মসূচির হাত ধরেই আমরা পৌঁছে গেছিলাম বরাক উপত্যকা অভিযান্ত্রিক মহাবিদ্যালয় অর্থাৎ বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজ শ্রীভূমিতে। সেখানে অনুষ্ঠিত হয়
1: এক বিশেষ তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার। আজকের এই অনুষ্ঠানে আমরা শুনব সেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের বক্তৃতার অংশবিশেষ, তাদের ভাবনা, উপস্থাপনা ও বাগ্মিতা এই অনুষ্ঠানকে করে তুলেছে বিশেষভাবে আকর্ষণীয়।
0: অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ডক্টর দিগন্ত গোস্বামীর এই প্রেক্ষাপটের উপর অনুপ্রেরণামূলক বক্তব্য। তাহলে চলুন আর দেরি না করে শুনে নিই আজকের এই বিশেষ অনুষ্ঠান। নমস্কার স্যার, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। স্যার, আকাশবাণীর 90 বছরের এই গৌরবময় যাত্রার প্রেক্ষাপটে আপনার রেডিও নিয়ে অনুভূতি এবং বর্তমান প্রজন্মের সঙ্গে রেডিওর সম্পর্ক নিয়ে আপনার মূল্যবান কিছু ভাবনা যদি আমাদের শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেন।
2: আকাশবাণীর এখন 90 বছর পূর্ণ হয়েছে। আমি অ্যাকচুয়ালি আকাশবাণী রেডিওর কথা যখনই মানে ইয়ে করে আমাদের ছোটোবেলা ওই সময় অ্যাকচুয়ালি আমাদের টিভি ছিল না আর মোবাইলও ছিল না, সো অনলি মিডিয়াম ওয়াজ রেডিও। আর আমাদের অ্যাকচুয়ালি দিনটাই স্টার্ট হয়েছিল রেডিও থেকে। তো সকালবেলা বন্দনা একটা প্রোগ্রাম ছিল ফ্রম 6 to 6:30। সো যখন বন্দনাতে প্রোগ্রাম হবে আমাদেরকে উঠতে হবে বেড থেকে, দ্যাট ওয়াজ আ রেগুলার রুটিন কাইন্ড অফ থিং। বন্দনা হয়ে গেছে, এখনও তোমরা শুয়েছ, চলবে না এরকম। সো আফটার দ্যাট গীতিমালিকা একটা প্রোগ্রাম ছিল ফ্রম 8 to 8:30। সো ওয়ান্স দ্য গীতিমালিকা প্রোগ্রাম ওয়াজ ওভার একটা আঞ্চলিক বাতরি ছিল, তো আঞ্চলিক নিউজটার সময় আমাদেরকে স্কুলের জন্য রেডি হতে হয়। সো উই আর কন্ট্রোল বাই অ্যাকচুয়ালি দ্যাট। আর রেডিওর অ্যাকচুয়ালি আমি ভাবি এখন তো ছেলেমেয়েরা দে আর বিজি উইথ মোবাইল ফোনস, তো ইফ ইউ লুক অ্যাট দ্য অ্যাডভান্টেজেস ইউ গেট লট অফ থিংস ফ্রম রেডিও। তুমি একটা খুব ভালো গান শুনতে শুনতে ইউ ক্যান ডু ইউর ম্যাথামেটিক্স ওয়ার্ক অর হোম ওয়ার্ক হোয়াট এভার, সো দ্যাট গিভস ইউ কনসেন্ট্রেশন অলসো। কিন্তু এখন এইরকম হয়ে গেছে, সাপোজ টিভির কথা যদি আমি বলি তাহলে টিভিটা তো স্ক্রিন না দেখলে তো কিছু হয় না, মোবাইলও এরকম, তো স্ক্রিনটা তো দেখতে হয়। অ্যান্ড উই হ্যাভ সো মেনি নেগেটিভ এফেক্টস অফ স্ক্রিন, তো রেডিও ইজ এ ভেরি গুড মিডিয়াম। এটা আরও পপুলার হওয়াতে দরকার বিকজ ইট ক্রিয়েটস ইমাজিনেশন অলসো আমাদের ওই ছোটোকালের সময়। So Sunday there is to be one drama radio te chilo, so from 2 noon to 2:30, so we all waited for that drama to come, and when we were listening to the drama sobai re alada alada imagination, there was a drama surongor sheshe erokom ekta ye chilo, so when somebody was moving through the tunnel we could imagine, so those things are not there now. So radio is a very good medium. এটা খুবই আরও মানে অ্যাকচুয়ালি ইউথের মধ্যে এটা পপুলার হওয়াতে দরকার। অ্যাকচুয়ালি ইট ইজ কামিং ব্যাক, কিন্তু আরও একটু বেশি অ্যাওয়ারনেসের দরকার সো দ্যাট ইউথস ক্যান বি গাইডেড টু আ প্রপার ডাইরেকশন। উই ক্যান লার্ন সো মেনি থিংস ফ্রম রেডিও, ইউ ক্যান লার্ন প্রপার ল্যাঙ্গুয়েজ, উচ্চারণ, সব কিছু, অ্যান্ড দেন ভ্যারাইটিস অফ প্রোগ্রাম ক্যান বি দেয়ার। And it is a very good thing that erokom ekta program newa hoyeche to make it popular amongst the youth. So I wish all the best for the program. Definitely you'll get very good response from the youths. Thank you.
0: Oshongkho dhonnobad sir apnake apnar ei mulloban boktobber jonno. Ebari eke eke amra shune nebo protijogitay ongshogrohonkari protijogider boktrita. Boktritay bishoybostu বিজ্ঞান ও

0: প্রযুক্তিবিদ্যার উন্নয়ন ও আকাশবাণীর ভূমিকা। প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সকল প্রতিযোগীদের। ডেকে নিচ্ছি প্রথম প্রতিযোগীকে, শিবায়ন ভট্টাচার্য।
1: নমস্কার, আমি শিবায়ন ভট্টাচার্য। আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ফোর্থ সেম থেকে বরাকভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজের একটি ছাত্র। আজকে আমার বিষয় হচ্ছে অ্যাডভান্সমেন্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড দ্য রোল অফ আকাশবাণী। প্রথমত আমি চাই যে আপনারা কল্পনা করুন যে যদি বিজ্ঞান না হতো, হতে পারে অনেক কিছু ভালো হতো, অনেক কিছু খারাপও হতো। আর আমাদের আকাশবাণীর যে একটা অনেক ভীষণ বড় একটা রোল, শিলচরে বলেন, আসামে বলেন বা বাইরে অন্য জায়গায় বলেন, এই যদি আকাশবাণী না হতো, হতে পারতো কি অনেক কিছু জিনিস আমরা মিস করে ফেলতাম, আমরা ধরতে পারতাম না, আমরা বুঝতে পারতাম না। 2022 যে এই ফ্লাড হয়েছিল, এত বড় একটা একটা দুর্গতি এসেছিল শিলচরে বা বরাকভ্যালিতে, যেটার থেকে উঠা বা ঠিক হয়ে বসে থাকা যেটা অনেক বড় একটা সমস্যা হতে পারত, কিন্তু আকাশবাণী আমাদেরকে অনেক বড় বড় সমাচার দিয়ে আমাদেরকে আগে বাড়িয়েছে। যেমন আপাতকালীন স্থিতির একটা সমাচার দিল, এরপরে কোন জায়গায় কি এইডস দেওয়া গেছে, সাহায্য দেওয়া গেছে, সব কিছু নিউজ দিয়ে নিউজের তরফ থেকে ভালো করে বলল। তারপরে আমি যে মঞ্চতে বসে আছি একটা ইভেন্টের মাধ্যমে, যেই হচ্ছে ইউবাণী, এই ইভেন্টের মধ্যে থেকে আমি বলছি, যার জন্য স্টুডেন্টসরা বা ইয়াংস্টার্সরা, যুবকরা যারা অনেক বেশি ইন্টারেস্টেড থাকে এইসব জিনিসে, ওনারা এই জিনিসটার মধ্যে ইনভলভ হতে পারুক। আরও অন্য কিছু আছে, আরও বহুত কিছু আছে যে কি আমরা আঙুলে গুনতে পারবো না। অনেক উপকার আছে আকাশবাণী আমাদের উপরে, যেটি নির্মাণিত হয়েছিল 1936 দ্বারা ব্রিটিশ আমল, কিন্তু 1972 শিলচরে এসে স্থাপন করলো এই আকাশবাণী। আর রয়েছে কথা, যদি বিজ্ঞানের আমাদের নিজের মানুষের সাথে, নিজের আশেপাশের মানুষের সাথে আমরা কথা খুব কম বলি আজকাল, কারণ হাতের মধ্যে একটা পিস, একটা একটা একটা টুকরো এসে গেছে, যেটার মধ্যে বলে আমরা বলি মোবাইল, মোবাইল ফোন, এইটার জন্য অনেক কানেক্টিভিটি ভেঙে গেছে। যদি বিজ্ঞান না হতো, তো আমরা হয়তো ওনার সাথে, ওদের সাথে, আমাদের আশেপাশে মানুষের সাথে কথা বলতাম। আজকাল কোথায় আমরা তো সূর্যের আলো নেই, কিচ্ছু নিতে পারি না, কিন্তু যদি বিজ্ঞান না হতো, হতে পারতো এটাও আমরা করতে পারি যে বাইরে রাস্তায় হাঁটতে বেরোলাম, আশেপাশে দেখলাম কি প্রকৃতির কি জাদু কি আছে কি না, সব দেখতে পারতাম। এরকম আরো অনেক আছে, কিন্তু আমরা করি না এখন বিজ্ঞান আসার পর থেকে। যেমন আজকালের সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া যদি না আসতো, তাহলে আজকাল আমরা হয়তো কার নতুন মানুষের সাথে মিলতেই পারতাম না। আজকাল কত কত যে জাস্টিস আমরা সোশ্যাল মিডিয়ার থেকে পাচ্ছি, যদি সোশ্যাল মিডিয়া না হতো, তাহলে এই জিনিসটা হয়তো হতো না। আজকাল দেশ বিদেশের আমরা নিউজ পাচ্ছি, কিন্তু হতে পারতো কি নাও পেতাম সোশ্যাল মিডিয়ার জন্য। আমরা আজকালের বাতাবরণের অবস্থা দেখতে পাচ্ছি, আমরা আজকাল ওয়েদার দেখতে পাচ্ছি, জাস্ট যদি গুগল সার্চের মধ্যে আমরা ওয়েদার লিখে দিই, অনেক কিছু বের হয়ে এসে পড়ে। এই জিনিসটা যদি বিজ্ঞান না থাকতো, হতো না। আর খুব ইম্পর্টেন্টলি, যদি আমরা বলতে যাই বিজ্ঞান যদি না হতো, দূরত্বের মধ্যে আমরা নিজের আপনদের সাথে কথা বলতে পারতাম না। এই ফোনটা যদি হয়েছে, তাহলে অনেক ভালো হয়েছে, কিন্তু এটা আমাদের ভুল যে আমরা খুব বাজেভাবে এই জিনিসটাকে উপয়োগ করছি। তো সমাপ্ত করছি এই আমার বক্তৃতা, ধন্যবাদ।
0: ধন্যবাদ শিবায়ন ভট্টাচার্যকে। আমাদের এবারের প্রতিযোগী মৃন্ময় সরকার।
2: নমস্কার, আমার নাম মৃন্ময় সরকার। আমি বরাকভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের 6th সেমের ছাত্র। আজকের এই অনুষ্ঠানে আমি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার যে অবদান অল ইন্ডিয়া রেডিও থ্রোতে হয়েছিল, ওটার উপরে কিছু বলতে চাই। তো অল ইন্ডিয়া রেডিওর থ্রোত বৈজ্ঞানিক সচেতনতার বৃদ্ধি, বৈজ্ঞানিক আবিষ্কার, মহাকাশ গবেষণা, পরিবেশ বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, আধুনিক প্রযুক্তি, এই অনুষ্ঠানগুলো সাধারণ মানুষকে সহজ ভাষায় বিজ্ঞান বুঝতে সাহায্য করে। অল ইন্ডিয়া রেডিও থ্রোতে অনেক কিছু তথ্য দেওয়া হয়, যার মধ্যে করে আধুনিক চাষবাস পদ্ধতি, সার ও সেচ ব্যবস্থা, উকামা করে।

0: দমন, উন্নত মানের ফসল, এই এইসব তথ্য দেওয়ার জন্য আজকে আমাদের ভারতবর্ষে যে কৃষির উপরে যেগুলো আধুনিক পদ্ধতিগুলো ইউজ হচ্ছে এটার উপরে একটা আবেদন ছিল। শিক্ষামূলক প্রচার, অল ইন্ডিয়া রেডিও শিক্ষার প্রচার সাহায্য করে, স্কুল ব্রডকাস্ট, ইউনিভার্সিটি লেকচার, বিজ্ঞান আলোচনা, এসব জিনিসগুলো ব্রডকাস্টের থ্রু ভারতের প্রত্যেকটা ঘরে যেগুলো শিশু ছিল, শিশু আছে, ওদের মধ্যে বৈজ্ঞানিক যে অবদান আছে ওগুলোর প্রতি একটা কিউরিওসিটির সৃষ্টি করেছে। স্বাস্থ্য ও চিকিৎসা, অল ইন্ডিয়া রেডিয়া মানুষকে সচেতন করে রোগ ও তার প্রতিরোধ ঠিক করার ব্যবস্থা, পুষ্টি, স্বাস্থ্যবৃদ্ধি, এসব জিনিসগুলো যা জরুরি অবস্থায় অল ইন্ডিয়া রেডিও দ্রুত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথা প্রচার করে। প্রযুক্তিগত জ্ঞান প্রচার, অল ইন্ডিয়া রেডিও সাধারণ মানুষকে পরিচিত করেছে রেডিও প্রযুক্তি, টেলিকমিউনিকেশন ব্যবস্থা, ডিজিটাল যোগাযোগ, ইন্টারনেট সচেতনতা ও এসবের সাথে এটি শহর ও গ্রামের মধ্যে প্রযুক্তিগত ব্যবধান কমাতে সাহায্য করেছে। এসব সব কিছু নিয়ে অল ইন্ডিয়া রেডিও ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, সচেতনতা, প্রযুক্তিগত জ্ঞান এবং বৈজ্ঞানিক মনোভাব গড়ে তুলে বিশ্বাস অবদান রেখেছে। আজও অল ইন্ডিয়া রেডিও দেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম হিসাবে কাজ করছে। থ্যাংক ইউ।
1: ধন্যবাদ মৃন্ময় সরকারকে, আমাদের এবারের প্রতিযোগী বিশ্বনাথ চক্রবর্তী।
2: নমস্কার, আমার নাম বিশ্বনাথ চক্রবর্তী, আমি বরাকভেলি ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সিক্স সেমিস্টারের ছাত্র। আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে বক্তব্য রাখতে দাঁড়িয়েছি সেটি হলো বৈজ্ঞানিক অগ্রগতি ও আকাশবাণীর ভূমিকা। বিজ্ঞান সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে, কিন্তু সেই অগ্রগতির গল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন ছিল একটি শক্তিশালী কণ্ঠস্বর, আর সেই কণ্ঠস্বর হলো আকাশবাণী। আকাশবাণী শুধু একটি রেডিও মাধ্যম নয়, এটি ভারতের ইতিহাস, সংস্কৃতি, জ্ঞান এবং বৈজ্ঞানিক চেতনার জীবন্ত ধারক। আজ যখন আমরা স্মার্টফোন, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি, তখন হয়তো আমরা উপলব্ধি করতে পারিনি একটা সময় ছিল যখন সমগ্র ভারত তথ্য জানার জন্য আকাশবাণীর উপর নির্ভর করত। একটি ছোট্ট গ্রাম যেখানে বিদ্যুৎ পর্যন্ত পৌঁছায়নি, সেখানে একটি রেডিও ছিল মানুষের জানলা পৃথিবীর দিকে, আর সেই জানলা খুলে দিয়েছে আকাশবাণী। 1961 সালে যখন মানুষ প্রথম চাঁদের মাটিতে পা রাখল, তখন এই ঐতিহাসিক মুহূর্তের খবর ভারতের কোটি কোটি মানুষের প্রথম শুনেছিল আকাশবাণীর মাধ্যমে। ভাবুন তো, একজন সাধারণ ভারতীয় কৃষক, একজন ছাত্র কিংবা একজন শ্রমিক, তারা হয়তো চাঁদকে শুধু রাতের আকাশে দেখতেন, কিন্তু আকাশবাণীর কণ্ঠে শুনলেন মানুষ আজ চাঁদে পৌঁছে গেছে। সেই মুহূর্ত শুধু একটি সংবাদ ছিল না, সেটি ছিল মানুষের স্বপ্ন জয়ের গল্প, আর সেই স্বপ্নকে মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছিল আকাশবাণী। বন্ধুগণ, বিজ্ঞান আবিষ্কার করে, কিন্তু যোগাযোগ মাধ্যম সে আবিষ্কারকে মানুষের জীবনের অংশ করে তোলে, এই কাজটাই করেছে আকাশবাণী। ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসও আকাশবাণীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে গর্বের মুহূর্ত কোটি মানুষের কাছে পৌঁছে দিয়েছিল আকাশবাণী। আকাশবাণী শুধু খবর পড়েনি, এটি মানুষের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করেছে। আজ প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, মোবাইল ফোন, ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা সব কিছু আমাদের জীবনকে বদলে দিচ্ছে, কিন্তু এত পরিবর্তনের মধ্যেও আকাশবাণীর গুরুত্ব আজও কমেনি। তাই যতদিন ভারত এগিয়ে যাবে, ততদিন আকাশবাণীর কণ্ঠস্বর আমাদের অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে। ধন্যবাদ।
1: ধন্যবাদ বিশ্বনাথ চক্রবর্তীকে। আমাদের এবারের প্রতিযোগী অঙ্গনা রায়।
3: নমস্কার, আমি অঙ্গনা রায়, বরাকভেলি ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের দ্বিতীয় সেমিস্টারের একজন ছাত্রী। আজকের আমার বিষয়টা হয়েছে বিজ্ঞানের অগ্রগতি এবং আকাশবাণীর ভূমিকা। একজন প্রকৌশলের ছাত্রী হিসেবে আমার কাছে এই বিষয়টি অত্যন্ত আবেগের এবং প্রাসঙ্গিক, কারণ আজ আমরা যে আধুনিক যোগাযোগ ব্যবস্থার মধ্যে বাস করছি তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল কিন্তু রেডিও তরঙ্গের হাত ধরে। আগের যেটা যুগ ছিল ওখান থেকে শুরু করে আজকের যেটা হাইটেক আধুনিক যুগ, এখন পর্যন্ত মানব সভ্যতার অগ্রগতির সবচেয়ে বড় হাতিয়ার হলো কিন্তু বিজ্ঞান।

0: প্রযুক্তি। কিন্তু এই বিজ্ঞানের যে অসাধারণ সাফল্য বা আবিষ্কার গবেষণার চার দেওয়ালের মধ্যে আটকে থাকলে কিন্তু কোনো লাভ নেই। যদি আমরা এটা মানুষের কাছে নাই পৌঁছাতে পারি তাহলে এটা কি মানে? আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ভূমিকা পালন করছে আমাদের সবার প্রিয় পরিচিত আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও। ছোটবেলার থেকেই বাবা দাদুদের কাছে শুনেছি আকাশবাণী লাগা। তখন বহুত ছোট ছিলাম, বুঝতাম না এটা কি জিনিস, কিন্তু এখন বুঝতে পারি যে এটার মাহাত্মটা কত। একটা সময় ছিল যখন দূরদর্শন কিংবা আজকের ইন্টারনেট, স্মার্টফোন এসব কিছুই মানুষের কাছে ছিল না। তখন একজন সাধারণ কৃষকই হোক বা একজন গৃহবধূই হোক, এই বিজ্ঞানের যে এত আবিষ্কার বা যাই আর কি, অন্য কোনো খবরও কারোর কাছে পৌঁছতো না। আকাশবাণী কেবল বিনোদনের মাধ্যম ছিল না, এটি ছিল বিজ্ঞান চেতনার প্রসারের এক নীরব বিপ্লব। ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশনের ছাত্রী হিসেবে আমি মনে করি আজ আমরা যে 5G বা AI যুগে বাস করছি তার শিকড় কিন্তু লুকিয়ে আছে আকাশবাণীর সে অ্যানালগ কমিউনিকেশন প্রযুক্তির মধ্যে। আজ প্রযুক্তির রূপ বদলেছে, আমাদের হাতে OTT প্ল্যাটফর্ম বা সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, কিন্তু ভারতের মতো বৈচিত্র্যময় ও বিশাল দেশে যেখানে আজও অনেক দুর্গম এলাকা রয়েছে, সেখানে বিজ্ঞানের আলো ছড়াতে এবং জরুরি পরিস্থিতিতে সঠিক তথ্য আগ বাড়িয়ে দিতে আকাশবাণী কোনোদিনও পিছিয়ে হাঁটেনি। পরিশেষে বলা যায়, বিজ্ঞান যদি হয় প্রগতির আলো, তবে আকাশবাণী হলো সেই আলো ছড়ানোর বিশ্বস্ত মাধ্যম। বিজ্ঞানীদের মেধা আর আকাশবাণীর শব্দ তরঙ্গ, এই দুইয়ের মেলবন্ধনই আজ আমাদের সমাজ এগিয়ে চলছে এক উজ্জ্বল কুসংস্কার মুক্ত ভবিষ্যতের দিকে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
1: ধন্যবাদ অঙ্গনা রায়কে। এবারে প্রতিযোগী শ্রেয়সী দেব।
2: নমস্কার, আমি শ্রেয়সী দেব। আমি বরাকবেরি ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারের ছাত্রী। আজ আমি বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি এবং আকাশবাণীর ভূমিকা বিষয়ে কিছু কথা বলব। আজকের পৃথিবী বিজ্ঞান ও প্রযুক্তির উপর অনেকটাই নির্ভরশীল। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্র পর্যন্ত আমরা বিজ্ঞানের সাহায্য নিয়েই চলি। মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার, অনলাইন ক্লাসের সবই বিজ্ঞানের দান। বিজ্ঞানের কারণে আজ চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, অনেক কঠিন রোগের চিকিৎসা সম্ভব হচ্ছে। কৃষিক্ষেত্রেও নতুন প্রযুক্তির সাহায্যে বেশি ফসল উৎপাদন করা যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থাও অনেক সহজ হয়েছে। এখন আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই দূরের মানুষের সঙ্গে কথা বলতে পারি। কিন্তু বিজ্ঞানকে সবসময় ভালো কাজে ব্যবহার করা উচিত, কারণ এর ভুল ব্যবহার মানুষের ক্ষতি করতে পারে। এবার আসি আকাশবাণীর কথায়। আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও বহু বছর ধরে মানুষের কাছে খবর, শিক্ষা এবং সংস্কৃতি পৌঁছে দিচ্ছে। গ্রামের মানুষ কৃষি ও স্বাস্থ্য সম্পর্কিত অনেক দরকারি তথ্য আকাশবাণীর মাধ্যমে জানতে পারেন। দুর্যোগের সময়ও আকাশবাণী মানুষকে সঠিক খবর দিয়ে সাহায্য করে। এছাড়া গান, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সংস্কৃতিকেও তুলে ধরে। সবশেষে বলতে চাই, বিজ্ঞান আমাদের জীবনকে সহজ করেছে এবং আকাশবাণী সেই জ্ঞান ও তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ধন্যবাদ।
1: ধন্যবাদ শ্রেয়সী দেবকে। ডেকে নিচ্ছি পরের প্রতিযোগীকে, কৃষাণু দাস।
3: নমস্কার, আমি কৃষাণু দাস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের সিক্স সেমিস্টারের ছাত্র, বরাকবেরি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। আজ আমি বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি এবং আকাশবাণীর ভূমিকা নিয়ে কিছু কথা বলব। বিজ্ঞান ও প্রযুক্তি আজ আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে। আগে মানুষ অনেক কাজ করতে অনেক সময় নিত, কিন্তু আজ টেকনোলজির জন্য সেই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার এইসব আমাদের আজকে রোজের জীবনে অসংখ্য হয়ে উঠেছে। বিজ্ঞানের উন্নতির জন্য চিকিৎসা ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। আজ অনেক রোগের চিকিৎসা সম্ভব হয়েছে। ভারতে বিজ্ঞান ও টেকনোলজি এক উন্নতি করেছে। চন্দ্রায়নের মতো মিশন আমাদের দেশকে গর্বিত করেছে। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হিসাবে আমি মনে করি টেকনোলজি মানুষের জীবনকে আরও ভালো করার জন্য খুব দরকার। এবার আসি আকাশবাণীর কথায়। অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী অনেক বছর ধরে

0: মানুষের কাছে খোঁজ জ্ঞান শিক্ষা এবং গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিয়েছে। গ্রামের মানুষের কাছেও আকাশবাণী খুব উপকারী। কৃষি, স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে অনেক ভালো অনুষ্ঠান প্রচার করা হয়। আকাশবাণী মানুষকে নতুন জিনিস শিখিয়ে সাহায্য করে। আজ সোশ্যাল মিডিয়া যুগ হলেও আকাশবাণীর গুরুত্ব এখনও রয়েছে। কারোর কাছে যদি ইন্টারনেট না থাকে তাহলেও রেডিওর মাধ্যমে তারা খবর এবং তথ্য পেতে পারে। শেষে আমি বলতে চাই, বিজ্ঞান আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর আকাশবাণী সেই জ্ঞান ও তথ্য মানুষের কাছে পৌঁছে দিয়েছে। ধন্যবাদ।
1: ধন্যবাদ কৃষাণু দাসকে। এবারে প্রতিযোগী অর্ঘ সাহা।
2: নমস্কার, আমি অর্ঘ সাহা, বরাকবেল ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের 6 সেমিস্টারের স্টুডেন্ট। আজ আমি বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি এবং আকাশবাণীর ভূমিকা বিষয়ে কিছু কথা বলবো। বিজ্ঞান আমাদের জীবনে অনেক সহজ করে দিয়েছে। আগে মানুষ চিঠির মাধ্যমে খবর পাঠাতো, কিন্তু এখন মোবাইল ফোনের সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যেই কথা বলা যায়। ইন্টারনেটের মাধ্যমে আমরা বাড়িতে বসেই পড়াশোনা, শপিং এবং অনেক কাজ করতে পারি। চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান অনেক উন্নতি করেছে। নতুন নতুন ঔষধ এবং যন্ত্রের সাহায্যে এখন অনেক রোগের চিকিৎসা সম্ভব হয়েছে। কৃষিক্ষেত্রে প্রযুক্তির সাহায্যে বিশেষ ফসল উৎপাদন করা যায়। তবে বিজ্ঞানকে সবসময় ভালো কাজে ব্যবহার করা উচিত, কারণ ভুল ব্যবহারের মানুষে ক্ষতি করতে পারে। এবার আকাশবাণীর কথায়। আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও অনেক বছর ধরে মানুষের কাছে খবর, গান, শিক্ষা এবং দরকারি তথ্য পৌঁছে দিয়েছে। গ্রামের মানুষের কৃষি ও স্বাস্থ্য সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আকাশবাণীর মাধ্যমে জানতে পারেন। বন্যা বা ঝড়ের সময়ও আকাশবাণী মানুষকে সতর্ক করে এবং ঠিক খবর দেয়। এছাড়াও এটি আমাদের গান, সংস্কৃতি ও ভাষাকে বাঁচিয়ে রেখেছে। সবশেষে বলতে চাই, বিজ্ঞান আমাদের জীবনকে সহজ করে দিয়েছে এবং আকাশবাণী সেই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ধন্যবাদ।
1: ধন্যবাদ অর্ঘ সাহাকে। আমাদের এবারে প্রতিযোগী শ্রেয়ান চৌধুরী।
3: নমস্কার, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমার নাম শ্রেয়ান চৌধুরী আর আজ আমি বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং আকাশবাণীর ভূমিকা বিষয়ে আপনাদের সম্মুখে বক্তব্য দিব। বিজ্ঞান মানুষের জীবনকে অনেক সহজ করে তুলেছে। আজকের সময় মানুষ সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাত্রে আবার ঘুমানো পর্যন্ত অধিকাংশ সময় বিজ্ঞানের উপর নির্ভর থাকে। মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার এবং আধুনিক চিকিৎসা সবই বিজ্ঞানের দান। আগের সময় মানুষের একে অপরের সাথে যোগাযোগ করার জন্য চিঠি লিখতে লাগত, আর এখন মানুষের হাতে হাতে রয়েছে মোবাইল ফোন, যার মাধ্যমে আমরা খুব সহজে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারি এবং নতুন নতুন তথ্য জানতে পারি। আদিম যুগে মানুষ আগুন জ্বালানো বা চাকা আবিষ্কারের মাধ্যমে যে বিজ্ঞানের যাত্রা শুরু করেছিল, আজ তা পৌঁছে গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা এবং ডিজিটাল প্রযুক্তির যুগে। আর ভবিষ্যতেও ভারত বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে আরও খুব বেশি শক্তিশালী হয়ে উঠবে। এই উন্নতির সঙ্গে আকাশবাণীর ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। আকাশবাণী বহু বছর ধরে মানুষের কাছে খবর, গান, শিক্ষা এবং বিভিন্ন তথ্য পৌঁছে দিচ্ছে। বিশেষ করে গ্রামের মানুষ অনেক উপকৃত হয়েছেন আকাশবাণীর মাধ্যমে। আকাশবাণী শুধু বিনোদন নয়, এটি মানুষকে সচেতন এবং শিক্ষিত করতেও সাহায্য করেছে। তাই বলা যায়, বিজ্ঞান আমাদের উন্নতির পথ দেখায় এবং আকাশবাণী সেই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেয়। সবশেষে আমি বলতে চাই, বিজ্ঞান আমাদের শক্তি দেয়, প্রযুক্তি আমাদের গতি দেয়, আর আকাশবাণীর মতো গণমাধ্যম আমাদের সমাজকে সচেতন করে রাখে। তাই আমাদের উচিত বিজ্ঞানকে মানব কল্যাণের জন্য ব্যবহার করা এবং আকাশবাণীর মতো এমন এক গণমাধ্যমকে সম্মান জানানো, যা দেশের মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করে রেখেছে। এই কথা

0: এর মাধ্যমেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
1: ধন্যবাদ শ্রেয়ান চৌধুরীকে। এবারে আমাদের শেষ প্রতিযোগী আর্যমান অধিকারী।
2: নমস্কার সকল শ্রোতা বৃন্দগণকে, আমি আর্যমান অধিকারী, বারাকগুলি ইঞ্জিনিয়ারিং কলেজের একজন সিক্স সেমিস্টারের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের ছাত্র। আর আজ আমি অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং রোল অফ আকাশবাণীর উপরে একটি স্পিচ দিচ্ছি। আজকালের যুগ হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্যাটেলাইট কমিউনিকেশন, রোবোটিক্স কিংবা ওয়্যারলেস টেকনোলজি সবকিছুই মানুষের জীবনকে আরও সহজ ও আধুনিক করে তুলছে। চিকিৎসা, শিক্ষা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের অবদান সত্যি অনস্বীকার্য। একজন ইসি স্টুডেন্ট হিসেবে কমিউনিকেশন সিস্টেম কিভাবে মানুষের জীবনকে বদলে দিচ্ছে সেটা আমরা খুব কাছ থেকেই বুঝতে পারি। আর কমিউনিকেশন টেকনোলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলির মধ্যে হলো রেডিও একটি। রেডিওকে আমরা বেতারও বলে থাকি, কারণ এটি তরঙ্গের উপরে কাজ করে। রেডিও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর মাধ্যমে ইনফরমেশন ট্রান্সমিট করে। একটি ট্রান্সমিটার সাউন্ড সিগন্যালকে রেডিও ওয়েভে কনভার্ট করে বাতাসের মাধ্যমে ছড়িয়ে দেয়, আর রিসিভার সেই সিগন্যালকে রিসিভ করে সাউন্ডে কনভার্ট করে আমাদের শোনায়। পুরো প্রসেসটাই ওয়্যারলেস কমিউনিকেশনের উপর ভিত্তি করে কাজ করে। আজ ইন্টারনেটের যুগে আমরা মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো খবর পেয়ে যাই, কিন্তু এত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মাঝেও রেডিও আজও তার গুরুত্ব আমাদের কাছে ধরে রেখেছে। আমরা হয়তো এখন সরাসরি খুব একটা রেডিও শুনি না, কিন্তু বাবা দাদুদের মুখে শুনেছি একটি সময় রেডিও ছিল মানুষের একমাত্র ভরসা। দেশ বিদেশের খবর, নতুন সাইন্টিফিক অ্যাডভান্সমেন্টের খবর, মহাকাশ গবেষণা কিংবা গুরুত্বপূর্ণ সরকারি ঘোষণা সবকিছুই মানুষ রেডিওর মাধ্যমে জানতে পারত। তাই রেডিও তখন সবচেয়ে অথেন্টিক এবং রিলায়েবল নিউজ মাধ্যমগুলোর মধ্যে গণ্য ছিল। ন্যাচারাল ডিজাস্টার বা ইমার্জেন্সি সিচুয়েশন, এ সময় ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক কাজ নাও করতে পারে, কিন্তু এই ব্যাটারি সেল দিয়ে অপারেটেড রেডিও তখনও মানুষের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে পারে। তাই আজও রেডিও হলো একটি ডিপেন্ডেবল কমিউনিকেশন মিডিয়াম। এই রেডিও মাধ্যমকে মানুষের জীবনের সঙ্গে বহু বছর ধরে জুড়ে রেখেছে আকাশবাণী। আকাশবাণী শুধু এন্টারটেইনমেন্ট নয়, মানুষের শিক্ষা, সংস্কৃতি এবং সাইন্টিফিক থিঙ্কিং গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে এই যুববাণী, যুববাণীর মতো অনুষ্ঠান তরুণদের প্রতিভাকে প্রকাশ করে তোলার সুযোগ করে দিয়েছে। প্রিয় শেষে বলতে চাই, সায়েন্স অ্যান্ড টেকনোলজি যতই এগিয়ে যাক না কেন, রেডিও এবং আকাশবাণীর গুরুত্ব কখনো কমবে না। কারণ প্রযুক্তির আসল উদ্দেশ্য হলো মানুষের পাশে থাকা, তাদের সহায়তা করা, আর সেই দিক থেকে রেডিও আজও সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। ধন্যবাদ।
1: ধন্যবাদ আর্যমান অধিকারীকে। এর সাথেই আমাদের আজকের বক্তৃতা প্রতিযোগিতা এখানেই শেষ হলো। সকল প্রতিযোগীদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভবিষ্যতের জন্য। এতক্ষণ শুনলেন আকাশবাণীর গৌরবময় 90 বছর পূর্তি উপলক্ষে বরাকভেলি ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার অংশবিশেষ। তাদের সুন্দর ভাবনা, আত্মবিশ্বাসী উপস্থাপনা এবং সৃজনশীল বক্তব্য আজকের অনুষ্ঠানকে করে তুলেছে বিশেষভাবে স্মরণীয়। সকল শ্রোতাবন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা এত সময় আমাদের সাথে ছিলেন, অনুষ্ঠানটি শুনেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের আজকের যুববাণী অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।

0: কৃষক ভাই বোনেদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে চাষাবাদের কথা অনুষ্ঠানটি। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আসরে প্রথমে আমরা শুনব এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে একটি কথিকার প্রথম পর্ব, বলেছেন শেখর ভট্টাচার্য।
1: নিয়মিত আউশ ধান যেটা রয়েছে তার উন্নত জাতগুলো বলে দিচ্ছি প্রথমে, সেটা হচ্ছে IR 50, IR 36, জয়া, চিলারায়, লুইত এবং সোনামুখী। এর ভেতর সবচেয়ে কম কৃষিকালযুক্ত জাত হল লুইত এবং সোনামুখী। তো কাজেই সেটা অবস্থা সেটাকে লাগাতে হবে যেখানে মাল্টিপল ক্রপিং বা পর্যায়ক্রমিক চাষ হতো এই লুইত এবং যেগুলো লুইত বা সোনামুখী লাগানো উচিত। আচ্ছা, এবার বীজের পরিমাণ প্রতি বিঘার জন্য সেটা 6 কিলোগ্রাম লাগবে। আর বীজ বোনার আগে বীজ অবশ্যই শোধন করে নেওয়া উচিত। তাই বীজ যথারীতি জলে ভেজানোর পর এগুলো ইন্ডোফিল অথবা ক্যাপটাফ 2.5 গ্রামের হারে প্রতি লিটার জলে গুলে 1 কিলোগ্রাম বীজ শোধন করা যাবে। এভাবে বেভিস্টিনের ক্ষেত্রে হবে প্রতি লিটার জলে 1 গ্রাম বেভিস্টিন এবং 1 কিলো বীজ। এভাবে চলতি 24 ঘন্টা রেখে দিতে হবে, ডুবে রাখতে হবে ওষুধ দ্রবণে এবং তারপর সেগুলো বের করে ছায়াতে শুকিয়ে তারপর সেটা বোনা উচিত। আর চারাতলি যেটা তৈরি করতে হবে এটা ভালোভাবে কাদা করে মাটি 10 মিটার দীর্ঘ এবং 1.25 মিটার অর্থাৎ 12.5 বর্গমিটার হবে। আর 15 সেন্টিমিটার উঁচু থাকা খুবই প্রয়োজন। তাই সুস্থ ও সবল চারা তৈরি করতে যেমন দরকার 15 সেন্টিমিটার উঁচু চারা তুলি এবং তাতে সার প্রয়োগও বাঞ্ছনীয় প্রয়োগ করতে হবে। তো সারের মাত্রাটা হচ্ছে যে 12.5 বর্গমিটার যেটা আমরা বললাম যে 10 মিটার আর 6 মিটার প্রস্থ। হ্যাঁ, তো সেই 12.5 বর্গমিটার 12.5 বর্গমিটার এলাকাতে পচন সার 20-30 কিলোগ্রাম লাগবে। আর ইউরিয়া 80 গ্রাম, একক সুপার ফসফেট 80 গ্রাম এবং মিউরেটো পটাশ সার 40 গ্রাম এভাবেই দিয়ে দিতে হবে বীজ ফেলার আগে। এখন চারা তুলতে শস্য রক্ষা এটাও একটা বড় কাজ, কৃষি কাজ। প্রতিষেধক ব্যবস্থা হিসেবে চারা তুলতে বীজ বপনের 7 দিন পর অথবা চারা তুলি থেকে হালি চারা তোলার 7 দিন আগে ফুরাডন 3G 3 গ্রাম হারে প্রতি বর্গমিটার এলাকাতে অথবা বপনের 7 দিন পর। আর এরপর রয়েছে ধসা রোগ, সে যেটা সাধারণত আমাদের অঞ্চলের খুবই হয়ে থাকে রোগটি। কাজে প্রতি বর্গমিটার ধান খেতে 1 থেকে 2টি যদি পাতায় ব্যাঙের কালচে বাদামি রঙের দাগ দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কার্বেন্ডাজিম 1 গ্রাম, কার্বেন্ডাজিম বলতে আমাদের যেটা কার্বোফুরন ফুরাডন যেটা সেটা দিতে হবে অথবা সেটাতে কার্বেন্ডাজিমও দেওয়া যাবে, যেটা বেভিস্টিন সেটাও দেওয়া যেতে পারে। তো বেভিস্টিনের পরিবর্তে ইডিফেনফস একটা আছে সেটাও দেওয়া যাবে, যে প্রতি লিটার জলে 1 মিলিলিটার হিসাবে ইডিফেনফস গুলে সেটাকে প্রয়োগ করা যাবে। তবে বাজারে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে কার্বেন্ডাজিম বা বেভিস্টিন যদি পাওয়া যায় সেক্ষেত্রে বেভিস্টিনটা দেওয়াই ভালো। কার্বেন্ডাজিম যেটা সেটা বেভিস্টিন আর কি বাজারে প্রচলিত আছে নামে সেটা হচ্ছে বেভিস্টিন, সেটা প্রতি 1 লিটার জলে 1 গ্রাম করে গুলে সেটাতে সেই মিশ্রণ রোগাক্রান্ত ক্ষেতে
2: করতে হবে।
1: আর রয়েছে যে মূল জমিতে সার প্রয়োগ ক্ষেত্র, আমরা যেটা বলে থাকি যে পচন সার লাগবে 1.3 টন, আর ইউরিয়া 12 কিলোগ্রাম বিঘা প্রতি, একক সুপার ফসফেট 17 কিলোগ্রাম এবং মিউরেটো পটাশ 4 কিলোগ্রাম বিঘা প্রতি সার প্রয়োগ করতে হবে। প্রয়োগ পদ্ধতি যেটা বলে থাকি যে সম্পূর্ণ মাত্রা যেটা রয়েছে পটাশ সার এবং একক সুপার ফসফেট সেটা সম্পূর্ণ মাত্রা এবং অর্ধেকটা ইউরিয়া সার, আর বাকি যে অর্ধেকটা ইউরিয়া সার রয়ে গেল সেটা কিন্তু দুভাগে ভাগ করে প্রয়োগ করতে হবে, একটা যখন ধানের ডেমি আসবে সে সময় এবং বাকিটা যখন থোর আসবে সে সময়।
2: আচ্ছা
1: আচ্ছা,
2: এবারে নিয়মিত আউশ নিয়ে আলোচনা করলাম, এবার আমরা কুশিয়ার বা আখ নিয়ে আলোচনা করতে পারি। এই সময়টা কি করবেন?
1: এই সময়টা সাধারণত সার প্রয়োগেরই সময়। তা পচন সার 1.3 টন লাগবে, যেটা গোবর সার বা পচন সার। আর ইউরিয়া লাগবে 40 কিলোগ্রাম, একক সুপার ফসফেট 60 কিলোগ্রাম এবং মিউরেটো পটাশ সার 15 কিলোগ্রাম বিঘা প্রতি। অথবা যারা যেসব কৃষক ভাই DAP প্রয়োগ করবেন ওনারা ইউরিয়া সার 34 কিলোগ্রাম, DAP 20 কিলোগ্রাম এবং মিউরেটো পটাশ সার 15 কিলোগ্রাম, এক্ষেত্রে ইউরিয়া সার কম লাগছে। আর রয়েছে মুড়ো ফসল, যেটা গত বছরের যেটা ফসল রয়েছে তার তো সার

0: প্রয়োগ করলে ফসল ভালো পাওয়া যায়, উৎপাদন বেশি হবে, সেই জন্য পচন সার বিঘা প্রতি দিতে হবে 10 কুইন্টাল, আর ইউরিয়া 44 কিলোগ্রাম, সুপার ফসফেট 58 কিলোগ্রাম এবং 13 কিলোগ্রাম মিউটো পটাশ সার প্রয়োগ করতে হবে। আর রাসায়নিক সারের যেটা মাত্রা আমরা বললাম সেটাকে দুভাগে ভাগ করে প্রথম ভাগ দিতে হবে মূলো ছাটার 1 মাস পর এবং দ্বিতীয় ভাগ দিতে হবে তার 1 মাস পর, মানে দুভাগে ভাগ করে।
1: এবার এখন একটা যেটা সাইল ধানের কি করণীয়,
0: সাইল ধান যেহেতু এখনো সময় আছে, জুলাই মাস থেকে শুরু হবে, জুন মাসের শেষের দিকে শুরু হবে, তো এখন থেকে কিন্তু জাতগুলোকে সংগ্রহ করতে হবে, ভালো ভালো যেগুলো জাত রয়েছে। হচ্ছে যে মাঝারি বেটে ভালো জাত হচ্ছে পঙ্কজ, বাহাদুর, পিওলি, কুশল, লক্ষ্মী এবং রঞ্জিত। আর যেসব এলাকাতে পর্যায়ক্রমিক চাষ এলাকা সেখানে কিন্তু মানে একটার পর একটা দুটা বা তিনটা ফসল হয়, সেখানে কিন্তু লুইত এবং সত্যরঞ্জন এই দুটা জাত দেওয়া যাবে। আর আঠাযুক্ত ভালো জাত যেগুলো রয়েছে সেগুলোর ভিতরে রঙ্গিলি এবং ভোগালি এই দুটোই ভালো জাত। আর লম্বা জাত তার ভিতরে একটু গন্ধযুক্ত যেটা রয়েছে রঙ্গিলি বা ভোগালি গন্ধযুক্ত। আর যে এরপর রয়েছে মনোহর সাইল আর মাসুরি এবং স্বর্ণ প্রভা, এগুলো হচ্ছে লম্বা জাত, তো যেখানে বেশি ডুবে যাওয়ার সম্ভাবনা সেখানে কিন্তু এই মনোহর সাইল এবং মাসুরি স্বর্ণ দেওয়া উচিত। আর সুগন্ধযুক্ত জাত হচ্ছে কেতকি জোহা, কেতকি জোহা রয়েছে সেটাও কিন্তু সুগন্ধি জাত। আর বন্যার পরবর্তী সময়ে যেগুলো রোপণ করা যাবে সেগুলো হচ্ছে মনোহর সাইল এবং এন্ড্রু সাইল, এগুলো হচ্ছে বন্যার পরবর্তী সময়ে সেগুলো রোপণ করা যাবে। জমিতে বা ক্ষেত্রে সরাসরি ছিটিয়ে দেওয়া ধান রয়েছে এই সাইল ধানের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে যে সোনামুখী, লুইত এবং কপিলি, এগুলো কম দিনের জাত কাজে সেগুলোকে, এগুলোই জাত সম্বন্ধে বললাম যে কোন কোন জাত কি কি কি কোন কোন সময় দেওয়া যাবে এবং তার যেগুলো কৃষকের যেটা নাকি পছন্দ সেই পছন্দ মতো নির্বাচন করতে পারবেন। বর্ষাকালীন শাকসবজি এই সময় যেটা রয়েছে সেটা হচ্ছে ইতিমধ্যে তো কৃষক ভাইরা লাগিয়েছেন এগুলো, তাই সেক্ষেত্রে কুমড়ো জাতীয় ফসল যেগুলো রয়েছে সেগুলোতে অনিষ্টকারী পোকার দ্বারা খেতে আক্রান্ত সম্ভাবনা বেশি, তাই সেক্ষেত্রে সবচেয়ে যেটা অনিষ্টকারী পোকা সেটা হচ্ছে ফলের মাছি বা ফ্রুট ফ্লাই, তারপর রয়েছে ঝাইয়া পোকা, লাল কুমড়ো পোকা এবং কালো কুমড়ো পোকা। তো এগুলোর প্রতিকার হচ্ছে মালাথিওন প্রতি লিটার জলে 2 মিলিলিটার হারে গুলে সেই মিশ্রণ 1 গ্রাম, সেই যেটা মিশ্রণ হবে প্রতি লিটার জলে 2 মিলিলিটার মালাথিওন গুলে তাতে 1 গ্রাম গুড় মিশাতে হবে, তারপর সেটাকে ছেঁকে প্রয়োজনতে ভরে তারপর সেটা আক্রান্ত, এতে কি হবে বেশি ফলের মাছে আকৃষ্ট হবে এবং সে মারা পড়বে। আচ্ছা, এরপর রয়েছে কাটুই পোকা যেগুলো নাকি মাটির নিচে থাকে এবং গোড়া, সেই জন্য মালাথিওন 5% যেটা শতকরা 5 শক্তিযুক্ত মালাথিওন গুঁড়ো সেটা ছিটিয়ে দিতে হবে, 50 থেকে 100 গ্রাম লাগবে প্রতিটি ঝাড়ের জন্য। অবশ্যই দেখে নিতে হবে যে তখন যাতে ভিজা না থাকে মাঠ, কোনো অবস্থাতেই এটা দেওয়া উচিত। আর এরপরে মাইট বা দইয়ে পোকা বা কেল ইনসেক্ট যেগুলো চামড়ার মতন লেগে থাকে সেটা রস চুষে খায়, সাধারণত যেগুলো আগা থাকে বা কচি পাতা থাকে সেক্ষেত্রে আক্রমণ বেশি হয়, কাজে এক্ষেত্রে ক্যারাথেন 5 গ্রাম অথবা ক্যালথেন 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে সেটাকে প্রয়োগ করতে হবে। আর রয়েছে রোগ, সেটা হচ্ছে গোলাপচা রোগ বা ফিউজারিয়াম রুটর, তার জন্য আমরা সাধারণত বলে থাকি যে ক্যাপটাপ দেওয়া সবচেয়ে দরকার। ক্যাপটাপ কী হয়, ক্যাপটাপ অন্যান্য ওষুধ প্রয়োগে কিন্তু খুব বেশি কাজ দেয় না, কারণ ক্যাপটাপ সেটা গাছে প্রয়োগ করলে হয়, গোড়াতে প্রয়োগ করলে হবে, মাটিতেও প্রয়োগ করলে হয়, সে তার এই গুণটা আছে যেখানেই প্রয়োগ করুন আপনি গাছে সেটা পাবে। আর এটা গেল আমাদের বর্ষাকালীন শাকসবজি। আর এরপর আমরা আসছি উদ্যান জাতীয় চাষে, এখানে এখন বিভিন্ন ধরনের ফসল লাগানো হবে যেহেতু বৃষ্টি, সেই জন্য কলা বা কমলা এগুলো এখনই লাগাবার সময়, কাজে এই সময় কলার চারা রোপণ করা যেতে পারে। তাই মাতৃগাছে যেটা ডেমি থাকবে, তাই মানে ভালো জাতের কলা পেতে হলে তো মাতৃগাছ থেকে নির্বাচন করতে হবে, মাতৃগাছের থেকে ভালো ডেমি বেছে নিয়ে সেটাকে তার থেকে তৈরি করতে হবে, সবল এবং পুরো ডেমি বেছে নিয়ে সেটা গোড়ার যেগুলো মাটি রয়েছে শিকড় থাকবে সেগুলোকে ছেঁটে দিতে হবে। তারপর ডেমির চোখ নষ্ট না করে শিকড় ছেঁটে এবার 1 ফুট গোড়া থেকে 1 ফুট একটু বেঁকা করে কেটে সেটাকে ফেলে দিতে হবে, এবং বাকি যেটা রয়েছে সেই গোড়াটা ধরুন এটা ওজন হবে 1 থেকে 2 কিলোগ্রাম এবং তাতে ধরুন ফুরাডন যেটা রয়েছে ফুরাডনের একটা মিশ্রণ বানিয়ে সেটা গোড়ায় লাগিয়ে তারপর সেটাকে গর্ত প্রতি সেটাকে রোপণ করতে হবে। কাজে বেটে জাত 1.8 মিটার বাই 1.8 মিটার, মাঝারি জাত 2.1 মিটার বাই 2.1 মিটার এবং লম্বা জাত 2.4 মিটার বাই 2.4 মিটার দূরত্বে 90 সেন্টিমিটার দৈর্ঘ্য, 90 সেন্টিমিটার প্রস্থ এবং 90 সেন্টিমিটার গভীর, এই ধরনের গর্তগুলোতে সেটা রোপণ করতে হবে। আর অধিক যেটা ফসল সেজন্য আমরা কলা গাছে যেটা আগের থেকে বাগান রয়েছে তাতেও কিন্তু সার প্রয়োগ করা দরকার,

0: কাজে এই সমস্ত যেটা ফলন্ত গাছ রয়েছে সেগুলো তাতে কিন্তু সার প্রয়োগ করতে হবে। তো প্রতিটি কলা গাছে 11 কিলোগ্রাম পচন সার, হ্যাঁ 10 বা 11 কিলোগ্রাম পচন সার দিতে হবে। ইউরিয়া 240 গ্রাম, একক সুপারফসফেট 200 গ্রাম এবং মিউরেট পটাশ সার 550 গ্রাম। এটাই হচ্ছে যে চারা রোপণের সময় কেবলমাত্র পচন সার সহযোগী সেটাকে স্থাপন করতে, আর তারপর রোপণের 3 মাস পর পূর্ণ একক সুপারফসফেট যেটা রয়েছে সম্পূর্ণ অংশ, তারপর ইউরিয়া এবং পটাশের অর্ধেকটা প্রয়োগ করতে হবে। বাকি যে অর্ধেকটা ইউরিয়া এবং পটাশ রয়ে গেল সেটা কিন্তু রোপণের 5ম মাসে, যে মাসে রোপণ করা হবে তার 5ম মাসে। এবার আসছি আমরা কলা কমলার ব্যাপারে। এই সময় কমলা চাষিরাও মানে বর্গাকার পদ্ধতিতে চারা রোপণ করবেন। ওনাদের যেটা বর্গাকার যেটা আকৃতি হবে সেটা 5 মিটার বাই 5 মিটার বাই 5 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা 5 মিটার হবে, 5 মিটার দূরত্ব হবে, যেটা বর্গাকৃতি যেটা সেই পদ্ধতিতে হবে। এবং যেটা গভীর যেটা হবে গভীরতা সেটা 2.75 মিটার বাই 2.75 মিটার বাই 2.75 মিটার, মানে 2.5 ফুট 2.5 ফুট 2.5 ফুট এভাবেই গর্ত করতে হবে এবং সেটা হবে 5 মিটার দূরত্বে। 5 মিটার সব দিকে 5 মিটার দূরত্বে সেটাকে সারি থেকে সারি এবং গাছ থেকে দুদিকে
1: সেটা দূরত্ব বজায় রাখতে হবে।
0: আর নারকেল যেটা রয়েছে, নারকেল এখন আসছে নারকেল চাষে, সেটাও কিন্তু চারা রোপণের সময় কাজী 4 থেকে 5টি তাজা পাতা যুক্ত 1 বছরের সুস্থ চারা 7.5 মিটার বাই 7.5 মিটার দূরত্বে, 1 মিটার দীর্ঘ, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার গভীর করে রোপণ করতে হবে। তো এখন কাজী সেটা 7.5 মিটার বাই 7.5 মিটার দূরত্বে সেটাকে রোপণ করতে হবে এবং 1 মিটার দীর্ঘ, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার গভীর, এ ধরনের গর্ত করে। যাই হোক, গর্ত পূরণ করতে হবে প্রথম 10 সেন্টিমিটার পূরণ করতে হবে বালি কয়লার গুঁড়ো মিশিয়ে। তারপর যেটা রয়েছে সেই সেই অংশ, মানে 1 মিটার তো সেন্টিমিটার ভেতর, 10 থেকে 15 সেন্টিমিটার গর্ত পূরণ করতে হবে দোআঁশ মাটির সাথে বালি মিশিয়ে। আর বাকি যেটা অংশ সেটাতে 15 কিলোগ্রাম লাগবে, সেটা পচন সার দিয়ে পূরণ। এবং প্রতিটি গর্তে 5 শক্তিযুক্ত 100 থেকে 50 করে মালাচেন গুঁড়ো
1: আক্রমণ বা
0: মাটিতে যে সমস্ত পোকা থাকে সেগুলো সাধারণত
1: প্রতিরোধ করতে পারে। আচ্ছা,
0: তারপর রয়েছে শস্য রক্ষা, নারকেল এবং সুপারি। সুপারি ও নারকেল গাছে কুটি পচা রোগ এ সময় হয়ে থাকে, কাজে এর আক্রমণ প্রতিহত করতে রাইডোমিল MZ-72 জাতীয় ছত্রাকনাশক 2 গ্রাম ঘাড়ে প্রতি লিটার জলে গুলে সেটা গাছের মাঝের পাতায় প্রয়োগ করতে হবে, সেটা সুপারি হোক বা নারকেল হোক দুটোতেই। আর রয়েছে গ্যানোরামা রোগ, সাধারণত এটা মাটি থেকে হয়, সেই জন্য ক্যাপটা প্রতি লিটার জলে 2 গ্রাম করে গুলে সেটা গাছের গোড়া, গোলমরিচ যেগুলো এখন লতা যেগুলো রয়েছে সেগুলো সাধারণত যেটা আশ্রয়কারী গাছের গাছের সাথে, হ্যাঁ সেই গাছের সাথে বেঁধে নিতে হবে, কারণ বৃষ্টি হচ্ছে সেই জন্যই। আর 4 মিটার উঁচু যেগুলো লতা রয়েছে সেগুলোকে ছেঁটে দিতে হবে, এতে পার্শ্ব যেগুলো ডালপালা বেশি হবে এবং ফসল বেশি হবে। আর রয়েছে ফুট রট রোগ হতে পারে বা গোড়া পচা রোগ গোলমরিচে, সেই জন্য রাইডোমিল MZ-72 2 গ্রাম করে প্রতি লিটার জলে গুলে সেটা গাছের গোড়া মাটি ভিজিয়ে দিতে হবে। তা আদার ভালো যেটা জাত সেটা হচ্ছে যে নদিয়া এবং স্থানীয় কিছু ভালো জাত রয়েছে সেগুলো চাষ করা যাবে। আর চারার পরিমাণ হচ্ছে 133 থেকে 200 কিলোগ্রাম লাগবে 1 বিঘার জন্যে। আর রোপণের সময় এ মাসের মাঝামাঝি পর্যন্ত আমরা রোপণ করা যাবে বা 20 তারিখ পর্যন্ত বা 25 তারিখ পর্যন্ত চলে যাবে। তা রোপণ সাধারণত 20-25 তারিখ পর্যন্ত যাওয়া যাবে এ মাসের। তো রোপণের দূরত্ব যেটা হচ্ছে যে অগভীর নালাতে 20 থেকে 25 সেন্টিমিটার, সারি থেকে সারি 20 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার এবং সারি গাছ থেকে গাছ 20 সেন্টিমিটার দূরত্বে, সেটা কম গভীর নালা করে সেটাতেই পুঁততে হবে গাছগুলো। আর তারপর সারের মাত্রা হচ্ছে পচন সার 1.3 টন অর্থাৎ 13 কুইন্টাল, আর ইউরিয়া 9 কিলোগ্রাম, একক সুপারফসফেট 24 কিলোগ্রাম এবং মিউরেট পটাশ সার 12 কিলোগ্রাম। যেটা পদ্ধতি হচ্ছে শেষ চাষের সময় যেগুলো নালা রয়েছে নালাগুলোতে আধা যেটা অর্ধেকটা ইউরিয়া আর হচ্ছে যে আপনার সম্পূর্ণ অংশ সম্পূর্ণ মাত্রা একক সুপারফসফেট এবং সম্পূর্ণ মাত্রা মিউরেট পটাশ, কাজে বাকি অর্ধেকটা রয়ে গেল সেটা চারা রোপণের 2 মাস পর চাপান সার হিসেবে। তো হলুদের ভালো জাত হচ্ছে লাকাডন, লাকাডন হচ্ছে সবচেয়ে ভালো জাত। চারার পরিমাণ হচ্ছে বিঘা প্রতি 266 কিলোগ্রাম থেকে 333 কিলোগ্রাম। সেই রোপণকাল হচ্ছে সেই আদার মতোই এ মাসের মাঝামাঝি রোপণ করা যাবে। তো অতিরিক্ত হলে সেটা অ্যাভয়েড করা ভালো। আর রোপণ দূরত্ব হচ্ছে অগভীর নালাতেই রোপণ করতে হবে, সেটা 45 সেন্টিমিটার বাই 23 সেন্টিমিটার সারি থেকে সারি 45 সেন্টিমিটার এবং চারা থেকে চারা 23 সেন্টিমিটার দূরত্বে সেটাকে রোপণ করতে হবে। আর সারের মাত্রা হচ্ছে পচন সার 1.3 টন, একক

0: সর্ষে 24 কিলোগ্রাম এবং মিউরেটা পটাশার 12 কিলোগ্রাম, আর সেই ইউরিয়া যেটা রয়েছে সেটা 9 কিলোগ্রামই লাগবে, যেটা এটা রোপণের আগে সম্পূর্ণ একক সর্ষের এবং অর্ধেকটা পটাশ দিতে হবে, আর রোপণের 3 মাস পর অর্ধেকটা ইউরিয়া, আমরা বলেছি তো ইউরিয়া হচ্ছে 9 কিলোগ্রাম লাগবে, তো অর্ধেকটা ইউরিয়া এবং অর্ধেকটা পটাশ রোপণের 3 মাস পর, বাকি অর্ধেকটা ইউরিয়া যেটা থেকে গেল সেটা কিন্তু চারা রোপণের 4 মাস পর। আর রয়েছে যে বছরে অন্তত পক্ষে 2 বার আগাছা নিয়ন্ত্রণ করতে হবে, আর খুব শুকনো দিনে সেটাকে ধরুন ইয়ে দিয়ে আচ্ছাদন আচ্ছাদন দিয়ে থেকে যেতে হবে যাতে জল বেরিয়ে না যায়।
1: আসলে এতক্ষণ শুনলেন এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে একটি কথিকার প্রথম পর্ব, বললেন শেখর ভট্টাচার্য। কৃষক ভাই বোনেরা, আশা করি কথিকাটি থেকে পাওয়া বিভিন্ন পরামর্শ আপনাদের কাজে লাগবে এবং ধান চাষের ক্ষেত্রে এই পরামর্শগুলো ব্যবহার করলে আপনারা কৃষিক্ষেত্রে লাভবান হবেন। এবারে আসলে আমরা মাছ পুকুর তৈরি নিয়ে কিছু কথা শুনব, বলেছেন সুদর্শন দাস।
2: 10 বছর আগে আমাদের একটা ফিশারি ছিল, প্রায় 1 বিঘা পরিমাণে একটা ফিশারি ছিল। সেই ফিশারিতে প্রথমে 1 বছর মাছ পালানোর পর 5,000 টাকা মাছ ছেড়েছিলাম, তখন 1 বছর পরে দেখা গেল প্রায় 10,000 টাকা সেল হয়েছে, 5,000টা যেহেতু লাভ হয়েছে তখন ভাবলাম সেটাকে কীভাবে আধুনিক করা যায়।
3: আচ্ছা,
2: তখন মিন বিভাগের সঙ্গে,
3: সেটা আপনি নিজে থেকেই ভেবেছেন?
2: নিজে থেকে ভেবেছি। তখন মিন বিভাগের সঙ্গে যোগাযোগ করে যে কীভাবে আধুনিক এবং উন্নতমানের চাষ করা যায় ওনাদের সাহায্য চেয়েছিলাম, ওরা আমাকে যথেষ্ট সাহায্য করেছে।
3: আচ্ছা,
2: এবং কতগুলো ট্রেনিং দিয়েছিল, বাগাতে ফিশ ফার্মে ট্রেনিং দিয়েছে, এক্সট্রা গুয়াহাটিতে একবার নিয়ে ট্রেনিং দিয়েছে, তারপর উড়িষ্যাতে ট্রেনিং দিয়েছে।
3: আচ্ছা,
2: আমারও বিশেষ খুব আগ্রহ ছিল সে ব্যাপারে খুব জানার জন্য যে কীভাবে আধুনিক এবং কীভাবে বেশিভাবে পদ্ধতিতে লাভ করা যায়। হ্যাঁ, তখন থেকে আমি শুরু করেছি। প্রথমে আমাদের নিজের একটি ফিশারি ছিল মাত্র 1 বিঘা, নেক্সট বছর আমি আরও 2টি ফিশারি এই ধরনের লিজে নিলাম। হ্যাঁ, এইভাবে করতে করতে এখন প্রায় আমার মোটামুটি 7 থেকে 8 হেক্টর
3: আচ্ছা
2: ফিশারি আছে।
3: সেটা আপনার নিজস্ব?
2: নিজস্ব এতটা নয়, এটা সবগুলাই লিজে।
3: আচ্ছা।
2: হ্যাঁ, নিজস্ব প্রায় 1 হেক্টর হবে।
3: তো এগুলো সামাল দিচ্ছেন কি করে?
2: এগুলো তো একা সামাল দেওয়া হয়েছে না, আমার সঙ্গে সঙ্গে আরও 4-5 জন কর্মচারী আছে। হ্যাঁ, ওদের দিয়ে করানো হয়, কারণ পোনা চাষ করতে হলে পোনার প্রত্যেক ফিশারিতে প্রতিদিন খানি দিতে হয় এবং নানান কাজ আছে, পোনা ওখান থেকে ওখানে সেল দিতে হয়, হ্যাঁ বিভিন্ন প্রান্তে যেতে হয়, তার জন্য মোটামুটি আমার টিম আছে সেখানে। এই যে এখন সিজন শুরু হয়েছে, প্রায় 15 দিন পরে যখন সিজন আরম্ভ হবে তখন প্রায় 10 থেকে 12 জন আমার রেগুলার মানুষের প্রয়োজন আছে।
3: আচ্ছা আচ্ছা।
2: হ্যাঁ, তখন ওদের দিয়ে মাসে পোনা 1 ফিশারিতে আরেক ফিশারি সরানো।
3: তো ইকো হ্যাচারিটা তো আমাদের কৃষক ভাই বোনেরা গ্রামাঞ্চলে অনেক কৃষক ভাই বোনই সেটা সম্পর্কে ওয়াকিবহাল নন, তো এই ব্যাপারে আপনি একটু আলোকপাত করবেন যে ইকো হ্যাচারি ব্যাপারটা কি?
2: দেখুন, যেমন রুই মৃগেল বাউ এগুলি স্বাভাবিক ফিশারির জলেতে, ফিশারিতে এগুলি ডিম দেয় না বা বাচ্চা হয় না, এগুলো নদীর জলে হয়। তাই একটা মোটামুটি বৈজ্ঞানিকরা একটা পদ্ধতি বাহির করেছে যে সেটাকে কীভাবে নদীতে না করে ব্রিডিং করানো যায়
3: কৃত্রিম উপায়ে যা তৈরি করা হয়। তো সেখানে যে জলের যে মানে আপনার স্রোতটা, সবসময় একটা স্রোত লাগে তো, তো সেটা আপনারা কি করে করেন?
2: সেটা আমাদের একটা ওভার ট্যাঙ্ক থাকে, উঁচুতে থাকে ওভার ট্যাঙ্কটা, আর ফিশারির জলটারে সেটাকে পাম্প দিয়ে আবার ওভার ট্যাঙ্কে বা মোটর দিয়ে ওভার ট্যাঙ্কে উঠায়। উঠানোর পরে সে ওভার ট্যাঙ্কতে এগুলো একটা ব্রিডিং পুল থাকে যেখানে বড় মাছগুলিকে ছাড়া হয়,
3: অর্থাৎ যে জায়গাটাতে উৎপাদন করা হয়।
2: হ্যাঁ, উৎপাদন করা হয় যে জায়গাটা ইঞ্জেকশন করা হয়।
3: আচ্ছা আচ্ছা।
2: কেন পার্ট পার্ট আরও কয়েকটা অংশ আছে, যেমন ব্রিডিং পুলে আমরা মাছের, যেমন মাছের পুরুষ মাছ এবং মহিলা মাছ একসঙ্গে যেখানে ছাড়া হয় সেটাকে বলে ব্রিডিং পুল।
3: আচ্ছা।
2: এই ব্রিডিং পুলে আমাদের একটা অবাফম ইঞ্জেকশন আছে, সেই ইঞ্জেকশন প্রয়োগ করা হয়, প্রয়োগ করার পরে তারা ওই ব্রিডিং ফুলে

0: বা ছেড়ে দিই।
1: আচ্ছা, তো এই যে আপনি বললেন ইনজেকশনের যে ব্যাপারটা আপনি বললেন এখানে, তাই না? তো সেটা কি আপনি নিজেই করেন?
2: ইনজেকশনটা আমরা নিজেই করি,
1: নিজেই করেন? হ্যাঁ,
2: কিন্তু ইনজেকশনগুলো আমরা ক্রয় করতে হয়, ও আপনিগুলো
1: না, সেটা তো আপনি কিনে আনলেন, এনে নিজেই কি মাছের শরীরে প্রয়োগ করেন?
2: নিজেই প্রয়োগ করা হয়।
1: আচ্ছা, তো এই যে মাছের শরীরে প্রয়োগ করতে গিয়ে যে বিভিন্ন ধরনের আপনার ওই যে নিয়মনীতির ব্যাপার রয়েছে, তো সেগুলো আপনি কি করে শিখেছেন, সে ব্যাপারে একটু বলুন।
2: সেগুলো আমাদের মীন বিভাগ থেকে,
1: ওই যে আপনি আগে বলেছিলেন যে ট্রেনিং দিয়েছেন,
2: ট্রেনিং দিয়েছি সেখানে দিয়েছি, এবং মীন বিভাগ থেকেও আমরা সময় যখন কোনো অসুবিধাতে পড়ে যাই, ওদের কভার করলে আমাদের সাহায্য অফিসারে গিয়ে ওরা সাহায্য।
1: আচ্ছা আচ্ছা, আপনি বললেন যে কৃত্রিম উপায়ে জলগুলোকে উপরে আপনার ওভার ট্যাঙ্কে তোলা হয়, সেখান থেকে আবার নিচে নামানো হয়, তো এই যে সিস্টেমটা, এই যে আপনার কর্মপদ্ধতি যেটা, তো সেটাতে আপনার কতক্ষণ সময় লাগে, কতদিন সময় লাগে?
2: এগুলা যেমন ওভার ট্যাঙ্কে, আমার ওভার ট্যাঙ্ক থেকে যখন ব্রিডিং ফুলে আমার জলগুলো আসে, তখন জলগুলো চতুর্দিকে ঘুরতে থাকে।
1: আচ্ছা,
2: যখন ঘুরতে থাকে তখন মাছ

0: যে নিয়ম নীতির ব্যাপার রয়েছে,
1: হ্যাঁ,
0: তো সেগুলো আপনি কি করে শিখেছেন সে ব্যাপারে একটু বলুন।
1: সেগুলো আমাদের নিন বিভাগ থেকে,
0: ওই যে আপনি আগে বলেছিলেন যে ট্রেনিং দিয়েছে,
1: হ্যাঁ ট্রেনিং দিয়েছে,
0: সেখানে
1: সেখানে দিয়েছে, এবং মিন বিভাগ থেকেও আমরা সময় যখন কোনো অসুবিধাতে পড়ে যাই ওদের কবর করলে আমাদের সাহায্য অফিসারটা গিয়ে ওরা সাহায্য।
0: আচ্ছা আচ্ছা, আপনি বললেন যে কৃত্রিম উপায়ে জলগুণকে উপরে আপনার ওভার ট্যাঙ্কে তোলা হয়, সেখান থেকে আবার নিচে নামানো হয়, তো এই যে সিস্টেমটা, এই যে আপনার কর্মপদ্ধতি যেটা, তো সেটাতে আপনার কতক্ষণ সময় লাগে, কতদিন সময় লাগে?
1: এগুলা যেমন ওভার ট্যাঙ্কে, আমার ওভার ট্যাঙ্ক থেকে যখন ব্রিডিং ফুলে আমার জলগুলো আসে তখন জলগুলো চতুর্দিকে ঘুরতে থাকে।
0: আচ্ছা,
1: যখন ঘুরতে থাকে তখন মাছ যে আসে মাছে মনে করে যে আমরা নদীতে আছি, আর উপরে সাওয়ার দিয়ে বৃষ্টির মতো আবার জল উপরে থেকে পড়ে, তখন ওরা মাছে ভাবতে যে বৃষ্টিও হচ্ছে আমাদের, ঠিক তাদের যে ন্যাচারাল যেভাবে মানে পোনার
0: মানে প্রাকৃতিক উপায়ে যেভাবে পোনা তৈরি হয় আপনার কৃত্রিম উপায়ে ঠিক সেভাবেই তৈরি
1: করে,
0: তাই তো? সেগুলো যে সময়সীমার মধ্যে যে সাইজের হয় যে আকারের হয়, তো আপনাদের ক্ষেত্রে কি সে ব্যাপারে কোনো তারতম্য হয়?
1: না, কোনো তারতম্য না, আমাদের ক্ষেত্রেও সেম, একই পদ্ধতি একই হয়,
0: একই
1: অসুবিধা। শুধু
0: ধরুন প্রাকৃতিক উপায়ে একটা পোনা তৈরি হলো, 15 দিনের মধ্যে দেখা গেল আপনার, আমি উদাহরণস্বরূপ বলছি ধরুন 50 গ্রাম, হ্যাঁ, তো সেটাকে আপনাদের আপনাদের এখান থেকে যেগুলো তৈরি হয় সেরকম এই সময়সীমার মধ্যে কি আকারের হতে পারে?
1: এই আকারে হবে, কিন্তু কতগুলো কারণ আছে, আমরা কেন সবসময় মিন বিভাগের সহযোগিতা নেই, মিন বিভাগ সম্মুখে থাকলে কতগুলি হ্যাচারমেন্ট উৎপাদককারী আছে,
0: আচ্ছা আচ্ছা,
1: তারা ওরা করে কি, যেমন একটা 10 কিলো ওজনের মাছের যখন ইঞ্জেকশন করা হয় তখন তো খুব বড় মাছ, ওর যে বাচ্চা কুচাগুলো হবে ওরা খুব অতি তাড়াতাড়ি দ্রুত গতিতে বাড়ে, ফিগারও বড় থাকে।
0: আচ্ছা আচ্ছা,
1: হ্যাঁ, 1 কিলো মাছের যদি ইঞ্জেকশন করে ফেলা হয় ওদের ফিগারও কমবে, আর 2 বছর পারলে ও 1 কেজি থেকে বড় হয় না।
0: আচ্ছা, তার মানে আপনার কথা থেকে এটাই বোঝা যাচ্ছে যে আপনার মাকে যে আমরা নির্বাচন করব, যে মাছ থেকে আমরা পোনা তৈরি করতে
1: পারবো,
0: হ্যাঁ, তো সেটা হতে হবে
1: খুব বড়,
0: একটু বড় সাইজের, বড় আকারের, তাই তো? তো তার উপরে নির্ভর করবে পোনাদের
1: পোনাদের
0: আকার এবং বারবারন্তে সময়সীমা, কোন সময়ে কতটুকু বাড়বে।
1: অনেক অনেক মৎস্য চাষে ভাই আছে বলবে যে গত বছর আমাদের অনেক বড় হয়েছে মাছ, এবার বড় হচ্ছে না, তার কারণ একটাই, ওরা যে পোনা গুলা গত বছর পেয়েছিল বড় মাছের পোনার থেকে পোনার বাচ্চা পেয়েছিল, আর এবার যেটা পেয়েছে সেটা হয়তো ছোট মাছ
0: থেকে
1: ইঞ্জেকশন করে বাচ্চা বাই করছে, তার জন্য ওরা বড় হচ্ছে না।
0: আচ্ছা আচ্ছা, এটা তো মহামূল্যবান তথ্য আপনি দিয়েছেন আমাদের শ্রোতা বন্ধুদের। তো মাছের পুকুর তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে, এ নিয়ে একটু বলুন না।
1: মাছের পুকুর তৈরি করতে হলে প্রত্যেকটা পুকুরে এখন প্রথমে তৈরি করতে হলে এখানে 2টা পদ্ধতি আছে, একটা হলো ওই যে মাছ আমি বলছি রেনু বা পোনা, অনেক মৎস্য চাষ যারা করে অনেকে আছে যে আমরা পোনা বিক্রি করব, পোনা বিক্রি করার একটা পদ্ধতি আর মাছ বিক্রি করার একটা পদ্ধতি।
0: আচ্ছা,
1: পোনা যারা বিক্রি করে ওরা রেনু বা 22 থেকে 3 ইঞ্চি পর্যন্ত বানায় বা 4 ইঞ্চি,
0: আচ্ছা,
1: আর যারা মাছ বিক্রি করে তারা 4-5 থেকে 6 ইঞ্চি মাছ ফিশারিতে ফালাইবে আর ওরা বিক্রি করবে বড় মাছ ওজনের, তার জন্য পদ্ধতি 2টা আলাদা আলাদা
0: আলাদা।
1: তো প্রথমে তো এখন তো আমাদের মোটামুটি মাছ বিক্রি করার সিজন শেষ, মাছ বিক্রি করে যারা বাকি বিক্রি করে নিচ্ছে, বিক্রি করে নিয়ে প্রথমে আমাদের ফিশারিতে যেমন জলসিঞ্চনের পরে প্রথমে আমরা ফিশারিতে হাল চাষ করব।
0: আচ্ছা, ফিশারিতে
1: যারা মাছ চাষ করে পোনা না, যারা মাছ চাষ করে তাদের পদ্ধতি আমি আগে বলছি।
0: আচ্ছা বলুন।
1: আচ্ছা, প্রথমে ফিশারির জলসিঞ্চনের পর তারা হাল চাষ করবে, হাল চাষ করার ঠিক 7 দিন পর এখানে 1 বিঘা ফিশারিতে 5 কুইন্টাল পরিমাণ গোবর ছিটিয়ে আস্তা ফিশারিতে,
0: তো সেটা কতটুকু দিতে হবে বললেন?
1: 1 বিঘাতে 5 কুইন্টাল
0: পরিমাণ কাঁচা গোবর,
1: কাঁচা গোবর।
0: তারপর
1: 5 কুইন্টাল গোবরের ঠিক 7 দিন পর 1 বিঘাতে 33 কিলো চুন প্রয়োগ করতে হবে। চুন কখন প্রয়োগ করবে? গোবর দেওয়ার পর আবার জল কিন্তু ফিশারিতে ঢুকাতে হবে।
0: আচ্ছা, গোবর দিয়ে আবার
1: জলটা
0: ঢুকিয়ে দিতে হবে। আচ্ছা,
1: আর গোবর থেকে 7 দিন পর আমার সেই জলটাকে আবার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য 33 কিলো 1 বিঘাতে চুন প্রয়োগ করা হবে।
0: আচ্ছা,
1: চুন প্রয়োগ করা ঠিক সাত দিন পর আবার

0: দিন অপেক্ষা করতে হবে, সাত দিন পর আড়াই কিলো ইউরিয়া সার আর তিন কিলো সিঙ্গল সুপার ফসফেট, আমরা অনেকে মাটিয়া সার বলি, এই দুইটা ইউজ করতে হবে। এগুলি দেওয়ার পরে তখনই আপনি পোনা পালাইতে পারেন, তখন না রাখার প্রয়োজন নেই। তিন থেকে চার দিন পরে আপনি পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণে সাইজ, যেগুলো পাঁচ থেকে ছয় ইঞ্চি পোনা আছে
1: পোনা যেটা,
0: এগুলো ছেড়ে দিলে
1: ছেড়ে দিতে হবে।
0: চুন দিলে স্বাভাবিক তো আমরা জলগুলো পরিষ্কার রাখে, শুধু পরিষ্কার না, চুন গোবর ইউরিয়া সুপার ফসফেট এই চারটি সারের মিশ্রণে একটি পোকা হয়, জন্ম হয়, যাকে বলে প্ল্যান্টন। মানুষের যেমন প্রধান খাদ্য ভাত, মাছের প্রধান খাদ্য হলো প্ল্যান্টন। প্ল্যান্টন দুই ধরনের হয়, জু প্ল্যান্টন এবং ফাইটোপ্ল্যান্টন। এই প্ল্যান্টন গুলো হলো মাছের প্রধান খাদ্য।
1: আচ্ছা,
0: মানুষের ভাত খাওয়ার পরেও বাহিরে কিন্তু ফল মূল শাক সবজি খাওয়া হয়। আমরা যে মাছ দিয়ে কুল কুড়া বা অন্যান্য খানি দিই, এগুলো কিন্তু প্রধান খাদ্য না।
1: আচ্ছা,
0: প্রধান খাদ্য হলো প্ল্যান্টন। প্ল্যান্টন কিভাবে তৈরি করতে হবে, তার জন্য আমাদের প্রতি মাসে চুন প্রয়োগ করতে লাগবে, প্রতিদিন গোবর ইউজ করতে লাগবে, প্রতি মাসে আবার ইউরিয়া সুপার ফসফেট প্রয়োগ করতে হবে প্ল্যান্টনের জন্য। প্রতি মাসে আছে, প্রতিদিনেও আছে,
1: দিনেও আছে সেটা। তো সেটা কি মাছের বয়সের সাথে সামঞ্জস্য রেখে প্রয়োগ করতে হয়?
0: যেমন আমি বলছি যে মনে করুন প্রতিদিন যেটা আমরা প্রয়োগ করি, প্রতিদিন প্রয়োগ করা হয়, যেমন যারা মাছ চাষ করে তারা একটা অনুমানিক আছে যে আমার একটা এক পিস মাছ যদি 50 গ্রাম হয়, আমার ফিশারিতে অত পিস মাছ দেওয়া হয়েছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, কিন্তু অত পিস মাছ কতগুলো ওজন হবে? মনে করলাম আমার ফিশারিতে 1 কুইন্টাল মাছ আছে।
1: আচ্ছা,
0: 1 কুইন্টাল মাছ যখন আছে, আমার 1 কুইন্টাল মাছের খাদ্য প্রয়োজন প্রতিদিন 3 কিলো। কুইন্টাল যেহেতু আমার ফিশারিতে মাছ আছে, ওর খাদ্য প্রতিদিন 3 কিলো দরকার। 3 কিলো কি খাদ্য দেওয়া হবে? চুন, কোল এবং রাইস পলিশ।
1: আচ্ছা,
0: এর মধ্যে যেমন রাইস পলিশ যেটা আছে আমরা কুড়া বলি, স্পেশাল কুড়া, এই স্পেশাল কুড়াটা থাকবে 60 ভাগ।
1: আচ্ছা,
0: আর 40 ভাগ থাকবে কোল, মাস্টার ওয়েল কেক যেগুলো বলে, এগুলো যাবে 40 ভাগ।
1: আচ্ছা,
0: এটা ডেলি 3 কিলো, আর প্রতিদিন 1 বিঘাতে 6 কেজি গোবর দিতেই হবে এটা প্ল্যান্টন বানাবার জন্য।
1: আচ্ছা, তো সেভাবে কতদিন দিয়ে যেতে হবে?
0: যতদিন না পর্যন্ত আপনি মাছ সেল করছেন ততদিন পর্যন্ত দিয়ে যাবেন।
1: আচ্ছা,
2: কৃষক ভাই বোনেরা, আসলে এতক্ষণ মাছ পুকুর তৈরি নিয়ে বললেন সুদর্শন দাস, আর এদিকে স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের সময় একেবারেই শেষের দিকে এসে গেছে। তাই পরবর্তী অনুষ্ঠানে অন্য বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার আশা রেখে আজকের মতো চাষাবাদের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

0: শুনলেন অনুষ্ঠান চাষ আবাদের কথা। উপস্থাপনায় ছিলেন পরমা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলচর।
1: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও

0: সম্পর্ক উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান ডাক্তারের দরবারে।
1: আকাশবাণী শিলচর শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে আজ প্রথম গানটি শুনবেন ঘর ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

গানখানি শুনলেন পিয়ার তুমি কিয়া কিয়া ছবি থেকে সোনু নিগম ও অলকা ইয়াগনিকের কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন রোজা ছবি থেকে এসপি বালাসুব্রমণ্যম ও চিত্রার কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34 হয়ে 45 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবং তারপরেই শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশে জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। গুজরাতের ভুজে তিনি আজ ভারত পাকিস্তান সীমান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ G7 এবং G13 সীমান্ত চৌকি উদ্বোধন করেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং আগামীকাল থেকে 3 জুন পর্যন্ত ভারত সফর করবেন। মামলার শুনানি শেষ হওয়ার পর দেশের হাইকোর্টগুলি রায়দানে 3 মাসের বেশি বিলম্বিত করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। আইপিএল ক্রিকেটে কোয়ালিফায়ার 2 ম্যাচে আজ রাজস্থান রয়্যালস গুজরাত টাইটান্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশে জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ

0: অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। গুজরাতের ভুজে ভারত পাকিস্তান সীমান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ G7 এবং G13 সীমান্ত চৌকি উদ্বোধন করার পর তিনি সেনা ও জনসমাবেশে আজ বলেন, দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় সরকার ড্রোন, র্যাডার এবং আধুনিক বেড়াসহ নতুন প্রযুক্তি ব্যবহার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থা নামে একটি নতুন ব্যবস্থারও ঘোষণা করেন। এই নতুন মডেলে সীমান্ত সুরক্ষা বাহিনী BSF এর পাশাপাশি স্থানীয় নাগরিক প্রশাসন, স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে শ্রী শাহ জানান।
1: BSF की सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्ण तरह बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे और BSF के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहेगी। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान एक सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट बॉर्डर सुरक्षा के प्रोजेक्ट के तहत हम ले रहे हैं।
0: আন্তর্জাতিক সীমান্তের প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটেছে এবং রাজ্য সরকার এক সপ্তাহের মধ্যেই সীমান্তে বেড়া দেওয়ার জন্য BSF কে জমি প্রদান করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026 জন্য আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে আজ শ্রী চৌহান বলেন, এখনো পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলেও তিনি উল্লেখ করেন। শ্রী চৌহান সার বিতরণে স্বচ্ছতা, কালোবাজারি প্রতিরোধ এবং প্রকৃত কৃষকদের কাছে সঠিক সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপরেও জোর দেন। কৃষি ঋণ এবং কিষাণ ক্রেডিট কার্ড প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে কৃষি ঋণের সুযোগ বাড়ানোর জন্য শীঘ্রই ব্যাংকগুলির সঙ্গে আলোচনা করা হবে। শ্রী চৌহান রাজ্যগুলিকে বিচারাধীন কিষাণ ক্রেডিট কার্ডের বিষয়গুলি পর্যালোচনা করার এবং কৃষকদের প্রকৃত চাহিদার ভিত্তিতে ঋণ ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান। কৃষিমন্ত্রী বলেন, ভারত খাদ্যশস্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, দেশে মোট খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ 37,60,00,000 টনেরও বেশি। সরকার জানিয়েছে, দেশে পেট্রোল, ডিজেল এবং LPG পর্যাপ্ত মজুত রয়েছে এবং সমস্ত শোধনাগার নিজেদের সর্বোচ্চ চেষ্টায় কাজ করছে। নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাত শর্মা বলেন, বর্তমানে দেশে LPG উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, দৈনিক প্রায় 92,000 মেট্রিক টন, এবং কোন LPG বিতরণ কেন্দ্রে মজুদ শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
2: हमारे यहाँ पर पेट्रोल और डीजल और एलपीजी के सफिशियंट स्टॉक है, नेचुरल गैस और क्रूड की सफिशियंट इन्वेंट्रीज टाइड अप है। हमारी सारी रिफाइनरीज ऑप्टिमम लेवल पर ऑपरेट कर रही हैं और एलपीजी प्रोडक्शन ऑल टाइम हाई है, लगभग 92 TMT पर डे। एलपीजी डिस्ट्रीब्यूटरशिप पर कोई ड्राई आउट रिपोर्टेड नहीं है।
0: বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রকের নির্দেশক উপেশ কুমার শর্মা বলেছেন, নাবিকদের কল্যাণ এবং নিরবচ্ছিন্ন সামুদ্রিক কাজকর্ম নিশ্চিত করতে মন্ত্রক বিদেশ মন্ত্রক, ভারতীয় প্রকল্প এবং সামুদ্রিক ক্ষেত্রে সক্রিয় সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে চলেছে। তিনি জানান, অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার নিসোস কেরোস নামে একটি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং 3রা জুন এটির বিশাখাপত্তনমে পৌঁছানোর কথা। জাহাজটি প্রায় 2,70,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহন করছে বলে তিনি জানান। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং আগামীকাল থেকে 3রা জুন পর্যন্ত ভারত সফর করবেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন। ভারত চীন সীমান্তে পরামর্শদাতা ও সহযোগিতা বিষয়ক বৈঠক প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে আলোচনা গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে শেষ হয়। তিনি বলেন, উভয় পক্ষ সীমানা নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, কার্যপ্রণালী নির্মাণ এবং সীমান্ত সহযোগিতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছে। ভারত আন্তঃসীমান্ত নদীগুলি নিয়ে পরবর্তী পর্যায়ের বিশেষজ্ঞ কার্যপ্রণালীর উপরে জোর দিয়েছে বলে তিনি জানান।
3: Meeting that happened between India and China on border affairs. This meeting, as you know, it happened on 27th. We have conveyed to you that these talks, discussions were constructive and forward-looking. The two sides discussed issues relating to delimitation, border management, mechanism building and border cooperation. Indian side stressed on the early meeting of the next expert-level mechanism on trans-border rivers as well.
0: তিনি আরো বলেন, ভারত আফ্রিকা

0: আফ্রিকার সিডিসিতে প্রথম দফায় চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে, যা উগান্ডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সেখানকার সিডিসিএ অফিসে হস্তান্তর করেছে। তিনি বলেন, আফ্রিকায় জনস্বাস্থ্য জরুরি অবস্থা মোকাবিলায় নতুন দিল্লি সম্ভাব্য সব উপায়ে সাহায্য করতে প্রস্তুত। বাংলাদেশে অবৈধ অভিবাসীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারতে বসবাসকারী সকল অবৈধ নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাংলাদেশি হিসেবে সন্দেহভাজন কিছু মানুষের পরিচয় যাচাইয়ের উদ্দেশ্যে ভারত 2680টিরও বেশি মামলা সেদেশে পাঠিয়েছে। এই পরিচয় নিশ্চিত হলেই ভারত বাংলাদেশের এই নাগরিকদের ফেরত পাঠাবে। তিনি বলেন, বহু যাচাই প্রক্রিয়া 5 বছরেরও বেশি সময় ধরে অমীমাংসিত রয়েছে। বাংলাদেশের কাছ থেকে দ্রুত সাড়া পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান।
1: All illegal nationals who are staying in India, they will be dealt as per law. Now, in the case of Bangladesh, as I had informed you earlier, we have referred 2,680 cases or more than 2,680 cases to the Bangladeshi side for them to verify the nationality of those people that we have handed over the names of. Once this nationality verification is done, then we'll be in a position to deport these people. These nationals of Bangladesh. In many cases, I had told you earlier that this verification is pending for more than 5 years or so. And it is our expectation that we will receive early response from Bangladesh on this particular issue. So that the bilateral arrangement that we have between both the countries, based on that, these people who are staying here, they can be sent back to or deported back to Bangladesh.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মামলার শুনানি শেষ হওয়ার পর দেশের হাইকোর্টগুলি রায়দানে 3 মাসের বেশি বিলম্ব করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। রায়দানে বিলম্ব মামলাকারীদের অপূরণীয় ক্ষতি করতে পারে বলে শীর্ষ আদালত আরও উল্লেখ করেছে। ব্যক্তিগত স্বাধীনতার মামলায় দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন, এই কথার উপর জোর দিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে, জামিনের আবেদনের আদেশ একই দিনে ঘোষণা করতে হবে এবং যদি তা সংরক্ষিত রাখা হয় তবে তা অবশ্যই পরের দিন ঘোষণা করে আপলোড করতে হবে। একাধিক নির্দেশ জারি করে শীর্ষ আদালত জানিয়েছে, জামিন বা সাজা স্থগিতের আদেশ ঘোষণার সঙ্গে সঙ্গেই জেল কর্তৃপক্ষকে জানাতে হবে এবং বিচারাধীন আসামিকে অগ্রাধিকারের ভিত্তিতে একই দিনে বা বড়জোর পরের দিন ছেড়ে দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে এ পর্যন্ত 906টি ইবোলা সংক্রমণের ঘটনা ঘটেছে। এর মধ্যে সন্দেহভাজন মৃতের সংখ্যা 223। ইবোলার বুন্দিবুগীয় স্ট্রেনের সংক্রমণের ফলেই এই ঘটনা। উগান্ডাতেও কিছু ইবোলা সংক্রমণের ঘটনার খবর পাওয়া গেছে, তবে এখনও পর্যন্ত গোষ্ঠী সংক্রমণের কোনো খবর নেই। আইপিএল ক্রিকেটে কোয়ালিফায়ার 2 ম্যাচে নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়ামে আজ রাজস্থান রয়্যালস গুজরাট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে রাজস্থান 2 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে 19 রান করেছে। উল্লেখ্য, এই ম্যাচের বিজয়ী দল আগামী রবিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল 2026-এর ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, সুপ্রিম কোর্টের আজ সমগ্র দেশের হাইকোর্টগুলোকে বিভিন্ন মামলার রায় সংরক্ষিত রাখার তিন মাসের মধ্যে রায়দান করার নির্দেশ। ভারতের বিশ্বশক্তি হিসেবে পরিগণিত হওয়ার যাত্রার সফলতা তৃণমূল পর্যায়ের উন্নয়ন ছাড়া কল্পনা করা সম্ভব নয় বলে কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ দপ্তরের প্রতিমন্ত্রী অধ্যাপক এস পি সিং বাঘেলের মন্তব্য। রাজ্য লোকগণনার দায়িত্বে নিয়োজিত আধিকারিক কর্মচারীদের বদলির ক্ষেত্রে নিষেধাজ্ঞা এবং সমগ্র দেশে আগামী 3রা জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত স্বাভাবিকের চেয়ে কম পরিমাণে বৃষ্টিপাত হলেও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ওই সময় স্বাভাবিক বৃষ্টিপাত হবে বলে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের

0: প্রকাশ। এবারে বিস্তারিত খবর। সুপ্রিম কোর্ট আজ সমগ্র দেশের হাইকোর্টগুলোকে বিভিন্ন মামলার কোন রায় সংরক্ষিত রাখার তিন মাসের মধ্যে রায়দান করার নির্দেশ দিয়েছে। রায়দান প্রক্রিয়া বিলম্বিত হলে বিবাদীদের অপূরণীয় ক্ষতি হওয়ার প্রতি লক্ষ্য রেখে সর্বোচ্চ ন্যায়ালয় এই নির্দেশ দিয়েছে। ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করে মুখ্য বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্ল বাগচিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বলেছে যে জামিন আবেদনের নির্দেশ আবেদন দাখিল করার দিনেই গৃহীত হওয়া উচিত, তবে যদি কোনো বিশেষ কারণে তা স্থগিত রাখতে হয় তবে এর পরদিনই সেই নির্দেশ ঘোষণা করতে হবে। শীর্ষ আদালত আরও কয়েকটি নির্দেশনা জারি করে বলেছে যে জামিন অথবা শাস্তির আদেশ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে কারাগার কর্তৃপক্ষকে অবগত করতে হবে। 2047 সালের মধ্যে ভারতের বিশ্বশক্তি হিসেবে পরিগণিত হওয়ার যাত্রার সফলতা তৃণমূল পর্যায়ের উন্নয়ন ছাড়া কল্পনা করা সম্ভব নয় বলে কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ দপ্তরের প্রতিমন্ত্রী অধ্যাপক এস পি সিং বাঘেল আজ মন্তব্য করেছেন। পঞ্চায়েতরাজ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ গুয়াহাটিতে সেবার শেষ সমৃদ্ধি শীর্ষক সেবা প্রদান বিষয়ক একটি আঞ্চলিক কর্মশালার উদ্বোধন করে শ্রী বাঘেল বলেন যে গ্রামাঞ্চলের জনসাধারণের সবলীকরণ উন্নয়নের অন্যতম এবং প্রধান মাপকাঠি। তিনি প্রত্যেক ব্যক্তি যাতে প্রাপ্ত সুবিধা লাভ করতে পারেন সেদিকে লক্ষ্য রেখে পঞ্চায়েতরাজ ব্যবস্থার উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। জনসেবা কেন্দ্রগুলোর ভূমিকার উপর আলোকপাত করে শ্রী বাঘেল বলেন যে এই কেন্দ্রসমূহ প্রশাসন ব্যবস্থাকে জনসাধারণের সঙ্গে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। পঞ্চায়েতের নেতৃত্বে সেবা প্রদান ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে আয়োজন করা এই কর্মশালায় মন্ত্রী রামেশ্বর তেলিও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রী বাঘেল বলেন,
1: केंद्रीय पंचायत राज विभाग और असम के पंचायत राज विभाग के प्रति धन्यवाद देना चाहूंगा कि उन्होंने यहाँ गुवाहाटी में सात राज्यों का सेवा के द्वारा समृद्धि और सीएससी में क्या क्या काम होते हैं, 300 से ऊपर सर्विस होती हैं। ये सरकार आपके द्वार कंसेप्ट मोदी जी का है। यहाँ विधवा पेंशन, विकलांग पेंशन, वृद्धावस्था पेंशन, जात प्रमाण पत्र, आय प्रमाण पत्र, आधार कार्ड, आयुष्मान कार्ड, किसान सम्मान निधि, प्रधानमंत्री जीवन बीमा सुरक्षा योजना, प्रधानमंत्री जीवन ज्योति योजना, बर्थ सर्टिफिकेट, डेथ सर्टिफिकेट जो गांव के लोगों को मिलता है, जिसके लिए जिला मुख्यालय पे आना पड़ता था और ऑफलाइन होता था, तो करप्शन भी था। अब ये ऑनलाइन है, ये बहुत अच्छा काम है।
0: এই কর্মশালায় আসাম সহ অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান এবং তেলেঙ্গানার পঞ্চায়েত আধিকারিক, নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত সদস্য ছাড়াও রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা অংশগ্রহণ করেন। রাজ্যগুলির শ্রেষ্ঠ প্রদর্শনকারী গ্রাম পঞ্চায়েত এবং চ্যাম্পিয়ন কমন সার্ভিস সেন্টারগুলোকে সম্বর্ধনা জানানো হয়। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের মৃত্যুবার্ষিকীতে আজ উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, লোকসভার অধ্যক্ষ ওম বিরলা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি শ্রী রাধাকৃষ্ণন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভবিষ্যৎদর্শী নেতা বলে অভিহিত করে বলেন যে কৃষকদের কল্যাণ এবং দেশের গ্রামাঞ্চলের উন্নয়নের জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন। চৌধুরী চরণ সিংয়ের সামাজিক ন্যায়, গ্রাম উন্নয়ন এবং কৃষক সবলীকরণের প্রতি অবদান সর্বদা স্মরণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বার্তায় বলেন যে ভারতরত্ন সম্মানে ভূষিত চৌধুরী চরণ সিং কৃষকদের সমৃদ্ধি এবং কৃষিভিত্তিক অর্থনীতির সাহায্যে দেশকে নতুন মাত্রা প্রদান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন যে কৃষকদের কল্যাণের প্রতি তার অটল নিষ্ঠার জন্য তিনি জনসাধারণের নেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। গুয়াহাটি হাইকোর্ট আজ শিল্পী জুবিন গার্গ মৃত্যু মামলায় অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিন আবেদন নাকচ করেছে। বাক্সা জেলা কারাগারে বন্দী থাকা অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিন আবেদন সম্পর্কে গত কয়েকদিন থেকে বেশ কয়েকটি শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে প্রবীণ আইনজীবী প্রাণ বড়া অভিযুক্তের সপক্ষে যুক্তি প্রদর্শন করার বিপরীতে রাজ্য সরকারের পক্ষে মহাধিবক্তা দেবজিৎ শইকিয়া এর বিরোধিতা করেন। উভয় পক্ষের যুক্তি শোনার পর আদালত আজ শ্যামকানু মহন্তের জামিন আবেদন নাকচ করে। এর আগে ফাস্টট্র্যাক আদালতেও শ্যামকানু মহন্তের জামিন আবেদন অগ্রাহ্য করা হয়েছিল। অন্যদিকে বিচারপতি শর্মিলা ভুঁইয়ার ফাস্টট্র্যাক আদালতেও আজ জুবিন গর্গ মৃত্যু মামলায় অভিযুক্ত শেখরজ্যোতি গোস্বামীর জামিন আবেদন নাকচ করা হয়েছে। অন্য চারজন অভিযুক্ত অমৃত প্রভা মহন্ত, সন্দীপন গড়, পরেশ বৈশ্য এবং নন্দেশ্বর বরার জামিন আবেদনের শুনানিও আজ ফাস্ট ট্র্যাক আদালতে সম্পন্ন করা হয়। আগামী 8 জুন এই চারজন অভিযুক্তের জামিন আবেদনের পুনরায় শুনানি গ্রহণ করা হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @ এআইআর নিউজ

0: আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্যে আগামী 2 আগস্ট থেকে 2টি পর্যায়ে লোক গণনা আরম্ভ হবে। 17 আগস্ট থেকে গণনাকারী আধিকারিকরা ঘরে ঘরে গিয়ে লোক গণনা করবেন। এই প্রক্রিয়া আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সমগ্র প্রক্রিয়ার জন্য 85,000 গণনাকারী আধিকারিককে নিযুক্ত করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় 2027-এর প্রথম পর্যায়ে গৃহ তালিকা এবং গৃহ গণনা সম্পর্কে প্রশিক্ষণ পর্ব শুরু করা হয়েছে। লোক গণনার প্রতি লক্ষ্য রেখে এই দায়িত্বে নিয়োজিত আধিকারিক ও কর্মচারীদের বদলির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব থেকে এই সম্পর্কে একটি পত্র ইতিমধ্যেই রাজ্য সরকার লাভ করেছে বলে রাজ্য কর্মচারী বিভাগের উপসচিব মুন্নি শইকিয়া অবগত করেছেন। ইতিমধ্যে এই সম্পর্কে সাধারণ প্রশাসন বিভাগের সচিব এবং সব জেলা আয়ুক্তদের এই পত্র প্রেরণ করা হয়েছে। এই পত্রে লোক গণনার কাজে নিয়োজিত আধিকারিক ও কর্মচারীদের বদলির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়েছে। শিলচর সহ তামুলপুর, ধেমাজি এবং মরিগাঁও জেলায় গতকাল থেকে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ সমগ্র দেশে আগামী 3 জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত স্বাভাবিকের চেয়ে কম পরিমাণে বৃষ্টিপাত হবে বলে সম্ভাবনা প্রকাশ করেছে। 2026-এর মৌসুমী বায়ুর প্রভাবের দ্বিতীয় পর্যায়ের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের সঞ্চালক প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র এই কথা জানিয়ে বলেন যে দেশের উত্তর পূর্বাঞ্চলে এই সময় স্বাভাবিক পরিমাণে বৃষ্টিপাত হবে। তিনি বলেন যে উত্তর পশ্চিম, মধ্য এবং দক্ষিণ নাতিশীতোষ্ণ অঞ্চলে আগামী 3 জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কম পরিমাণের বৃষ্টিপাত হবে। শিলচর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আজ লক্ষ্মীপুরের নবনির্বাচিত বিধায়ক কৌশিক রায়কে সম্বর্ধনা জানানো হয়। ক্লাবের সভাপতি ডক্টর অনুপ কুমার রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ বিধায়ক শ্রী রায়ের বর্ষাঙ্গনের বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানান এবং ক্লাবের 90 বছর পূর্তি ও গৌরবময় ইতিহাস নিয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলে ক্লাবের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খান, সহসভাপতি নির্মল দাস প্রমুখ উপস্থিত ছিলেন। বরকুলা আদর্শ মহাবিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের উদ্যোগে এবং মহাবিদ্যালয়ের আভ্যন্তরীণ গুণমান উৎকর্ষ কোষের সহযোগিতায় আজ পরিবেশ সংরক্ষণের উপর সংরক্ষণম শীর্ষক সপ্তাহব্যাপী সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন সূচনা করা হয়েছে। আদর্শ মহাবিদ্যালয়ে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় প্রধান ডক্টর জয়দেব গোস্বামী অনুষ্ঠানের বিস্তারিত রূপরেখা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের মুখ্য অতিথি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শাহাবুদ্দিন আহমেদ পরিবেশ সংরক্ষণ এবং এর প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন। সপ্তাহব্যাপী অনুষ্ঠানে আগামী প্রজন্মের কাছে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে চন্দ্রনাথপুর স্কুল, জারুলতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, জারুলতলা বাজার এবং বাবুবাজার এলাকায় সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করা হবে। আগামী 5 জুন সপ্তাহব্যাপী অনুষ্ঠান সমাপ্ত হবে। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী আজ নীলামবাজার হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। পরিদর্শনকালে বিধায়ক শ্রী চৌধুরী হাসপাতালের পরিকাঠামো, রোগীদের চিকিৎসা ব্যবস্থা, ঔষধ সরবরাহ এবং পরিষেবা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখেন। পরে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক শ্রী চৌধুরী জানান যে সাধারণ মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালে পরিষেবার মান আরও উন্নত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশ্বাস দেন বিধায়ক শ্রী চৌধুরী। এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজ বিভিন্ন দাবির সমর্থনে শিলচরে জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্রে অবিলম্বে শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সড়ক সহ শহরের বিবেকানন্দ রোড, পঞ্চায়েত রোড, কাঁঠাল রোডের সড়ক নির্মাণে দুর্নীতির উপযুক্ত তদন্তের দাবি জানানো হয়েছে। এছাড়া শহরের প্রধান 3টি খাল যথাক্রমে রাঙ্গির খাল, লঙ্গাই খাল এবং সিঙের খালে বৈজ্ঞানিক পদ্ধতিতে খনন করার দাবি জানানো হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। সুপ্রিম কোর্টের আজ সমগ্র দেশের হাইকোর্টগুলোকে বিভিন্ন মামলার রায় সংরক্ষিত রাখার 3 মাসের মধ্যে রায়দান করার নির্দেশ। ভারতের বিশ্বশক্তি হিসেবে পরিগণিত হওয়ার যাত্রার সফলতা তৃণমূল পর্যায়ের উন্নয়ন ছাড়া কল্পনা করা সম্ভব নয় বলে কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ দপ্তরের প্রতিমন্ত্রী অধ্যাপক এস পি সিং বাঘেলের মন্তব্য। রাজ্যে লোক গণনার দায়িত্বে নিয়োজিত আধিকারিক কর্মচারীদের বদলির ক্ষেত্রে নিষেধাজ্ঞা এবং সমগ্র দেশে আগামী 3 জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত স্বাভাবিকের চেয়ে কম পরিমাণে বৃষ্টিপাত হলেও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ওই সময় স্বাভাবিক বৃষ্টিপাত হবে বলে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রকাশ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী।

শিলচর। এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল অমৃতবাণী সকাল 6:05, বন্দনা সকাল 6:10, অনুষ্ঠান খেতে খামারে সকাল 6:30, সকাল 6:35, দুপুর 2:30 লোকগীতি শুনবেন যুগল কৃষ্ণ বণিকের পরিবেশনায়, বেলা 11:35 লোকগীতি শুনবেন স্বপ্না চক্রবর্তী ও ফেরদৌসী রহমানের কণ্ঠে। এছাড়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে আবারও শুনবেন লোকগীতি রাত 9:30। সকাল 7:05 সুপ্রভাত, দেশ বন্দনা সকাল 7:20, সকাল 7:40 দুপুর 1:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন ঋতু গুহর কণ্ঠে, সকাল 8:40 নজরুল গীতি শুনবেন ছন্দনীর সঙ্গীত সংস্থার শিল্পীদের পরিবেশনায়, হিন্দি ছবির গান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15 ও রাত 8:20। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 খেয়াল শুনবেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, সকাল 9:30 শুনবেন বুদ্ধদেব দাশগুপ্তের শরদ বাদন। এছাড়া লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে উস্তাদ রশিদ খাঁর কণ্ঠে ঠুমরি শুনবেন রাত 8:30, বাংলা ছবির গান বেলা 10:00 ও সন্ধ্যে 6:15, বেলা 11:00 গজল শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন এম পঞ্চমী দেবী। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শুনতে পাবেন বেলা 12:30। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী শ্যামল ঘোষ। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনবেন দুপুর 1:40, এতে শুনবেন বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত শিক্ষিকা গৌরী দত্তের সঙ্গে একটি সাক্ষাৎকার। লঘুযন্ত্র সমিতির অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন তপন চট্টোপাধ্যায়ের সিনথেসাইজার বাদন। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, চা সভাতের কথা অনুষ্ঠানটি শুনবেন সন্ধ্যে 6:45, এতে কেঁচু সার তৈরি পদ্ধতি নিয়ে বলবেন ডক্টর মনোজ কুমার কলিতা। রাত 8:00 শ্যামা সঙ্গীত শুনবেন মনিকা চক্রবর্তীর কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, রাত 10:00 শুনবেন সমবেত সঙ্গীত শিক্ষার আসর, এরপরই শুনবেন দেশাত্মবোধক গান। আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিলাম।

আকাশবাণী শিলচর, একটি বিশেষ ঘোষণা। স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তি নাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 2627799 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন।

আকাশবাণী শিলচর। এখন মাটির গান অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। প্রথম গানটি শুনবেন সমবেত কণ্ঠে।

গানখানি শুনলেন মনোরঞ্জন মালাকার ও সহশিল্পীদের কণ্ঠে। মাটির গান অনুষ্ঠানে শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। এবারের শিল্পী দেবযানী চক্রবর্তী।

0: মাটির গান অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি, আকাশবাণী শিলচর।
1: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
0: আকাশবাণী শিলচর লঘুশাস্ত্রী যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন পণ্ডিত

0: बदली स्टाइल गया है पगल। जो कहानियां हम सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड बेस ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: আকাশবাণী শিলচর আমাদের অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে। এখন হিন্দি ছবির গান শুনবেন একক শিল্পীর কণ্ঠে। আজকের শিল্পী কিশোর কুমার, প্রথম ছবি মেরি আপনে।

গানখানি শুনলেন দোরাস্তে ছবি থেকে। কিশোর কুমারের কণ্ঠে শুনছেন হিন্দি ছবির গান, এবারের ছবি আজনবী।

দাগ ছবি থেকে গানখানি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। শেষ ছবি সত্যি পে সত্যা, শিল্পী কিশোর কুমার।

কিশোর কুমারের কণ্ঠে এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গান আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন বিষ্ণু বিহাগ রাগে খেয়াল শুনলেন সুনন্দা পাটনায়কের কণ্ঠে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ বিষ্ণু বেহাগরাকে খেয়াল শুনলেন সুনন্দ পাটনায়কের কণ্ঠে আকাশবাণী শিলচর। আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল ৫:৫৫। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত ১০:৫০।